আকাশবাণী শিলচর, আজ বুধবার, তেসরা আষাঢ় 1948 শতাব্দ, নয় আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 24 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: অহিংসা কোনো রকমই নিষ্ক্রিয়তা নহে। আমি যেমন বুঝিয়াছি তাহাতে ইহা সর্বাপেক্ষা অধিক সক্রিয় শক্তি। অহিংসা চরম বিধি, ইহার উপরে আর কিছু নাই। আমার 50 বৎসরের অভিজ্ঞতায় এমন কোনো অবস্থা আসে নাই যখন আমাকে বলিতে হইয়াছে অহিংসার পথে ইহার মীমাংসা অসম্ভব। অহিংসা সংগ্রামে কোনো তিক্ততার কাঁটা থাকিবে না। সংগ্রামের শেষে শত্রুতা বন্ধুত্বে পরিণত হইবে, তবেই তো অহিংসার অগ্নি পরীক্ষা। জেনারেল স্মার্টসের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আমার এই অভিজ্ঞতাই হইয়াছিল। তিনি প্রথমে ছিলেন আমার কঠিনতম সমালোচক এবং প্রবলতম প্রতিপক্ষ, কিন্তু আজ তিনি আমার ঘনিষ্ঠতম বন্ধু। অহিংস উপায়ে সমাজ ব্যবস্থা গঠিত হইতে পারে না, সমাজ চলিতে পারে না, এই কথা বলা আজকাল একটা ফ্যাশন হইয়া দাঁড়াইয়াছে। আমার এ বিষয়ে প্রতিবাদ করিয়া বলিবার আছে। বাবা যখন অপরাধী সন্তানকে চড় মারেন, সে উল্টাইয়া মারে না। ছেলে যে মারের ভয়ে বাবার কথা মান্য করে তাহা নয়, এই মারের পেছনে বাবার যে ক্ষুব্ধ স্নেহের পরিচয় সে পায়, তারই জন্য বাবার কথাটা মান্য করে। আমার মতে পরিবারের মধ্যে যেমন, সমাজেও সেই নিয়মে চলা উচিত। সমাজ তো বৃহত্তর পরিবার, পরিবার সম্বন্ধে সে কথা সত্য, সমাজের সম্বন্ধেও সে কথা সত্য। আমরা দুর্বল মানুষ, আমাদের পক্ষে অহিংসাকে বোঝা সহজ নয় এবং তাহা কর্মে আচরণ করা আরও কঠিন। প্রার্থনাশীল নম্র হৃদয়ে প্রতিদিন প্রতি কাজে ঈশ্বরের কাছে পথের দিকে আমাদের চোখ খুলিয়া দিবার জন্য বলিতে হইবে, আর সেই পথে চলিতে হইবে। শান্তিকামী ও শান্তির অনুরাগী হিসাবে স্বাধীনতা পুনরুদ্ধারের কাজে অকুণ্ঠ নিষ্ঠা ভরে অহিংসার প্রয়োগই আমার কাজ। আর এই পথে যদি ভারত সফল হয়, তবে জগতের শান্তিকল্পে তাহার অবদানই হইবে শ্রেষ্ঠ। নিষ্ক্রিয় প্রতিরোধ বহুমুখী তরবারির মতো, যে কোনোভাবে তাহার প্রয়োগ চলে। যে ইহার প্রয়োগ করে সে আশীর্বাদ লাভ করে, আবার যাহার উপর প্রযুক্ত হয় তাহাকেও ধন্য করে। বিন্দুমাত্র রক্তপাত না করিয়া ইহা সুদূরব্যাপী কল্যাণ সাধন করে। এই তরবারিতে মরিচিকা ধরে না, ইহাকে কেহ চুরি করিতে পারে না। অহিংস আইন অমান্য আন্তরিকতাপূর্ণ, শ্রদ্ধাশীল সংযত হইবে, কখনো উদ্ধত হইবে না। কোনো সুচিন্তিত আদর্শের জন্য এই অসহযোগ করিতে হইবে, খামখেয়ালির বসে নয়। সর্বোপরি ইহাতে বিদ্বেষ বা অশুভ কামনা থাকিবে না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা পপল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী সুবিনয় রায়।

একটুখানি শুনলেন শিখা বসুর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের গানটির শিল্পী ধীরেন বসু।

গানখানি শুনলেন লক্ষ্মী সরকারের কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, উদ্ভিদের প্রধান তিনটি খাদ্য উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। মাটিতে অবস্থিত সমস্ত খাদ্য উপাদানগুলির মধ্যে এই তিনটি খাদ্যই উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে। সুতরাং এই খাদ্যগুলির গুরুত্ব চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রয়োজনের তুলনায় অধিকাংশ মাটিতেই এই তিনটি খাদ্য কম পরিমাণে থাকে বলে জৈব ও রাসায়নিক সারের আকারে এই খাদ্যগুলি মাটিতে সরবরাহ করা হয়। মানুষ ও পশুপক্ষীর খাদ্যেও প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ও ফসফরাস উদ্ভিদদেহে এই প্রোটিন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং উদ্ভিদের মাধ্যমে প্রাণীদের খাদ্যেও প্রোটিন যোগাবার জন্য ফসলের চাষ করার সময় উপযুক্ত পরিমাণে এই নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করা প্রয়োজন। অধিকাংশ মাটিতে সাধারণত পটাশের খুব ঘাটতি।

ঘাটতি থাকে না, তবে প্রয়োজন হলে জমিতে পটাশ সরবরাহ করা আবশ্যক। উদ্ভিদ দেহে শর্করা ও স্টার্চ তৈরিতে সাহায্যের জন্য পটাশের দরকার। উদ্ভিদের প্রধান তিনটি প্রয়োজনীয় খাদ্যের মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় নাইট্রোজেন। নাইট্রোজেন অধিকাংশ মাটির জৈব পদার্থ থেকে আসে। এই জৈব ঘটিত নাইট্রোজেন গাছের পাতা, গোবর, কম্পোস্ট সার প্রভৃতি থেকে পাওয়া যায়। এছাড়াও প্রয়োজন অনুসারে নাইট্রোজেন জৈব আকারে মাটিতে থাকে। অপরপক্ষে অ্যামোনিয়া প্রকারের নাইট্রোজেন ধান গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। অজৈব নাইট্রোজেন গাছ তাড়াতাড়ি গ্রহণ করে, কিন্তু জৈব নাইট্রোজেন মাটিতে অবস্থিত জীবাণুদের দ্বারা ধীরে ধীরে গাছে গ্রহণযোগ্য হয়। কৃষক বন্ধুরা, মনে রাখবেন, উষ্ণ দেশে মাটির জৈব পদার্থ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য অজৈব সারের ওপর আমাদের অনেকটা নির্ভর করতে হয়। উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য নাইট্রোজেন অতীব প্রয়োজনীয়, বিশেষ করে পাতা বৃদ্ধি করতে নাইট্রোজেন দরকার। গাছকে সবুজ ও সতেজ করে তোলার জন্য নাইট্রোজেন দরকার। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে গাছ হলদে হয়ে যায়। উদ্ভিদের প্রধান দ্বিতীয় খাদ্য হল ফসফরাস। ফসফেট প্রয়োগ করলে গাছের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়। ফসফেট চারা অবস্থায় উদ্ভিদের তাড়াতাড়ি শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছ তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় ও দ্রুত বৃদ্ধি পায়। গাছে দ্রুত শীষ বের হয়, ফসল তাড়াতাড়ি পাকে ও বীজ সুগঠিত হয়। মূল জাতীয় ফসলের ভালো ফল গঠনে ফসফরাস সাহায্য করে, শিকড় গুটির সংখ্যা বৃদ্ধি পায়। ফসফেটের ঘাটতি হলে দানা জাতীয় শস্যের পাতা ধূসর সবুজ রং ধারণ করে, ফসল ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দেরিতে পাকে, শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। ফসলের আরেকটি প্রধান খাদ্য হল পটাশ। পূর্ব ভারতের অধিকাংশ মাটিতে যথেষ্ট পরিমাণে পটাশ আছে। এত এব সব জমিতে পটাশ প্রয়োগ করার প্রয়োজন সবসময় পড়ে না। পটাশ পাতার শর্করা জাতীয় খাদ্য তৈরি এবং তা গাছের দেহের বিভিন্ন অংশে প্রেরণ করতে সাহায্য করে, গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে ও ফসল ধরে রাখতে সাহায্য করে। তাছাড়াও পটাশ গাছে পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন বৃদ্ধি করে, বিশেষ করে আলু, আখ, তুলো, তামাক ফলন বৃদ্ধি করে। এতএব পটাশ কিছুটা হলেও মাটিতে প্রয়োগ করা প্রয়োজন।

0: খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী তন্দ্রা রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন তন্দ্রা রায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর তা সকাল 7:40 এবং দুপুর 1:15। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী সৈকত মিত্র। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় শুনবেন বজন শাপুরীর সন্তুর বাদন, সকাল 9:30 ছোটা গান্ধর্বের কণ্ঠে শুনবেন খেয়াল, এবং রাত 10টায় এই অনুষ্ঠানে শুনবেন গিরিরাজ সিং এর সেতার বাদন। বেলা 10টায় শুনবেন বাংলা ছবির গান। গজলের শিল্পী ভারতী বিশ্বনাথন বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চম্পা ভট্টাচার্য। দুপুর 2টায় ভজন পরিবেশন করবেন অন্তরা রায়। সুব্রত খাজাঞ্চি নজরুল গীতি পরিবেশন করবেন দুপুর 2:30। লঘুসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন, এবং রাত 8:30 তপন চট্টোপাধ্যায়ের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 শুনবে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা শুনবে 6:45। এতে কিভাবে গো মহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী। এরপরেই শুনবেন চাষের গান, পরিবেশনায় নাজিমুদ্দিন বড়ভূইয়া এবং অন্যান্য শিল্পীরা। রাত 8টায় কথিকার অনুষ্ঠানে শুনবেন বরাকের লোকসাহিত্যে নারী পরিসর, বলবেন দুর্বাদেব। লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরির শিল্পী পণ্ডিত সিয়ারাম তিওয়ারি রাত 8:15। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: है बबई। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 24 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 24 জুন, অর্থাৎ আজকের দিনটি। 1885 সালে আজকের দিনে শিখ আকালি নেতা মাস্টার তারা সিং জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1963 সালে ভারতে টেলেক্স সার্ভিস চালু হয়। 1973 সালে আজকের দিনে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আবার ঐক্যবদ্ধ হয়। ইতিহাসের পৃষ্ঠায় 24 জুন, অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। সালটা 1947 সাল, মধ্যরাত, হাতে আর মাত্র ক'ঘণ্টা, তৈরি পুরো দেশ, প্রস্তুত স্বাধীন ভারতের সংসদ ভবন। এই সময়টা পেরোনোর পরই বুক ফুলিয়ে বলতে পারছি আমরা স্বাধীন দেশের নাগরিক। শেষ পর্যন্ত 200 বছর কাটিয়ে এদেশের শাসনভার ভারতীয়দের হাতে তুলে দিয়ে বিদায় নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মধ্যরাতে সংসদ ভবনের সবার সঙ্গে হাজির খ্যাতির শীর্ষে থাকা ভারতীয় সংগীতজ্ঞ পণ্ডিত ওমকারনাথ ঠাকুর। কালো থেকে আলোর পথে উত্তরণের এই রাত্রে সবাই মিলে গেয়ে উঠেছিলেন বন্দে মাতরম। আকাশবাণী ওমকারনাথ ঠাকুরের গাওয়া সেই গান দুটো সংকলন হিসেবে প্রকাশ করেছে। স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেসের বার্ষিক সম্মেলনেও তার গাওয়া দেশাত্মবোধক সঙ্গীত বন্দে মাতরম নিয়মিত প্রচার করা হত। 1933 সালে তিনি প্রথমবারের মতো ইউরোপ সফরে যান শাস্ত্রীয় সঙ্গীতের ডালি নিয়ে, এবং তিনি প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি ইউরোপ সফরে গিয়েছিলেন। এই সফরের সময় পণ্ডিতজি ব্যক্তিগত এক সাক্ষাৎকারে বেনিটো মুসোলিনিকে গান শুনিয়েছিলেন। এরপরও 1954 সাল পর্যন্ত তিনি বেশ কয়েকবার ইউরোপ সফরে যান। এভাবে দেশে বিদেশে স্বাধীনতার আগেও পরে অসংখ্য শ্রোতার পছন্দের গায়ক হয়ে উঠেছিলেন তিনি। সঙ্গীতের মূর্ছনায় এক করে দিয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যকে, কারণ 30-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে এককভাবে অনুষ্ঠান করার সৌভাগ্য তার থেকে বেশি কারোর হয়নি। পণ্ডিত ওমকারনাথ ঠাকুর গোয়ালিয়র ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত গুরু বিষ্ণু দিগম্বর পালস্করের শিষ্য ছিলেন ঠিকই, কিন্তু নিজের গায়কিতে এক স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি। তার উচ্চারণে, সুরের মাদকতায় ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয়েছে। পারফরমেন্সের মাঝখানে এদেশের শাস্ত্রগ্রন্থের বিভিন্ন পংক্তি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি। 1916 সালে ওমকারনাথ ঠাকুর পালস্করের গান্ধর্ব মহাবিদ্যালয়ের লাহোর শাখার অধ্যক্ষ পদে যোগ দেন। সেখানে তিনি পাতিয়ালা ঘরানার আলিবক্স এবং কালে খানের সহচর্য পেয়েছেন, কিন্তু মাত্র 4 বছরের মাথায় ফিরে এসে নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান গান্ধর্ব নিকেতন প্রতিষ্ঠা করেন। ওই সময় তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে দেশসেবায় ঝাঁপিয়ে পড়েন। তারই বিশাল কাজের স্বীকৃতি দিয়েছে স্বাধীন ভারতের সরকার। 1955 সালে পদ্মশ্রী এবং 1963 সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মানে ভূষিত করা হয় তাঁকে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে দিয়েছে ডক্টরেট সম্মান। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের

ডিন হিসেবে কর্মরত ছিলেন কিছুদিন। ভারতীয় সঙ্গীতের এই নক্ষত্র জীবনভর প্রচুর অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে শৈশবের অনেক চড়াই উতরাই পেরিয়ে। বর্তমানের গুজরাটের আনন্দ জেলা থেকে 5 কিলোমিটার দূরে থাকা বরোদায় 1897 সালের 24শে জুন অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। এক দরিদ্র সেনাকর্মীর পরিবারের বড় হয়ে ওঠা, তার উপর মাত্র 14 বছর বয়সেই বাবার মৃত্যু এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছিল তাকে। কিন্তু কোনো কিছু তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি, যার ফলশ্রুতি আজও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক পণ্ডিত ওমকারনাথ ঠাকুর। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: গানখানি শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্পপাঠের আসরে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্পের আজকের অংশ।
1: অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল। অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতার শ্রান্ত উচ্ছ্বাস থাকিয়া থাকিয়া যপনিরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল। নলিনের আর্ত কণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌনপ্রায় হইয়া আসিয়াছে, এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কলরব উত্থিত হইল। সহসা প্রাঙ্গণের মধ্যে একটা পদশব্দ শোনা গেল। জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন ভূ পর্যন্ত মাধবীলতা আন্দোলিত হইতেছে। সরস কণ্ঠে ডাকিলেন, নলিন! কেহ উত্তর দিল না। বুঝিলেন, অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে। তখন অত্যন্ত কঠিনভাবে অধরের উপরে ওষ্ঠ চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন। লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন, নলিন! উত্তর পাইলেন না। শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন শূকর প্রাণভয়ে ঘন পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে।
0: শ্রোতাবন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর শেষমেশ বাতিল হয়ে গেল। আজ এ নিয়ে প্রথম পৃষ্ঠায় মূল খবরে যুগশঙ্খ লিখেছে, অসমের জাপান ভাগ্য খুলল না এবারও, তাকাইচির সফর বাতিল। সাময়িক প্রসঙ্গ প্রধান শিরোনামে লিখেছে, অসম সফর বাতিল জাপানের প্রধানমন্ত্রীর, জানালেন হিমন্ত। বার্তালিপির হেডলাইন, জাপ প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ, অসম সফর বাতিল, কাউকে দায়ী করতে নারাজ, হতাশ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আজ আরও শিরোনাম রয়েছে স্থানীয় কাগজে। যুগশঙ্খ লিখেছে, ক্ষুদ্র শিল্প সোলারের জন্য সহজেই কৃষি জমির শ্রেণী পরিবর্তন। বার্তালিপির হেডলাইন অনুযায়ী হিমন্ত বিশ্ব বলেছেন, 29-এর লোকসভায় নির্ণায়ক হবে উত্তর পূর্বাঞ্চল। সাময়িক জানাচ্ছে, চা নিগম কর্মীদের জন্য ভিআরএস হোমস্টে নীতিতে বদল মন্ত্রিসভার। এদিকে গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতির কাছ থেকে কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন পুত্র কনাথ পুরকায়স্থ। খবরটি আজ সব কাগজে ছবি দিয়ে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। বার্তালিপি জানাচ্ছে, আরামবাই হুঙ্কারে অবশেষে পিছু হটল সরকার, বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযান চলবে। অন্যদিকে অম্বুবচী মহাযোগ নিয়ে আজ সব পত্রিকাই প্রথম পৃষ্ঠায় ছবি দিয়ে খবর করেছে। যুগশঙ্কের হেডিং, অম্বুবচী আবহে সবুজ নীলাচলে গেরুয়ার ছটা সাধু সন্ন্যাসীর সমাগমে আধ্যাত্মিকতার মহামিলন। সাময়িকের হেডলাইন, অম্বুবচীতে বদলে যায় কামাখার পুরোহিতদের ভূমিকা। বার্তালিপির লিড খবর, আসন্ন বাজেটে পেশ হচ্ছে জমি সংশোধনী বিল, ক্যাবিনেট সিদ্ধান্ত। শিল্প ও শিক্ষার ক্ষেত্রে জমির নিয়মে ছাড়, সরল হচ্ছে পর্যটন আবাসন নথিভুক্তিকরণ পদ্ধতিও। আর রয়েছে কবীন্দ্র পুরকায়স্থের পালকে জুড়ল মরণোত্তর পদ্মশ্রী, দিল্লিতে পুরস্কার গ্রহণ ছেলে কণাদের। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের ইস্তফা। এবারে সম্পাদকীয় শিরোনাম, দৈনিক

প্রসঙ্গ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে সদর্থক বাজেট। সাময়িক প্রসঙ্গে আজকের সম্পাদকীয় শিরোনাম ইন্ডিয়া জোটকে বিপাকে ফেলল শিবসেনার ভাঙন। সবশেষে বার্তালিপের সম্পাদকীয় মেসিময় বিশ্বকাপ। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতাবন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে

0: শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এল নিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7ই ফেব্রুয়ারি যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোল শূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। কবীন্দ্র পুরকায়স্থের পুত্র সাংসদ কনাথ পুরকায়স্থ গতকাল এই পুরস্কার গ্রহণ করেন। এদিকে রাজ্যের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী ও কলা নির্দেশক নুরুদ্দিন আহমেদকেও পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।

বিশিষ্ট এই শিল্পী ভাস্কর্য ও মঞ্চসজ্জায় বৈজ্ঞানিক তথা কলাত্মক কৌশল একত্রে প্রদর্শনের জন্য বিশেষভাবে সমাদৃত। 5,600 বেশি নাট্যমঞ্চ ও 75 চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। পদ্মশ্রী পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের সঙ্গীতশিল্পী পখিলা ল্যাকথ্যাপিকেও পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। রাজ্যের হোম স্টেটগুলিকে 3 বছরের মাথায় তাদের পঞ্জীয়ন নবীকরণ করতে হবে এবং এতে কক্ষের সংখ্যা

পিপখিলা লেখথেপিকেও পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। রাজ্যের হোমস্টেগুলিকে তিন বছরের মাথায় তাদের পঞ্জীয়ন নবীকরণ করতে হবে এবং এতে কক্ষের সংখ্যা ছয় থেকে আটটি পর্যন্ত রাখা যাবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা জানান। মুখ্যমন্ত্রী আরও জানান যে একটি পোর্টালে এই পঞ্জীয়ন নবীকরণ করতে হবে এবং আসামে চা নিগমের কর্মচারীদের স্বেচ্ছামূলক অবসর নেওয়ার জন্য 9,75,00,000 টাকা ব্যয়ের বিষয়ে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর বাতিল করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই পরীক্ষায় 52.63% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অবতীর্ণ 65,051 জন পরীক্ষার্থীর মধ্যে 32,931 জন উত্তীর্ণ হয়েছে। 876 জন প্রথম বিভাগে, 17,797 জন দ্বিতীয় বিভাগে এবং 14,258 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের ভর্তির জন্য পুনরায় পোর্টাল খোলা হবে বলে পর্ষদ জানিয়েছে। রাজ্যে শিক্ষার গুণগত মান উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে আসছে। এছাড়া রাজ্যের শিক্ষা বিভাগ জাতীয় শিক্ষানীতি 2020 সফল বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে কলেজগুলিতে প্রয়োজনীয় শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু গতকাল সারা আসাম ছাত্র সংস্থা নেতাদের সঙ্গে হওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। বৈঠকে চার বছরের স্নাতক পাঠ্যক্রমের রূপায়ণ তথা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু জানিয়েছেন। বৈঠকের পর সারা আসাম ছাত্র সংস্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানান যে রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষের পূর্বে কলেজগুলির প্রয়োজন অনুসারে স্থায়ী শিক্ষক নিযুক্তির ব্যবস্থা পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে গতকাল বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ছাড়াই চার বছরের ডিগ্রি কোর্স চালু করার ফলে শিক্ষার্থীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করে এছাড়া ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র দিয়ে যেসব শিক্ষার্থী মেজরসহ তিন বছরের স্নাতক কোর্স সম্পন্ন করেছে তাদের সার্টিফিকেটে মেজরসহ উত্তীর্ণ উল্লেখ করতে, তিন বছরের স্নাতক কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন সংখ্যায় বৃদ্ধি করা, আসামে পূর্বের ন্যায় তিন বছরের স্নাতক কোর্স চালু করা এবং রাজ্যের শিক্ষাবিদ, শিক্ষক, কলেজ অধ্যক্ষ এবং ছাত্র সংগঠনগুলির সাথে আলোচনার মাধ্যমে চার বছরের ডিগ্রি কোর্সকে ঐচ্ছিক কোর্স হিসেবে চালু করার দাবি জানানো হয়েছে। হাইলাকান্দি থেকে ঈশান বাংলা সাহিত্য পরিষদ নামের একটি সংস্থা গতকাল থেকে যাত্রা শুরু করেছে। হাইলাকান্দির বিশিষ্ট শিক্ষাবিদ সত্যব্রত চৌধুরীকে সভাপতি ও সাংবাদিক আহমেদ হোসেন লস্করকে সাধারণ সম্পাদক মনোনীত করে 21 সদস্য বিশিষ্ট ঈশান বাংলা সাহিত্য পরিষদের নবগঠিত কমিটি গঠন করা হয়। সংস্থাটি সমাজসেবার পাশাপাশি হাইলাকান্দির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর কাজ করবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি পূর্ত বিভাগের নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চানখানি সড়কে সর্বাধিক 10 টন ক্ষমতাসম্পন্ন ভারী যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কাঠাকালে থাকা লঙ্গাই নদীর উপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জন্য চালু করা সম্ভব না হওয়ায় এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের পক্ষ থেকে রাজ্যে কৃতী ক্রীড়াবিদদের ক্রীড়া পেনশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকের পক্ষ থেকে যোগ্য ক্রীড়াবিদদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের অবশ্য আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা জাতীয় গেমসে পদকপ্রাপ্ত হতে হবে। তবে যারা বিগত বছরগুলিতে এই প্রকল্পের আওতায় আবেদন করেছেন বা নির্বাচিত হয়েছেন তারা পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এতে আগ্রহী ও যোগ্য ক্রীড়াবিদদের নির্ধারিত প্রপত্রে প্রয়োজনীয় সব নথিপত্র সহ আগামী 5ই জুলাইয়ের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ
রাত 7:45।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রেয়া গুহ ঠাকুর ও তার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আর

এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শিল্পী সৈকত মিত্র, এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন ভজন সাপুড়ির সন্তুর বাদন, সকাল 9:30 ছোটা গান্ধর্বের কণ্ঠে শুনবেন খেয়াল এবং রাত 10:00 এই অনুষ্ঠানে শুনবেন গিরিরাজ সিং এর সেতার বাদন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান, গজলের শিল্পী ভারতী বিশ্বনাথন বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চম্পা ভট্টাচার্য, দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন অন্তরা রায়, সুব্রত খাজাঞ্চি নজরুল গীতি পরিবেশন করবেন দুপুর 2:30। লঘুসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন অশোক রঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন এবং রাত 8:30 তপন চট্টোপাধ্যায়ের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী। এরপরেই শুনবেন চাষের গান পরিবেশনায় নাজিমুদ্দিন বড়ভূইয়া এবং অন্যান্যরা। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর নিয়ে বলবেন দুর্বাদেব। লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরির শিল্পী পণ্ডিত সিয়ারাম তিওয়ারি রাত 8:15, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

0: আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সৈকত মিত্র।

এতক্ষণ আধুনিক গান শুনলেন সৈকত মিত্রর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন সাওন কো আনেদু ছবি থেকে, জসপাল সিং এবং কল্যাণী মিশ্রর দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভজন শাপুরীর সান্তুর বাদন, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় যন্ত্রসংগীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে সান্তুর বাদন, বাজিয়েছেন ভজন সাপুড়ি। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় কণ্ঠসংগীতের অনুষ্ঠানে এখন শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী ছোটা গন্ধর্ব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে খেয়াল, গেয়েছেন ছোটা গান্ধার্ব। আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বুঝিনি এমন হবে ছবি থেকে, আকাশ সেনের কণ্ঠে।

গানখানি শুনলেন উড়ান ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন লাভ ছবি থেকে, দিব্যেন্দু মুখোপাধ্যায় এবং মোনালি ঠাকুরের দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: পুলিশ?
2: মিস সীমা
1: বলুন,
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন দিল সে ছবি থেকে, সুখবিন্দর সিং এবং সপনা অবস্থির দ্বৈত কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি কোই মিল গয়া, শিল্পী উদিত নারায়ণ এবং চিত্রা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এ গানটি শুনলেন দিল তো পাগল হে ছবি থেকে উদিত নারায়ণ এবং লতার দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনবেন মেহুনা ছবি থেকে সনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবার শুনবেন গজল শিল্পী ভারতী বিশ্বনাথন।

0: এতক্ষণ শুনলেন গজল ভারতী বিশ্বনাথনের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবার শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এতে নিজের কথা বলবেন চম্পা ভট্টাচার্য।
1: নমস্কার, আমি চম্পা ভট্টাচার্য বলছি। আমার ছোটবেলা থেকেই অনেক কিছু করার ইচ্ছে। আমি খেলতে যতটুকু ভালোবাসতাম, পড়তে ততটুকু ভালোবাসতাম না। খেলাই আমার ছিল প্রধান। তাই যখন আমি খেলা শেষ করে দিয়েছি, তখন আমি আম্পায়ারিংটা পরীক্ষা দিই। তাতে আমাকে দুলালদা, মানে স্যান্ডপের মালিক, আর সুজয়দা আমাকে খুব সাহায্য করেছিলেন। আমি এতদঞ্চলের একজন প্রথম মহিলা আম্পায়ার, বলতে গেলে আসামেরই। তারপর আর আমার বিয়ে হয়ে যায়, যার জন্যে আমি আর করতে পারছি না কোনো কিছু। আমার ইচ্ছে অনেক, আমি বিদেশে যাব, কিছু একটা করব। আমি ইন্টারন্যাশনাল আম্পায়ার হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আর এখন আমার ইচ্ছে আমি শিল্পী হিসাবে কত দূর যেতে পারি। কিন্তু পরিশ্রম, সময়ের অভাবে আমি সেই রকম কাজে উঠতে পারিনি। ভাবছি কি করলে কি করা যাবে, সময়টা কোথার থেকে বের করব। হাতের কাজ থেকে ধরে আমার সব কিছুরই করার ইচ্ছে, কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারছি না। আমি যদিও একজন নাট্যকার, আমি অনেকগুলো, মোটামুটি আমি প্রায় 49টি নাটক লিখেছি বা করিয়েছি। এছাড়া আরও অনেক নাটক আমার লেখা আছে, যেগুলো আমি এখন পর্যন্ত মঞ্চে করাতে পারিনি। পথনাটক থেকে ধরে সব কিছুই করছি। যদিও আমার পরিবারের মধ্যে একটা নাটকের চর্চা ছিল অনেক ছোটবেলায়, খুব যখন ছোট ছিলাম, আমাদের ঠাম্মা যখন আমাদের দেখে রাখতেন, তখন উনি আমাদেরকে নিয়ে নাটক খেলতেন। সেই থেকেই নাটক চর্চা। আর এছাড়া আমি জীবনে কোনোদিন কোনো কিছু শিখিনি, কিন্তু করার ইচ্ছে থেকে, মানে ইচ্ছে যদি থাকে, লোকে বলে ইচ্ছে যদি থাকে তাহলে অনেক কিছু করা যায়, আর ইচ্ছে থেকেই আমি জীবনে অনেক কিছু শিখেছি। আজ এতটুকুই, নমস্কার।
0: আমার কথা

অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন চম্পা ভট্টাচার্য। অনুষ্ঠানে এবার লোকগীতি শুনবেন তন্দ্রা রায় এবং মহুয়া চৌধুরীর পরিবেশনায়। প্রথম শিল্পী তন্দ্রা রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন তন্দ্রা রায়ের পরিবেশনায়। এবার লোকগীতির শিল্পী মহুয়া চৌধুরী।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন, প্রথমে তন্দ্রা রায় এবং পরে মমতা চৌধুরীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন গ্যাংস্টার ছবি থেকে কেকের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এবারের ছবি চলতে চলতে, শিল্পী অভিজিৎ।

গানটি শুনলেন চলতে চলতে ছবি থেকে অভিজিৎ এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে। এবারের ছবি সেহের, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের ছবি অশোকা, শিল্পী আলকা ইয়াগনিক এবং হেমা সরদেসাই।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুরের ভেলা অনুষ্ঠান। আজ আমরা শুনব আপনাদের পছন্দের আধুনিক গান। আপনারা আপনাদের পছন্দের গান শুনতে ফোন করুন 03842-262-779 এই নম্বরে। চলুন এবার আমরা প্রথম ফোনটি নিয়ে নেই। হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার।
1: নমস্কার স্যার।
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি ভাদ্রপা থেকে বলছি, দেবজিৎ দাস।
0: হ্যাঁ, আপনাকে সুরের ফেলা অনুষ্ঠানে স্বাগত জানাই। বলুন আজকে কি গান শুনবেন?
1: আজকে এত আপনার সাথে আজ প্রথম কথা বললাম, খুব ভালো লাগলো স্যার।
0: ধন্যবাদ।
1: আর আর আপনার সাথে তো খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে আজকে আমার।
0: ধন্যবাদ। বলুন কি গান শুনতে চান?
1: গান শুনবো আজকে আমি কুমার শানুর কণ্ঠে অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম।
0: আচ্ছা, আপনি
1: আর
0: হ্যাঁ বলুন,
1: হবে তো স্যার গানটি?
0: হ্যাঁ হ্যাঁ হবে হবে।
1: তো আমি আজকে কুমার শানু নিয়ে কিছু আপনাকে বলছি একটা কথা।
0: হ্যাঁ বলুন।
1: কুমার শানুর আসল নাম কেদার ভট্টাচার্য। কুমার শানু জন্মগ্রহণ করেন 1957 সালে 20 অক্টোবর তারিখে পশ্চিমবঙ্গ কলকাতায়। কুমার শানু পিতার নাম প্রসুকত ভট্টাচার্য। 1990 সালে কুমার শানু সঙ্গীত জগতে যোগদান করেন। ভারত তথা সারা দেশের 1 নম্বর সঙ্গীত শিল্পী হলেন কুমার শানু। আর কুমার শানু কলকাতায় গান শুরু করেন। কুমার শানু 1993 সালে একদিনে 28 গান রেকর্ড করেন। 1991 সালে 80টি সিনেমায় পুরস্কার পান কুমার শানু। কুমার শানু গান গেয়েছেন বাংলা, হিন্দি, আসামিজ, তেলুগু, কন্নড়, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, নেপালি, তামিল। কুমার শানুদারের অসাধারণ গান। আমার প্রিয় গায়ক কুমার শানুদা, ভারত তথা গোটা দেশের গানের নম্বর ওয়ান গায়ক কুমার শানুদা।
0: সত্যি তাই, সত্যি তাই। তো আপনি কাকে নিয়ে গানটা শুনতে চান?
1: আমি গানটি পরিবারে শুনবেন, আমার বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পরানী দাস, বড় ভাই শুনবেন জগজিৎ দাস, আর আপনার জন্য রইল গানটি। আর সাথে রয়েছেন অনুরাগী শ্রোতা বন্ধুরা, রয়েছেন রামকৃষ্ণনগর থেকে রয়েছেন বড়দা অনুকুমার ভট্টাচার্য, বীর ভাই শুনবেন ছোটবা ভট্টাচার্য, পাপন দাদা রয়েছেন, প্রেমজি দাদা, রান্তো ভাই, বোন লাভলি দাস, বাবলি দাস, আর শুনবেন দাদা শুনবেন রাজা মালাকার, দাদা শুনবেন জহরলাল বর্মন, আর পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দাদা বাদল গুতিয়াল, দাদা শুনবেন লালন গোরামি, আর শুনবেন

0: এই মুহূর্তে আকাশবাণী শিল্পকেন্দ্র শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি। আর শুনবেন হাইলাকান্দি মোহনপুর থেকে রয়েছেন দাদা করমুল হক মজুমদার, আর রয়েছেন দাদা রয়েছেন শঙ্কর রায় রয়েছেন। আর এই মুহূর্তে আকাশবাণী শিল্পকেন্দ্র শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: আর শুনুন, সারাখানে বৃষ্টি কেমন হলো?
1: হ্যাঁ শুনুন, আপনি আপনার পছন্দের গানটি।
0: তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

0: নমস্কার, কে বলছেন বলুন।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, সিভূমি জেলার আনুপুর থেকে।
0: আপনাকে স্বাগত জানাই।
1: প্রথমে আপনাকে নমস্কার জানাই এবং ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচর কেন্দ্রের এই সুযোগ অনুষ্ঠান শুনছে, সবাইকে নমস্কার। আর যাই হোক, আপনার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। প্রথমবার বলছি না, দ্বিতীয়বার বলছি, সেটা ঠিক বলতে পারছি না যেন কিরকম লাগছে যেন। আচ্ছা যাই হোক, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি অনুষ্ঠান শেষে যদি করেন, আপনার নামটা যদি অ্যানাউন্সমেন্ট করেন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, তাহলে একটু আমরা জানতে পারবো আপনার নামটা। ভালোবেসে যারা সুখ পেতে চায় তারা ভুল করে, এই গানটি শুনিয়ে দেবেন। আর কুমার শানুর গান শুনলাম, এখন আমি দিচ্ছি অনুপ জলোতার গান। আর শ্রোতাদের কাছে আমার অনুরোধ, যাতে বিভিন্ন শিল্পীরা রয়েছেন, বিভিন্ন শিল্পীর গান দেওয়ার জন্য অনুষ্ঠানে, তাতে অনুষ্ঠান সুন্দর হবে, অনুষ্ঠান সৌন্দর্য বাড়বে। আর যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে আপনি তো শুনবেন, তারপর অনুপ দাস, জহর দাস, আশুতোষ দা, অভিনাশ বাবু, লালন বরানি, তারপর বাদল কটিয়াল, আর অজিত দাস, কমরুল ভাই, রাজা মালাকার, শিবাজিৎ, মিঠুন চক্রবর্তী, আর রয়েছেন মনিকা দত্ত, তারপর রয়েছেন প্রতিভা দত্ত, আর নাসির ভাই। আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচরের অনুষ্ঠান শুনছেন, সবাইকে নিয়ে শুনবো, আর সত্যবাবু দি, আর সঙ্গীতবাবু দি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, আর আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগলো।
0: আপনার পছন্দের গানটি?
1: নমস্কার, ধন্যবাদ।
0: নমস্কার।

0: নমস্কার, কে বলছেন বলুন।
1: নমস্কার, আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আপনাকে সুরের ফেলায় স্বাগত জানাই। বলুন, আজকে
1: ধন্যবাদ।
0: কি গান শুনতে চান?
1: আজকে গান শুনবো কুমার শানুর কণ্ঠে, আমি সাগরের তীর হয়ে রইব।
0: আচ্ছা,
1: তো আমার সঙ্গে যারা
0: হ্যাঁ বলুন।
1: রয়েছেন, উজানগর থেকে আছেন জওহরলাল বর্মন, আর আছেন অনুপ কুমার ভট্টাচার্য, আর হাইলাকান্দি লক্ষ্মীশহর থেকে শুনবেন কমরুল হক মজুমদার। আর
0: আচ্ছা,
1: অনুষ্ঠান শুরুতে যিনি ফোন করেছিলেন উনি শুনবেন, ওনার নামটা ঠিক মনে আসছে না এখন, উনি কিন্তু
0: হুম
1: শুনবেন
0: হুম
1: গানটি। আর যারা নিয়মিত এই অনুষ্ঠানটি শুনেন ওরা সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান কুমার শানুর
1: ঠিক
0: কণ্ঠে।
1: আছে, ঠিক আছে, নমস্কার।

0: নমস্কার, কে বলছেন বলুন।
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য, অবশ্যই চিনতে পারছেন।
0: হ্যাঁ হ্যাঁ, আপনাকে স্বাগত জানাই সুরের ভেলা।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাকেও স্বাগত জানাই। আর একটা ব্যাপার বলি, যখন ফোনটা লেগে যায় অদ্ভুত ভাবে
0: ঠিক
1: আমার হৃদয়টা একেবারে কি বলবো নাচতে শুরু করে দেয়, কারণ এই যে ফোনের অনুষ্ঠান সত্যি আমাদের একটা কি বলবো বিরাট পাওনা, হয়তোবা সৎশ্রোতা বন্ধুদের কাছে একটা উপহার। সেই উপহার সত্যি আপনারা সুন্দরভাবে পালন করে যাচ্ছেন
0: এই অনুষ্ঠান তো আপনাদের জন্য।
1: একটা শূন্যতা আমাদের মাঝে মাঝে কি বলবো ব্যথা দেয়, এটা বুঝতেই পারছেন। আমি আর বলবো না, অনেক বলাবলি করেছি, যাই হোক। আর আজকে এই আসরে একটা গান শুনতে চাইছি।
0: বলুন কি গান শুনবেন?
1: ভোসলে গিয়েছেন, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, এরকম গানটা। এই গানটা যাদের নিয়ে শুনবো, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু কমরুল ভাই, উনি শুনবেন। তারপর প্রেমজিৎ বাবু আছেন, মিথুন চক্রবর্তী, বাপন আচার্য, তারপরে আছেন অরুণ দাস, পিঙ্কু দাস, তারপর অবিনাশ দাস, আর ত্রিপুরা থেকে আমার আরেক ভাই, খুব ভালো ভাই, প্লাস আমার গুরু ভাই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত অবিনাশ, অবিনাশ তেলি, উনি শুনবেন। আর পাবলি লাভলি, তারপর রাসনা বেগম চৌধুরী, শ্যামলী বেগম চৌধুরী, জুহি মালাকার, নমিতা মালাকার, বৃষ্টিনাথ, পিঙ্কি নাথ, তারপর পূর্ণিমা, রুমা, আর কুমারঘাট থেকে আমার আরেক ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর ছোট ভাই দেবজিৎ দাস, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। ভালো থাকুন, ভালো রাখুন। নামটা যদি বলে দেন একেবারে শেষে, তাহলে
0: নামে কি আসে যায় বলুন। আমি আপনাদেরই বন্ধু।
1: ঠিক আছে, নাম বলবো না আমরা আপনাকে, এত সাধ্য সাধনা করে বলছি। আপনি একদিন বলছিলেন যে আমি লাস্টে বলবো, নাম নাম বললেনই না। যাই হোক, নমস্কার।
0: নমস্কার, চলুন আমরা সবাই মিলে এবার শুনি আপনাদের পছন্দের গানটি।

আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন বলুন?
1: আমি জয়পুর থেকে বলছি, শান্তা শুক্লবৈদ্য।
0: আপনাকে সুরের ফেলা অনুষ্ঠানে স্বাগত জানাই। বলুন, আজকে কি গান শুনবেন?
1: আশা করছি এখন তো যে কোনো একটি গান শুনবো।
0: আচ্ছা, ঠিক আছে, কাকে নিয়ে শুনতে চান?
1: এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন।
0: নিশ্চয়ই,
1: নমস্কার।
0: নিশ্চয়ই, ধন্যবাদ। শুনুন আপনার পছন্দের গান।
1: নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার নেবেন দাদা,
0: কে বলছেন বলুন।
1: আমি ত্রিপুরা কৈলাস শহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: আপনাকে সুরের ফেলা অনুষ্ঠানে স্বাগত জানাই। বলুন, আজকে কি গান শুনতে চান?
1: মনে হচ্ছে এই প্রথমবার আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, বেশ ভালোই লাগছে।
0: ধন্যবাদ। কি গান শুনতে চান বলুন।
1: হ্যাঁ বলুন দাদা,
0: আপনি বলুন, আপনি কি গান শুনতে চান?
1: হ্যাঁ, আজকে আমি এমন একজন শিল্পীর গান শুনতে চাই, উনার জন্ম কিন্তু মারাঠি পরিবারে, বাংলা বলতে পারেন না, হয়তো বা কিছু কিছু বুঝেন।
0: আচ্ছা,
1: কিন্তু বাঙালি শিল্পীরাও বাংলা গানে উনার ধারে কাছে যেতেই পারেন। আশা করি
0: বুঝতে পেরেছেন,
1: উনিও এই মাস দুয়েক আগে আমাদেরকে ছেড়ে চলেও গেছে।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক।
1: সেই মহান শিল্পীর কণ্ঠে একখানা গান শুনতে চাই, গানটা হচ্ছে সন্ধ্যাবেলা তুমি আমি দুজনে। আর এই গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় গীতিকার সুরকার স্বপন চক্রবর্তী, আর সুর দিয়ে সাজিয়েছেন

0: সবার আদরের পঞ্চম দা রাহুল দেব বর্মন জি।
1: ঠিক আছে,
0: আশা জি গেছেন এই গান, মধুর গান। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, ভীষণ সঙ্গীত প্রিয় জহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় রয়েছেন বুলটি ভুন, আর আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: ধন্যবাদ। চলুন আমরা সবাই মিলে আপনার পছন্দের গানটি শুনি আশা ভোসলের কণ্ঠে।
0: নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আমাদের আসরের সময় ফুরিয়ে এলো, তাই আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। আকাশ

গুহ ঠাকুরতার কণ্ঠে। আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29:50। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয়

0: নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হরপ্রীত সিং তলওয়ার, শাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী 2 দিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, এবং লাদাখে শনিবার

পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে

0: আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এবারে লোকগীতি শুনবেন সুভাষ চক্রবর্তীর পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সুভাষ চক্রবর্তী। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, শাস্ত্রীয় বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এবার শুনবেন ভজন, শিল্পী অন্তরা দে।

এতক্ষণ শুনলেন ভজন অন্তরাদের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন সুব্রত খাজাঞ্চির পরিবেশনায়। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এবার শুনবেন অশোক রঞ্জন চক্রবর্তীর বেহালাবাদন।

0: এতক্ষণ শুনলেন অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।
1: सुरीली धड़कन कार्यक्रम सखी सहेली बस कुछ ही पलों में।

আকাশবাণী শিলচর, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

মিরালো কাঙ্ঠং তরালো ওয়াইনৌ ত্যাক্তা মূল হৈ সঞ্জে নহান চাজ হৈ ওয়াইনৌ সে চরলাংমৈ ওয়াইনৌ সে আসৈ রাংবনা লাংখিদা নোংগৌ ওয়াবু নোংলাওনা পৈরৈ কুমথি কুমগাংনা লাইজ ইতাদ্রবদ আসৈ রাংবনা খৈদি আমং ইয়াইথং কুমদুনা সন্দুক থাকত ইয়াহিপনা লৈরোল মাইথ ফাইজুপনা কুমজা কয়া লৈরোটনা আসৈ রোলসু তাখিদ্রে ইখৌ রাংবি নোংগৌ বিদি নোংবু কৌব লেপতরি নোংজু সাইরোল লেপখিনু কুমন খুদিং কাউখিনু নৌর সাইরোল সাইদাদা কুমগি নোংবু কৌজৌও হনুবি হনুব তাওথা হলো ইঙা সাইদম সাইরাঙ্গো।

এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনায়ারও সিনে হামজা মা খাসৌ মা খনারিহি সানসিনে জিনি ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েভনি মিটার রাজা থাম বিশা থাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কিলো হার্টসা অডেহে এফএম নি রাজাশি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হার্টসা দিনি বুবারি সাইন জুন বদাইন নি সাইনখনব্রি ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হাডিনি খনারিনাং জাবনু তাইসা অডেহে নালাইলাইনিং সাইন্সনি গ্রাউ জমা দুহা জাবনু তাইসা এবো হাডিনি সৌরা দল নলাইনি দিখ্র হসমনি টাঙিয়াসা টাঙিয়া জুরাও সালাইয়াবা জাবনু তাইসা খনালাইনাং
1: দিনি জিং দিখ্র হসমনি নিপাং খনারাও সি ক্রিপ নেব হামজাও মাকাসমা খনারিলাদু দিনিনি প্রোগ্রামা দংনাং বুটু জাঙ্গার জাবেবা রেজাবটাই।

জিনি ফটো হা খিমবাউহি ইয়াখন হাইবো মেল হা ডঙিয়ারাও জিলা মেল হজা সঞ্জীব বণিক স্পিকার ডঙিয়ারাও ফর্মার এমপি নিশন রঞ্জন দাস মিউনিসিপাল চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব ওডেহে জিলা পরিষদ ভাইস প্রেসিডেন্ট সাথী রে কুমি ডক্টর মুখার্জি নি পেট্রিয়টিজম ন্যাশনাল ইউনিটি ওডেহে ইউনিটি নি বাউঠাই ওডেহে সেলফ স্যাক্রিফাইস নি বসাওহা গ্রাউজো মাখনা রিখা ওডে জাংবাউসি ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি নি দামরাগা বাব সংখে কাছার ওডেহে হাইলাকান্দি জিলা হাবো মিয়াহা গবং খাজাং মানিলাইখা কেন্দ্রনি কোঅপারেশন মন্ত্রী অমিত শাহ সংচিবা এমএফডি দেশনি মাসনি পয়েন্ট মাবরি মিলিয়ন লাই হাডি ডাঙিয়ারও খে সাপোর্ট খাইডু গেদেমা এলিবাগ রাউজমা খে মিয়াহা নিউ দিল্লি নি অটল উর্জা ভবন হা খুলি জেনিয়াবা মেল হা এনএফডি নি গডাইন অকশন পোর্টাল লঞ্চ খাইবা হা সাইনথিবা ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি নি দামরাগা বাবু সাইন মানিলাইয়াবা প্রোগ্রাম হা মুশ্রী শাহা জারনি বখানি গ্রাও খনারি হি সাইনথিবা গেদেমা সাউসি ন্যাশনালিস্ট ওডেহে কালচারেল ন্যাশনালিজম ওডেহে ভারত নি কালচার নি প্যাট্রন ডংবা এবোমেল হা এগ্রিকালচার ওডেহে হাডি ডাঙিয়ারও নি ওয়েলফেয়ার নি কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাইনথিবা মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী নি লিডারশিপ নি বিশিং দেশ ডেভেলপ জাহি মাসি প্রাউড নেশন নি গদে স্কাং থাং পালাংডু ওডেজাং এগ্রিকালচার সেক্টর হাবো হাম্বা ট্রান্সফরমেশন জাফালাংডু মুশ্রী চৌহান সাইনথিবা এগ্রিকালচার প্রোডাকশন হা লাইলাইয়াবা মাজিগনি মাইথাই হা গবং নি বাংডাও হি থাংপালাংডু গেদেমা সাইনথিফাবা রিজিননি মাইথাই জি ব্রি খে নাইখাদে এগ্রিকালচার প্রোডাকশন বিশাগনি ব্রি পার্সেন্ট জাং বাংডাও খা দুহানি প্রোডাকশন গ্রোথ রেট দে গ্রিন রিভলিউশন নি বুবলি নিফ্রাংবো গাখুদাও খাতি হি গেদেমা সাইনথিবা গ্রাউজমা পরিবার দিনে এরানিং জামখা আকাশবাণী শিলচর দাখনানি জিনি ডিমাসা প্রোগ্রাম হাদং নাং গ্রাউজু রিজাব থাই রিজাব হাগং ওদে সাইনসিনি গ্রাউজমা ক্রিপ নে হামজাউমা আকাশ মা খনারি পিনহি সাইনসিনি জিনি ডিমাসা প্রোগ্রাম কে এরানিং সজামগার লাডু জু থাই

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: आकाशवाणी शिलचर এখন শুনবেন প্রথমে আজ এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ সন্ধে 6:15 শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। সন্ধে 6:45 শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠানে কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী, এবং তার অব্যবহিত পর শুনবেন চাষের গান, পরিবেশনায় নাজিমউদ্দিন বড়ভূইয়া এবং সহশিল্পীরা। রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:00 শুনবেন কথিকার অনুষ্ঠান। অনুষ্ঠানে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর নিয়ে বলবেন দুর্বা দেব। রাত 8:15 শুনবেন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এতে ঠুমরি শোনাবেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারি। রাত 8:30 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে, এতে মেয়েদের বয়সন্ধিকালে ঋতুকালীন সমস্যা নিয়ে বলবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও

0: স্ত্রী রোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। অমৃতবাণী শুনবেন সকাল 6:05, বন্দনা শুনবেন সকাল 6:10, সকাল 6:30 শুনবেন অনুষ্ঠান খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল 6:35 মিতা পুরকায়স্থের পরিবেশনায়, এছাড়াও দুপুর 1:40 লোকগীতি শুনবেন রসলাল দাসের পরিবেশনায়। শুনবেন সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, সকাল 7:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিরূপ গুহঠাকুরতার কণ্ঠে, সকাল 8:40 শুনবেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে নজরুলগীতি। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং সন্ধে 6:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, এ নিয়ে কথা বলবেন পরম ভট্টাচার্য। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতারবাদন। বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00, বেলা 11:00 শুনবেন আধুনিক বাংলা গান শিল্পী মিতা চট্টোপাধ্যায় ও তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন অজন্তা দে, এর অব্যবহিত পরই লোকগীতি শুনবেন মিতা পুরকায়স্থ এবং পল্লীনাথের পরিবেশনায়। বেলা 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান, দুপুর 1:00 শুনবেন অনুষ্ঠান যুববাণী। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন রঞ্জিত কুমার দাসের বাঁশি বাদন, দুপুর 2:30 শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা, এতে কেন্দ্রীয় সরকারের ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে কেভিকে অরুণাচল কাছাড়ের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর সুরেশচন্দ্র বিশ্বাসের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন মিতা শর্মা। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35, ম্যানচেস্টারে আয়োজিত আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। শুনলেন প্রথমে আজকের এবং তারপরে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।

0: চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চা শ্রমিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কোণে। আশা করি চা শ্রমিক ভাই বোনেরা ভালো আছেন। তো আজকে আমরা আসরে একটা আলোচনা শুনব, শ্রমিক মালিক সম্পর্ক উৎপাদন এ নিয়ে। আর এই আলোচনায় অংশ নিয়েছেন জয়ন্ত কুমার ঘোষ, রাধেশ্যাম উপাধ্যায় এবং দীননাথ বারুই। তো আসুন আমরা সবাই মিলে শুনি এই আলোচনাটি, শ্রমিক মালিক সম্পর্ক উৎপাদন।
1: আজকে দুটি পাতা একটি কুড়ি চা বাগানের আসরে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের আসরে জালালপুর চা বাগানের ম্যানেজার শ্রী জয়ন্ত কুমার ঘোষ এবং কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শ্রী রাধেশ্যাম উপাধ্যায়, যিনি কাশীপুর চা বাগানের, এবং আমি শ্রী দীননাথ বারুই, সহকারী সাধারণ সম্পাদক কাছাড় চা শ্রমিক ইউনিয়ন লালচড়া চা বাগানে। আমরা এখানে উপস্থিত হয়েছি চা বাগানের শ্রমিক মালিক সুসম্পর্ক ও উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য এবং নিজের মতামত এবং সুপরামর্শ দেওয়ার জন্য। আমরা দেখছি ঘোষ সাহেব যে প্রশাসনের দিক দিয়ে ভারতবর্ষে জনসাধারণ খুশি নন, ঠিক সেইভাবে বরাক উপত্যকায় চা বাগানেও অনেক চা বাগানে আমরা দেখছি যে শ্রমিক বাগান কর্তৃপক্ষের মালিক পক্ষের উপরে খুশি নন। আমরা যতটুকু জানি যে জালালপুর চা বাগানে আপনি যেভাবে শ্রমিকদের ন্যায্য পাওনার দিক দিয়ে যে সব আপনি করে যাচ্ছেন, সামাজিক দিক দিয়ে যা আপনার তরফ থেকে করণীয় করে যাচ্ছেন, সেটা আমরা স্বীকার করি। আপনি আমাদের শ্রমিকদেরকে কোনো সময় ঠগান না,
2: ধন্যবাদ বড়ই স্যার।
1: কিন্তু অন্যান্য বাগানে এই সব আপনার মতো না হওয়া কারণে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আজকে আসরে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের তরফ থেকে কি করতে হলে শ্রমিক মালিক সুসম্পর্ক রাখা যায়, এবং আমি আমার ইউনিয়নের সভাপতি রাধেশ্যামবাবুর কাছ থেকেও জানতে চাব যে সংগঠনের দিক দিয়ে কি করতে হয় যাহা কি সম্পর্কটা ভালো থাকে। বলুন ঘোষ সাহেব।
2: আমার মনে হয় এই জন্য উভয় পক্ষই দায়ী। সম্পর্কটা বানাতে হলে মালিক পক্ষ যেরকম সচেষ্ট হতে হবে, শ্রমিকদের পক্ষ থেকেও সচেষ্ট হতে
1: হবে।
2: কিন্তু এখন দেখছি আজকালকার দিনে প্রায় সব বাগানে কিছুটা সন্দেহের বাতি, মানে মালিক পক্ষ শ্রমিকদের সন্দেহ করছেন, শ্রমিকরাও মালিক পক্ষকে বা ওনার
1: কর্মচারী
2: ভুল বলা হচ্ছে। সেটার জন্য সেটাই দূর হয় প্রধান কাজ, এবং তার জন্য আমি বলবো মালিক পক্ষকে প্রথমে এগিয়ে আসতে হবে, তারপরেও শ্রমিক পক্ষ আসবেন, যার জন্য যেটা আপনাদের অবদান হবে খুব বেশি, মানে ইউনিয়ন তরফ থেকে তারা যদি আপনারা সুপরামর্শ দেন তাহলেই তারা এগিয়ে আসবে। তারা ফটকে আমরা চাইলেই যে এগিয়ে আসবো সেটা নয়, সঙ্গে আপনাদের এর মধ্যে একটা বিরাট ভূমিকা আছে।
1: ঠিক,
2: আমি যেরকম আমার বাগানে আমি বলতে পারি যে আমি নিজের মধ্যে ছোটোখাটো মিটিং আমরা প্রায় করি, অ্যাটলিস্ট ওয়ান মাসে একবার, সমস্ত পঞ্চায়েতদের নিয়ে, তাদের কোনো অভিযোগ বা ই থাকলে আমি চেষ্টা করি, আমার নিজের থেকে কোনো প্রবলেম হলে আমি তাদের বলি, যাতে তারাও নিজের অনেক সাজেশন নিয়ে এগিয়ে আসেন, সেটা আমাদের খুবই উপকারে লাগছে এবং ভবিষ্যতে লাগবে। সুতরাং আমি বলবো এই সম্পর্কটা তৈরি করতে উভয় পক্ষকে
1: মিলে কাজ
2: করতে হবে।
1: তবে আমরা দেখতেছি যে চা বাগানে শ্রমিকদের মধ্যে বিশেষভাবে আপনার আলোচনার মাধ্যমে অনেকগুলি আপনার শেষ হয়ে যায়, কিন্তু

0: ঝগড়াটার সৃষ্টি তখনই হয় যখন তাদের ন্যায্য দাবি, যেমন সময় মতন রেশন দেওয়া না হয়, তলব দেওয়া না হয়, আর তাদের বছরে যে বোনাস দেওয়া হয় এই বোনাসটা তাদের ন্যায্য ভাবে দেওয়া না হয়, তখনই তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। তখন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয় তখন প্রশ্ন হয়ে উঠে ইউনিয়নের সংগঠনের, সংগঠনের দায়িত্ব হলো তখন আপনার বাগান কর্তৃপক্ষকে নিয়ে শ্রমিকদেরকে নিয়ে বসে এটা মীমাংসা করার জন্য। সে ব্যাপারে আজকে আমি জানতে চাই আমার কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি উপাধ্যায়বাবুর কাছ থেকে, আপনারা ইউনিয়ন তরফ থেকে কি করেন যাহাতে কীভাবে সব ন্যায্য পাওনাগুলো সুরাহা হয় এবং সুসম্পর্ক রাখার জন্য আপনাদের কি কি ভূমিকা নেন?
1: সংগঠন সবসময়ই চায় ইন্ডাস্ট্রিতে পিস, যদি ইন্ডাস্ট্রিতে পিস না থাকে তো সংগঠনও ভালোভাবে থাকতে পারে না। সংগঠন সবসময় মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্কটা বজায় থাকে সেটাই সংগঠনের বেশিরভাগের চেষ্টা থাকে। যেমন গুড সাহেবের জানা আছে যে বাগানগুলিতে যখনই কোনো রকম নিজের মধ্যে সমস্যার সৃষ্টি হয় সংগঠন সেখানে দৌড়ে যায় এবং মালিক পক্ষকে নিয়ে উভয় পক্ষের মধ্যে কিভাবে সেটা সুন্দরভাবে সুরাহা হয় সেটা আপনার ভালোভাবে জানা আছে। আমরা কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সংগঠন যেটা, সেটা কোনো দিনই চাই না যে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্কটা নষ্ট হোক। যেমন দেখেছেন যে এই বোনাসের সময় যারা 20% বোনাস দিয়ে দিয়েছে সেখানে তো কোনো কথাই নেই, কিন্তু অনেক বাগানে দেখা গেছে 8.33 বলে তারা শ্রমিকের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। এবং যখন আমরা সেটা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করি 1%, 2%, 3% করে কোনোখানে দেখা যায়,
0: আপনারা এটা আলোচনার মাধ্যমে
1: এটা আমরা
0: শেষ করে দেন,
1: শেষ করতে চাই,
0: তাদের দাবিটা আপনারা মিটিয়ে দেন, তারাও খুশি হয়ে যায়।
1: কিন্তু শ্রমিকের মধ্যে একটা সন্দেহ থাকে যে যেখানে 8.33 বলে সেখানে আবার 12%, 13%, 15% মালিক দিয়ে দেয়, তখন একটা শ্রমিকের মধ্যে একটা
0: বিভ্রান্তি হিসাবে দেওয়া হয়। এটা তো মানে
1: তবুও এটা ডিক্লিয়ার করার সময় 8.33 ডিক্লিয়ার করা হয়,
0: পরের দিকে একটা মানে আলোচনার মাধ্যমে
1: এইটা
0: বাড়ানো যায়। এটা তো
1: তারপর
0: দিক দিয়ে এটা করা যায়।
1: আপনার বেশি দায়িত্বটা মালিকের, শ্রমিকরা গরিব, শ্রমিকরা কাজ করে যেটা উপার্জন করে সেটা দিয়ে তার পরিবারকে ভরণ পোষণ করে, এবং শ্রমিক কোনোদিন শ্রমিক পক্ষ থেকে চায় না যে বাগানের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, বাগান একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছুক, সেটা কোনোদিনই শ্রমিকরা চায় না। শ্রমিক অশিক্ষিত
2: না, সেটা ঠিক আপনি যা বলছেন, কিন্তু কথা হলো যেটা সাপ্তাহিক পারিশ্রমিক বা রেশন সেটা তো ওনার একটা ওয়েজেজের অঙ্গ, সেটা না দেওয়ার তো কোনো কারণ দেখতে পাই না। তবে আপনি যেটা বোনাসের কথা বলেছেন সেটা অ্যাজ পার বোনাস অ্যাক্ট হয় বাঞ্ছনীয়, যারা 20% হলে 20%, যারা 14% হলে 14%। কিন্তু আপনি যেটা বলছেন 8.33 ডিক্লেয়ার করে তারপর আস্তে আস্তে 13-14 হলে শ্রমিকদের মধ্যে একটা সন্দেহ থাকে কি 20% হতে পারতো, এই তো তাহলে আপনি যেহেতু জানবেন এখানে আমাদের একটা বড় কোম্পানি, আমি যে কোম্পানি কাজ করি তারই একটা বড় কোম্পানি, এই ব্যাপার নিয়ে কয়েক প্রায় 10 বছর আগে বিরাট একটা ঝামেলা হয়েছিল, তারপরে আমরাও স্ট্রিক্ট করেছিলাম যে যতটা আমরা ডিক্লেয়ার করি ততটাই দিব, আমরা দিয়েছিলাম তাই, কিন্তু তারপরের থেকে আমরাও 20% দিচ্ছি, মানে আমাদের যে অ্যালোকেবল সারপ্লাস অ্যাজ পার দ্য প্ল্যান বোনাস অ্যাক্ট আমাদের হয়ে যাচ্ছে, আমরাও দিয়ে যাচ্ছি, আমাদের এর মধ্যে কোনো প্রবলেম হয়নি। আমার মনে হয় কোনো কোনো বড় বাগানে কোনো প্রবলেম না, হয়তো কিছু আপনার 10% গার্ডেনে এরকম প্রবলেম, 10% সব জায়গায় সব ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হতে থাকে, কিন্তু রেশন এবং উইকলি ওয়েজেস কোনো প্রবলেম আমার মনে হয় খুব একটা
1: না। গুসাহের একটা জিনিস আমার বাড়ি সাহেব বললেন যে আপনার জালালপুর বাগানটা সুন্দরভাবে চালাচ্ছেন, হ্যাঁ সেটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ দিচ্ছি,

0: কিন্তু অনেক বাগানে দেখবেন যে রেশনেরও আছে, টাইমলি আপনার ওয়েজেস পাওয়া যাচ্ছে না, রেশনেরও গণ্ডগোল হয়। হ্যাঁ, তখনই একটা নেগোসিয়েশনের সৃষ্টি হয়, তখনই বাগানের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আমাদেরকে যা সংস্থাকে সেখানে দৌড়ে যেতে হয়। হ্যাঁ, আপনার মনে করুন যে প্ল্যান্টেশন লেবার একটা আছে, সেটার মধ্যে শ্রমিকরা কী চায়? শ্রমিকরা চায় যে ভালোভাবে খেতে পারবে, ভালোভাবে পড়তে পারবে, ভালোভাবে থাকবে, যেটা কোম্পানি ঠিক থেকে
1: বাগিচা শ্রমিক দেওয়া হোক সময় মতো,
0: সেটাই শ্রমিকরা চায়।
1: স্বাস্থ্যের দিক দিয়ে
0: কিন্তু অনেক বাগানে দেখবেন জলের প্রবলেম আছে, চিকিৎসার প্রবলেম আছে,
2: প্রবলেম থাকবে, প্রবলেম সব প্রবলেম সলভ হলে তো তাহলে আপনাদেরও দরকার পড়বে না।
1: আচ্ছা বুঝছি ঘোষ সাহেব, উপাধ্যায় সাহেব, আমার মানে বাগান তো টু টাইপের বাগান আছে, একটা তো আছে আপনার রিচ গার্ডেন, সব দিক দিয়ে আপনার মানে পরিপূর্ণ, একটা আছে শিখ গার্ডেন। শিখ গার্ডেনের বাগানগুলোতেই একটা সমস্যা দেখা দেয়, সমস্যা দেখা দেয়। তবে সম্পর্কটা শ্রমিক এবং মালিক সবসময়
2: সম্পর্কটা ভালো থাকলে এইসব প্রবলেম অনেক প্রবলেম সলভ
1: করা যায়, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সলভ।
0: শ্রমিকরার মধ্যে যখনই সে ভালোভাবে তার যে পাওনাটা যখন পাবে তখন একটা পিস থাকবে শ্রমিকের মধ্যে। হ্যাঁ, যেমন আপনারা দেখছেন যে এখন আসাম গভর্নমেন্ট বা গভর্নমেন্টের দিক থেকে লেবার ওয়েলফেয়ার লেবার অফিসার একটা নিযুক্তি করা হয়েছে।
1: ওনাদের দায়িত্ব হলো চা বাগানের শ্রমিকদের কল্যাণমূলক কাজগুলা সব দেখাশোনার জন্য,
0: কিন্তু অনেক বাগানে দেখবেন যে এখনো ওয়েলফেয়ার অফিসার নেওয়া হয় নাই। হ্যাঁ, ঠিক
1: কিভাবে নেওয়া হয়েছে ওরা হয়তো ঠিক মতন কাজ করেন নাই।
0: না, যদিও নেওয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় তাদের ইন্ডাস্ট্রি কাজের মধ্যে তাদেরকে লাগানো হয়
1: না। আমরা যা দেখি যে ওয়েলফেয়ার অফিসার ওদেরকে ইন্ডাস্ট্রিতে কাজে নেওয়া হয়েছে, উপাধ্যায় সাহেব যা বলছেন ঠিকই, কিন্তু উনা আমাদের যেরকম ফ্যাক্টরিতে অত ওয়েলফেয়ার ওয়ার্ক আছে যাতে শ্রমিকদেরকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেগুলোও তো দেখার দরকার ওনার। গতিকে অনেক সময় বাগান কর্তৃপক্ষে এরা ওয়েলফেয়ার অফিসারদেরকে বিভিন্ন কাজে লাগান, প্ল্যান্টেশনে ও তাদেরকে যেতে হয়,
2: মানে ওনাদের কাজ শেষ করে তারা যায়,
1: কাজ শেষ করে ওনাদের যায় এবং কাজের সময় ওনাদেরকে সেফটির দিক দিয়ে অনেক ক্ষেত্রে ওদেরকে সুপরামর্শ দেখতে হয়, দেখাতে হয়। আচ্ছা যাক, এখন আমরা দেখছি যে সুসম্পর্কের মাধ্যমে বাগানের চা শ্রমিকদের বহু কিছু সুরাহা করা যায়,
2: সম্ভব
1: হয় এবং শান্তি স্থাপন করা যায়।
0: আমরা সংস্থাও তাই চাই যে বসে নিজের মধ্যে নেগোসিয়েশন করে, নিজের মধ্যে আলাপ আলোচনা করে হ্যাঁ যেটা শেষ হয়ে যায় এটা অতি সুন্দর হয়।
2: আমি সেই সবসময় আমার শ্রমিকদের এই কথাই বলার চেষ্টা করি যে সকালবেলা ঘুমের থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। আমাদের প্রবলেম যদি আমরা নিজেরা সলভ না করি, বাইরের থেকে লোক এসে কোনোদিন করতে পারবে,
1: কোনোদিন করতে
2: আমরা আমাদের যদি প্রবলেম সলভ না হয় তাহলে তো আছেই ওনারা
1: আছে। আচ্ছা, আরেকটা আমরা দেখতেছি সেন্ট্রাল বোর্ড অফ ওয়ার্কার্স এডুকেশন, ভারত সরকারের একটি সংস্থা আছে, বিভিন্ন চা বাগানে অনেক সময় ওরা বাগানের বাগানে গিয়ে রিলেশন সম্বন্ধে চা বাগানে কীভাবে সুসম্পর্ক রাখা যায় শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষকে নিয়ে ওরা ওয়ার্কশপ করে। আমি যতটুকু আমি শুনেছি যে কাছা চা শ্রমিক ইউনিয়ন তরফ থেকে ইতিপূর্বে আপনার কুম্ভার চা বাগানে, দুলাছড়া চা বাগানে, সরসপুর চা বাগানে হয়েছিল, এবং আমি জানতে চাই আমার ঘোষ সাহেবের কাছ থেকে যে উনাদের যে অ্যাসোসিয়েশন টাই এবং আইটিএ, ওই দুই অ্যাসোসিয়েশন তরফ থেকে এই সুসম্পর্ক রাখার ব্যাপারে কি কি করা হয়।
2: আমি যে আপনি যে অ্যাসোসিয়েশনের কথা বললেন, আমার অ্যাট্রিস্ট আমার বাগানে কোনোদিন যায়নি, আমার সাথে খুব এই ব্যাপারে আমি কিছু জানি না, তবে টাই বলুন বা আইটিএ বলুন এরাও সবসময় চায়, সবসময় ম্যানেজারদের উপদেশ দেয় যে মানে গার্ডেন লেভেলে আপনাদের রিলেশন সবসময় ভালো রাখা উচিত।
1: ওরাও ওয়েলফেয়ার কাজ করেন, যেরকম আপনার যারা হাত পাকেটে গিয়েছে ওদেরকে আপনার বছরে একবার দেওয়া হয় আই রিলিফ ক্যাম্পও করা হয় যাতে মানে

0: হেলথ সেন্টারও করা হয় অনেক সময়, যাতে শ্রমিকগণ স্বাস্থ্যবান থাকেন, তাহলে আপনার কাজের দিক
1: দিয়ে দু একটা ওয়ার্কশপের মধ্যে আমিও যোগ দিয়েছি, যেটা এখন বাগানে ওই নানা রকম ওষুধ, বিষাক্ত ওষুধ বা নানা রকম ওই সার প্রয়োগ করা হয়,
2: মানে ইনসেক্টিসাইড,
1: সেটা প্রোটেকশনের জন্য
0: প্রোটেকটিভ মেটেরিয়াল
1: মেটেরিয়ালটা দেওয়া উচিত। হ্যাঁ, না দিলে এটার মধ্যে অনেক বিভিন্ন বাগানে দেখা গেছে যে এক একটা ইনসিডেন্ট হয়ে যায়,
0: আপনাদের তরফ থেকে প্রোটেকটিভ মেটেরিয়ালস দেওয়া হয়। এখন শ্রমিকদের দায়িত্ব হলো সেই প্রোটেকটিভ মেটেরিয়ালস গুলা যাতে ব্যবহার
2: করা হয়,
0: ঘরে নিয়ে না রাখে, ব্যবহার করে।
2: আমি এইটাই বলতে চাইছি
0: দেওয়াটা,
2: তবে এখন এই এই অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে,
0: অনেক কমে গেছে, অনেক
2: কমে যায় না। অনেক রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল একটা বাগানে, আমার পাশেই একটা বাগানে, তারপর থেকে আমি বহুদিন, লাস্ট 10 বছর আমি একবার বা দুবার এরকম শুনেছি, কিন্তু সেটাও হওয়া উচিত না।
0: আচ্ছা, যাক, আমি যা বুঝছি যে আপনার বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সুসম্পর্ক রাখার জন্য মালিক পক্ষকে শুধু নিতে হবে না, দিতেও হবে। আর আপনার আমাদের শ্রমিকগুলা বাগান কর্তৃপক্ষের নিকট থেকে যেটা আইনের ভিতরে সেটাই চায়, আইনের বাহিরে কোনো দিন কোনো সংগঠনও চায় না, শ্রমিকও চায় না। সেটা সময় সময় মতন যদি দেওয়া হয় তাহলে কোনো সময় শ্রমিক মালিক সম্পর্ক খারাপ হয় না। ইউনিয়নের মাধ্যমে, আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং সরকারের সরকার কর্তৃপক্ষ যারা আছেন ওদের মাধ্যমে যদি আমরা একমত হয়ে একসঙ্গে কাজ করি, শ্রমিকদের সামাজিক এবং ন্যায্য পাওনা এবং আর্থিক দিক দিয়ে আমরা সব সময় যদি সচেতন থাকি, সচেতন রাখি, তাহলে কোনো সময়ও সম্পর্ক খারাপ হবে না।
2: এখন আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আপনি, কিছুটা খালি একতরফা মালিকদের দেখলেও হবে
0: না,
2: শ্রমিকদেরও অনেক কিছু দেখার ই আছে। যেমন উৎপাদন,
0: উৎপাদন
2: আমরা উৎপাদন নিয়ে কিছু আমরা বলছি।
0: হ্যাঁ, আজকে আজকের বিষয়ে একটি আপনার আরো বিষয় আছে, উৎপাদন। চা বাগানে তিনটি জিনিসের প্রয়োজন, ঘোষ সাহেব আপনার জানাই আছে, জমিন, শ্রমিক,
1: মালিক
0: আর টাকা পয়সা,
1: ওই মালিক
0: আর সংগঠন।
2: সংগঠন
0: সংগঠন সংগঠনেরও বিরাট ভূমিকা রয়েছে, উৎপাদন কিভাবে বাড়ানো যায়। এবং উৎপাদন যদি না বাড়ে, আজকের দিনে চা বাগানে আমাদের মাটি বাড়ে নাই, কিন্তু জনসংখ্যা দিনের পর দিন যেভাবে বাড়তেছে, ভবিষ্যতে যদি উৎপাদন না বাড়ে তাহলে আমরা দেখছি যে বেকারির সমস্যা চা বাগানে হয়ে দাঁড়াবে। উৎপাদন কিভাবে বাড়বে এবং চা পাতা যেটা তৈরি হয় সেটা কিভাবে ভালো কোয়ালিটি হবে, কারণ আজকের দিনে কম্পিটিশন মার্কেট, সেটার ব্যাপারে আপনাদের বাগান কর্তৃপক্ষ তরফ থেকে কি কি পদক্ষেপ নিয়েছেন যাহাতে উৎপাদন বাড়া যায়?
2: উৎপাদন যেসব বৈজ্ঞানিক পদ্ধতি না হচ্ছে সেটা তো আমরা নিচ্ছি, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির একটা সীমা আছে। যদি শ্রমিক আমরা যদি সুসংহত, স্বাস্থ্যবান এবং যারা চিন্তা ভাবনা করে, মানে সেই জন্যই আমি বলছিলাম যে শ্রমিকদের মধ্যে আমাদের এখন লেখাপড়ার জিনিসটা
0: খুবই প্রয়োজন,
2: প্রয়োজন যাতে যারা বুঝতে পারে যে এই কাজ দিয়ে শুধু আমার পরিবারেই উন্নতি হচ্ছে না, এর সাথে সাথে আমার দেশেরও উন্নতি হচ্ছে। সেই জন্য ফাঁকি দেওয়া টেন্ডেন্সটা তাহলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আপনাকে আমি বলছিলাম যে দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপানের, জানেন তো জাপান একদম শেষ হয়ে গিয়েছিল, জাপানের শ্রমিকরা ওরা 8 ঘন্টা কাজ করার পরও আরও 2-3 ঘন্টা করে এক্সট্রা কাজ করতো, যার জন্য তারা কোনো পয়সা নিত না, যাতে দেশটা, হ্যাঁ, যাতে দেশটা ই হয়
0: আগে বার
2: আগে বার। আমাদেরও সেই শিক্ষার আমার জিনিসটা হওয়া, আমরা খালি শ্রমিকদের মধ্যে দেখবেন পার্টিকুলার কাছারে আপনার ওই অ্যাবসেন্টিজম অনেক বেড়ে গেছে, কারণ একটা পরিবার 4-5 জনের কাজ করে, এখানে এমনি ইন জেনারেল শর্টেজ অফ লেবার, মানে চা বাগানে যত লেবার দরকার তত লেবার আমরা পাচ্ছি না, অনেক বাগানই পাচ্ছে না, কোনো কোনো বাগান নিশ্চয়ই পাচ্ছে। তার কারণ এখানে ইন্ডাস্ট্রি অনেক, যেমন ধরুন রিভারের পাথর জোগাড় করা, আপনার বিআরটিএফের বড় বড় রাস্তা।

0: প্রজেক্ট নিয়েছে, ওখানে শ্রমিক দরকার। ওখানে যেহেতু ওরা মানে অ্যাপারেন্টলি দেখতে গেলে মনে হয় অনেক টাকা পাচ্ছে বলে ওরা ওখানে চলে যাচ্ছে, কিন্তু ওরা তো বাগানের তো খালি আপনার ওয়েজেস না, ওয়েজেস ছাড়া আপনার হেলথ আছে, ফ্রিঞ্জ বেনিফিট যেটা আছে সেটা ওখানে পাচ্ছে না। কিন্তু ওরা, আমরা যদি ওখানে 30 টাকা হাজিরা দিচ্ছি, ওরা ওখানে 50 টাকা দিচ্ছে, সুতরাং একটা টেন্ডেন্সি ওখানে চলে যায়।
1: কিন্তু ঘোষ সাহেবকে বলতে হবে, তারাকে যদি খুশি রাখতে পারেন, তারা যদি বাগানে ভালোভাবে তারা জীবিকা নির্বাহ করতে পারবে,
0: তার মানে কি হচ্ছে, তাদের উৎপাদন একটা ফ্যামিলিতে 4 জন লোক কাজ করে, তার মানে 120 টাকা ডেইলি আসছে, আর তাদের ভরণ পোষণ ঠিক মানে সেরকম তো না, তাদের এক নুন ভাত ডাল একটা হইলে ওদের হয়ে গেল। সুতরাং ওরা করে কি, বাই রোটেশন 4 জন থাকলো, আজ 3 জন কাজ যাচ্ছে, 1 জন রেস্ট নিচ্ছে, আবার পরের দিন 3 জন যাচ্ছে, মানে এইরকম আর কি যাচ্ছে। এই জিনিসটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তো উৎপাদন অটোমেটিক, গাছের মধ্যে পাতা খালি ই করলেই তো হবে না, পাতা বাড়ালেই তো হবে, সেটা তুলতে হবে। তো তুলবার একমাত্র উপায় হলো আপনার মানে ওই শ্রমিকদের দিয়ে তোলা, ওটা তো কোনো মেশিন নেই, মেশিন দিয়ে তুললে সে পাতা তো আর ম্যানুফ্যাকচার করে বিক্রি করা যাবে না।
1: উৎপাদন আপনার শ্রমিক মালিকের মধ্যে যদি সুসম্পর্ক থাকে, যেমন শরীরের মধ্যে হাত পা চোখ মুখ সকলের এক একটা কাজ আছে, ঠিক সেইভাবে চা বাগানে মালিক যেরকম দরকার সেভাবেই শ্রমিকেরও দরকার। হ্যাঁ, শরীরটা পা ছাড়া চলতে পারে না, চোখ শরীর ছাড়া চলতে পারে না, সেভাবেই মালিক শ্রমিক থাকা,
0: পরিবেশ সৃষ্টি করতে হবে যে পরিবেশে সবাই একসাথে চলতে পারে।
2: নিজেদেরকে বুঝতে হবে যে চা বাগানে যে শ্রমিক এবং চা বাগানে যে বাগান কর্তৃপক্ষ
1: দুটাই অঙ্গ,
2: দুটা একই পরিবারে, একই পরিবারে।
0: এবং বাগানের ভালো হওয়ার জন্য বেশি চিন্তা করতে লাগবে শ্রমিকদের, কারণ যারা মালিক পক্ষ থেকে যারা কাজ করছে, যেমন আমরা বলি আমরা আজ আছি কালকে নেই, আজ আমরা 30 বছর পরে সবাই রিটায়ার হয়েছে,
2: কিন্তু
0: শ্রমিকটা থাকবে, তাদের বাপ পুরুষরা এখানে কাজ করে গেছে, তারাও কাজ করছে, তাদের ছেলে
2: নাতি
0: পুত্র, বাগানটা যদি ভালো হয় তাহলে ওদেরই
2: ভবিষ্যৎ, একদিকে তাদের ভবিষ্যৎ, অন্যদিকে আপনার এটা ন্যাশনাল প্রপার্টি
0: নিশ্চয়ই।
2: এই এই আপনার চা পাতাই আপনার বাহিরে পাঠিয়ে
0: কত টাকা,
2: কোটি টাকা আপনার সরকার পাচ্ছে,
0: 600 কোটি টাকা সরকার পাচ্ছে,
2: আচ্ছা যাক, আমি যা বুঝতে পেরেছি যে শ্রমিকদের ন্যায্য পাওনা এবং শ্রমিকদের যা বাগান কর্তৃপক্ষ করণীয় তাহা যদি সময় মতন করা হয়, তাহলে শ্রমিকদের কাজ করার জন্য একটা উৎসাহ বাড়ে। আর আমি একটা জিনিস দেখেছি, কয়েকটি চা বাগান যেরকম দুর্লভছড়া আমার জালালপুর ঘোষ সাহেবও দিয়েছেন, আরও কয়েকটি চা বাগান আছে, শ্রমিকদের যারা মা বোনেরা আমার আছে পাতি তুলে, তাদেরকে উৎসাহ করার জন্য বছরে বছরে পুরস্কৃত করেন। এই পুরস্কারটি যা দেওয়া হয় তাহা খুব একটা বেশি দামের না, কিন্তু তাদের মধ্যে একটা উৎসাহ জাগৃত হয়। সেই উৎসাহ জাগৃত হওয়ার জন্য যদি এই সব পুরস্কৃত জিনিসগুলি যারা ভালো কর্মী, অ্যাটেন্ডেন্স যাহাদের ভালো, বোনাস যাহারা খুব বেশি পায়, যাহারা কাজ সিনসিয়ারলি করে, তাদেরকে যদি সব বাগান থেকে পুরস্কৃত করা হয়, আমি মনে করি যে উৎপাদন কীভাবে যাহাতে বাড়ে শ্রমিকদের মনে একটা উৎসাহ জাগবে।
0: নিশ্চয়ই আমি সম্পূর্ণ আপনার সাথে একমত, এবং আমি তো এখন বছর তো দূরের কথা, আমি প্রত্যেক মাসে মাসে দিচ্ছি।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার তো আমরা প্রায়ই পত্রিকায়ও পাচ্ছি, দেখছি যে আপনি মানে একজন, আপনি শুধু ম্যানেজার নয়, আপনি একজন সোশ্যাল ওয়ার্কার।
0: না, সোশ্যাল ওয়ার্ক বল ঠিক না, তবে এখানে থাকতে গেলে এখানকার ইস্যু একটু দেখতে লাগে,
2: দেখতেই হবে। আচ্ছা উপাধ্যায় সাহেব, আপনি বলুন তো, আপনার যে এই যে কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, বর্তমানে আমরা দেখছি যে সংগঠন, যে কোনো ইন্ডাস্ট্রিকে চালাতে হলে একটি সংগঠনের প্রয়োজন, এবং সেই সংগঠনটি সেরূপ সংগঠন হওয়া উচিত যেটার স্থিতি পূর্বেও ছিল আজকেও আছে।

0: ভবিষ্যতেও থাকবে। আজকে চা বাগানের যে ন্যায্য দাবিগুলি যেটা মীমাংসা হয়, স্বাক্ষরিত হয়, সেগুলি কাছাড় চা শ্রমিক ইউনিয়ন তরফকেই নিয়ে সবসময় করা হয়, কেন অন্যান্য সংগঠনগুলিকে নিয়ে করা হয় না? কিবা বর্তমানে আমরা দেখছি আজকে অন্যান্য সংগঠনগুলিও হয়েছে, কিন্তু কিছুদিন পরেই ওদেরকে আবার ওই বাগানে শ্রমিকদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে মাল বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে, যেটার পরিণাম উৎপাদন আপনার ঘাটতি হয়, সেটার ব্যাপারে আপনার কি অভিমত?
1: আমরা কাছাড় চা শ্রমিক যে সংগঠন, সেটা খুব পুরানা সংগঠন। এই সংগঠন
0: কবে থেকে? 1947 থেকে।
1: আচ্ছা আচ্ছা। আমরা কোনো সময় চাই না যে মালিক আর শ্রমিকের মধ্যে একটা বিভেদের সৃষ্টি থাকুক। যখনই বাগানে কোনো রকম প্রবলেম দেখা দেয়, তখনই আমরা বাগানে ছুটে যাই, মালিক পক্ষকে নিয়ে।

0: খুব পুরানা সংগঠন। এই সংগঠন
1: কবে থেকে? 1947 থেকে।
0: আমরা কোনো সময় চাই না যে মালিক আর শ্রমিকের মধ্যে একটা বিভেদের সৃষ্টি থাকুক। যখনই বাগানে কোনো রকম প্রবলেম দেখা দেয় তখনই আমরা বাগানে ছুটে যাই, মালিক পক্ষকে নিয়ে আমরা বসি, সেটা কিভাবে নিজের মধ্যে।
1: মানে আপনারা সবসময় চেষ্টা করেন শান্তিপূর্ণভাবে যে কোনো বিষয়টি আলোচনার মাধ্যমে
0: শেষ করা
1: এবং দাবিগুলিও আপনাদের আলোচনার মাধ্যমে বসে শেষ করা হয়।
0: আমরা কোনো রকম উস্কানির মধ্যে যাই না, শ্রমিকরার মধ্যে উস্কানি দিয়ে বাগানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক এটা আমরা কোনোদিনই চাই না কাছাড় চা শ্রমিক ইউনিয়ন থেকে। আমরা নেগোসিয়েশনের মধ্যে বসে সুন্দরভাবে সেটা শেষ করার চেষ্টা করি।
1: আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ঘোষ সাহেব,
2: ধন্যবাদ
1: আমার রাজেশ্যামবাবু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আলাপ করলাম চা বাগানে চা মালিক, বাগান কর্তৃপক্ষ, শ্রমিকদের কীভাবে সুসম্পর্ক রাখা যায় এবং
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, আকাশবাণী শিলচর।
4: পুলিশ?
5: মিস সীমা
4: বলুন,
5: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
4: কিন্তু কেন? মানে
5: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
4: ডিজিটাল অ্যারেস্ট?
5: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
4: এতগুলো টাকা?
5: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
4: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
5: আরে,
4: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
6: হ্যালো মাম্মা।
4: হাই।
7: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন চা সাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আসরের শুরুতেই কিভাবে গো মহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে কথা বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী।
1: প্রথম কথাটা হৈছে যে যিকোনো মানুষে কয় যে গরু গাভীর মুখে দুধ, গতি যেহেতু গাভীর মুখে দুধের কথা কৈছে তার মানে গাভী একটাই যদি সুস্থ অবস্থাত ভালো করে খাওয়া দাওয়া করে তখন দুধের পরিমাণ বাড়ে। এখন প্রথম কথা হৈছে দুধের ঘর সম্বন্ধীয় আমি কিছু কথা বলতে চাই। এই বিষয়ে যেখানে আমরা গাভীর ঘর বানাই ওই ঘরটা উত্তর দক্ষিণ দিকের হওয়া উচিত, আর ওই ঘরটা যাতে সকাল বিকাল দুই বেলায় যথেষ্ট রোদ বা বাতাস ঢুকে বা যথেষ্ট রোদ পড়ে ওই রকম জায়গাতে শুকনা হয়ে যাতে থাকে এরকম জায়গাতে গাভীর গরু রাখার ঘরটা বানাইতে লাগে। এখন যে ঘরটার উচ্চতা কমসে কম 9 ফুট হওয়ার দরকার যাতে সুন্দরভাবে রোদ আর বাতাস চলাচল করতে পারে। নিচের যে ফ্লোর আছে ওই ফ্লোরটা পাকা করতে পারলে ভালো, না হলে সমান করে কাঠের টক্তা দিয়েও এটা বানানো যায় যাতে সব সময় শুকনো হয়ে থাকে আর পরিষ্কার করার জন্যও সুবিধা হয়। দ্বিতীয়তে আমাদের যে পশুর খাদ্য আছে

এই সম্বন্ধে পুষ্টিকর খাদ্য, পশুর মেইন খাদ্য হচ্ছে সবুজ ঘাস, সবুজ ঘাস বা লতা পাতা, এগুলো আমরা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করি। আর সবচেয়ে জরুরি তৃণ জাতীয় উদ্ভিদ, যে পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমরা দিনের সময় বা রাত্রে যে সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা কম থাকে, মানে ঠান্ডার সিজন, ঠান্ডার সময়ে আমরা পশুর খাদ্যগুলো যেরকম কাটা ঘাস বা কোনো লতা পাতা যোগান ধরতে লাগে, এইগুলো মানে মেইন খাদ্য হিসেবে ব্যবহার হয়। তার উপরেও যেগুলো গাভী দুধ দেয় তারাকে আমরা খাদ্য হিসেবে চাপড় কুড়া ভুসি বা চাউলের খুঁট বা খৈল এগুলো দেওয়ার প্রয়োজন। দেড় লিটার দুধ দেওয়া গাভী একটাকে এক কেজি সারা দিনের ভিতরে দানা দেওয়ার দরকার। দানার সঙ্গে সাপ্লিমেন্ট, যে ভিটামিন বা ক্যালসিয়াম বা ফসফরাস, এগুলো মিনারেল থাকা বাজারে কিনতে পাওয়া যায়, এটার মিক্সারটা পরিমিত হিসাবে যে কোম্পানির রিকমেন্ডেশন যেটা করা হয়, যেরকম 5 চামচ বা 6 চামচ ডেইলি একবার দানার বা ঘোড়া ভুসির সঙ্গে দেওয়া প্রয়োজন। সঙ্গে কিছু লবণ, ধরেন 6 চামচ লবণ এই দানার সঙ্গে মিক্স করিয়ে দিতে পারবেন, বা গুঁড়ো খাদ্যটার সঙ্গে মিক্স করে দিতে পারবেন। এখন 2 নম্বর কথাটা আপনি বললাম যে খাদ্য ভালোভাবে পাইলে গরুর দুধ দিব। এখন কথা হয়েছে কি, স্বাস্থ্য ভালো হইলেহে খাদ্য খাইব। যদি কোনো গরুয়ে খাদ্য খায় কিন্তু তার শরীরের গঠন ভালো না, মানে শরীরে কোনো রোগ থাকতে পারে, প্রথম রোগ যেরকম ধরেন কৃমি যদি হয়, এই কৃমি থাকলে শরীরের যে গঠন খারাপ হইব যতই যে খাওক না কেন। এখন কৃমির ওষুধ দিতে হইলে আমাদের শিলচরের হসপিটাল যে আছে, শিলচর ভেটেনারি হসপিটাল, তার সঙ্গে আমাদের ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরিতে গোবর পরীক্ষা করে আপনারা কৃমি, কোন কৃমি হয়েছে, এই কৃমিটার ধ্বংস করার জন্য ওষুধ থাকে, এই ওষুধটা খাওয়াতে লাগে। জেনারেলি 45 দিন পরপর কৃমির ওষুধ দিলে খুবই ভালো। আর ওই কৃমির ওষুধ দেওয়ার আগে গোবর পরীক্ষা করাই দিলে ভালো কৃমির ওষুধটা দেওয়া যায়। এখন আপনারা যদি গরুর স্বাস্থ্য ভালো রাখতে হয়, তাহলে গরুর বেমার প্রতিষেধক কিছু ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো দিলে যেরকম ধরেন বাত বেমার, গলা ফুলা বেমার, পাও ফুলা বেমার, এই বেমারগুলার সময়ে সময়ে ভ্যাকসিন দেওয়ার খুবই প্রয়োজন। নিকটতম যে পশু চিকিৎসা কেন্দ্র থাকে ওইখানে গিয়ে আপনারা যদি উপদেশ নেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। এখন কথা হয়েছে কি, যেহেতু আমরা দুধের উৎপাদন বৃদ্ধির জন্যই, আমরা দুধের জন্যই আমরা গরু পালি, আর দুধের উৎপাদন বৃদ্ধি করতে হলে আমরা সব সময় গরুটাকে পরিষ্কার রাখা দরকার, গরুর স্নান করানি দরকার যাতে গরুর শরীরটা ঠান্ডা থাকে। সব সময় গরু গোহালিত পরিষ্কার করার পরে পটাশ জল দিয়া ধুয়া দিতে লাগে, মধ্যে মধ্যে ব্লিচিং পাউডার দিয়া, যেগুলো জায়গাত হেউলা পড়ে ওইগুলো জায়গাত ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করার দরকার। তার উপরেও মশা মাছি না আবার জন্য বাজারে কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন কিউফোরল, এটা মেডিসিন আপনি 50 লিটার জলে 1 চামচ মিক্স করিয়ে গরু ঘরে স্প্রে দিলে মশা মাছি কম হয়। তার উপরেও কিছু মশা মাছি দূর করার ওষুধ আছে যেগুলোতে বাজারে পাওয়া যায়। আমার বিশেষ প্রয়োজন কথা হয়েছে, যদি একটা গরু শান্ত হিসেবে থাকতে পারে, গরুর শরীর ঠান্ডা থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করে, আর তার যদি শারীরিক কোনো ধরনের অসুবিধা হয় না, তাহলে এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা বাড়বই। আপনারা যখন দুধ মানে দুধ টানার সময় সবসময় দুধের ওলনগুলা পটাশ জল দিয়ে ধুয়ে দিতে লাগে, পরে 5 থেকে 7 মিনিটের ভিতরে দুধ টানিয়া শেষ করা লাগে। আর একজন মানুষে যদি দুধ টানা

0: অনুযায়ী তাহলে দিনে 10টা বা 12টা গরু দুধ টানতে পারে। এখন এইগুলা কথার ভিতরে সবচেয়ে বড় কথা একটা হয়েছে কি, আমরা যদি নিকটতম চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কাভিং ইন্টারভেল করে যে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নেক্সট যে বাচ্চাটা জন্ম হইব তার মধ্যে সময়টাকে কাভিং ইন্টারভেল, এটা সবসময় আমরা মেনটেন করা দরকার। যখন একটা বাচ্চার বয়স 3 মাস হয়েছে তখন আবার তার মাতা প্রেগনেন্ট হওয়ার খুবই প্রয়োজন। এইটা এই জিনিসটা মেনটেন করতে হলে আমরা পশু চিকিৎসা কেন্দ্রের যে চিকিৎসক থাকে তাদের সঙ্গে পরামর্শ লওয়া খুবই প্রয়োজন। দুধ টানার সময় দুধ যে টানবো এই দুধ টানার লোকটার শরীরে কোনো ধরনের বেমার না থাকা খুবই দরকার, টান সুস্থ হওয়ার দরকার। তার উপরেও দুধ টানার আগে সাবন দিয়ে ভালো করে হাত ধুইতে লাগে। দুধ টানার পরেও যদি পারো পটাশ জল দিয়া দুধটা আবার ওলনটা পরিষ্কার করা লাগে। এইগুলা কার্য না করলে গরুর বেমার হওয়ার চান্স থাকে, যেটা আমরা মেস্টাইটিস হওয়া বলে কয়, এটা দুধের প্রোডাকশন কমে যায়। আর যখনই দুধ টানবেন তখনই যাতে কমপ্লিট মিল্ক মানে দুধ টানা হয় এটা খুবই দরকার। এখন মিল্ক ম্যানেজমেন্ট বা ফিডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু গরুর মুখে দুধ ওটা আমরা খাদ্যর যে সময় তালিকা হিসেবে আমরা বলতে গেলে সকালে আমরা গরুকে সবুজ ঘাস বা তৃণ লাটা পাতা এগুলা দেওয়ার দরকার। তারপরে দুপুরের সময় কিছু খেয়ার দেওয়া যায়। তারপরে আবার বিকালে যখন ঠান্ডা পড়ে তখন আমরা আবার ঘাস দেওয়ার দরকার, আর রাত্রে একটু খেয়ার দেওয়া দরকার। খেয়ারে ভিতরে গরুর পেটের ভিতরে থাকা বীজাণু বা অন্য পদার্থ যিকোনো যে খারাপ জিনিস আছে এটা শোষণ করে, শোষণ করিয়া এটা গোবরের সঙ্গে বাইর করে দিই। ওই জন্য রাত্রে একবার খেয়ার দেওয়া খুবই প্রয়োজন। জেনারেলি গরম দিনে রাতে তারা খাদ্যটা বেশি করে খায় যখন ঠান্ডা পড়ে। এখন আমরা যদি আবার ওপেন গ্রেজিং করে যেরকম আমরা ডিগলা দিই বা সারি দিই, এটা করলে তারার শরীরের একটা ব্যায়াম হয়, আর তার উপরেও রোদ থেকে তারা ভিটামিন ডি সংগ্রহ করিয়া তার শরীরে এনার্জি পাইতে পারেন। মিনারেল মিক্সার খাদ্যর সঙ্গে দেওয়া খুবই দরকার, যে আমরা খাদ্যর সঙ্গে কিছু ডিফিসিয়েন্সি থাকতে পারে ওইগুলো আমি কাভার করার জন্য মিনারেল মিক্সার সাপ্লিমেন্ট খাদ্যর সঙ্গে দেওয়ার প্রয়োজন। এরকম যদি একজন ফার্মারে বা একজন দুধ উৎপাদনকারী বা খামারের দুধ উৎপাদনকারী যেগুলো আছে তারা এই রকমই দুধের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। এখন আমি আবার কইতে চাই যে গরুর মুখে দুধ, গতিকে স্বাস্থ্য ভালো থাকলে খাদ্য প্রয়োজনীয় খাদ্য যেগুলো আছে এগুলো আমরা যদি যোগান ধরতে পারি গরুর উৎপাদন ক্ষমতা জরুর বাড়ব।
1: এতক্ষণ কিভাবে গো মহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে কথা বললেন ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী। এবারে শুনবেন চাষের গান, পরিবেশনায় নাজিম উদ্দিন বড়ভূইয়া এবং সহশিল্পীরা।

0: এতক্ষণ শুনলেন চাষের গান, পরিবেশনায় নাজিম উদ্দিন বড়ভূইয়া এবং সহশিল্পীরা।
1: বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ, এই বিষয়ে বাঙ্গারপাড় অঞ্চলের মাখাই গ্রামের একজন প্রগতিশীল মৎস্য চাষী করিম উদ্দিন বড়বুইয়ার সাথে কথা বলছি। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম।
1: আপনি কত বিঘা জমির উপর মৎস্য চাষ করেন?
2: আমরা মানে তিন ভাই আছি, জয়েন্ট ফ্যামিলি। আমার আছে একটা ফিশারি আছে 10 বিঘার, একটা আছে 2 বিঘার, একটা আছে 4 বিঘার। তো বড় দিয়ে 2টা ফিশারি আমি মাছ চাষ করি, আর ছোটো একটা আছে, এটা আমি পোনা চাষ করি।
1: তো প্রথমে আমি পোনা নিয়ে কথা বলবো। পোনা চাষ করেন, পোনা চাষ করার মানে কিভাবে আপনি পোনাটা উৎপাদন করেন?
2: পোনা মানে উৎপাদন করে আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পোনাটা নিলাম, যাতে প্যাকেটিং হিসাবে লিয়ে আইলাম।
1: সেটা প্যাকেটিং হিসাবে পাওয়া যায়?
2: প্যাকেটিং হিসাবে পাওয়া যায়, এটা ওইটা 150-200 এরকম 300 একর প্যাকেটিংও থাকে, ওইটা আমি কিনিয়া লিয়ে আইলাম। আনার পরে ওটা যেটা ছোটো আছে ওটাতে আমি রাখলাম 6 দিন 20 দিন 22 দিন, 1 মাস রাখলাম। রাখার পরে আমি একটা সারলাম, এরপরে সারলাম আরও একটা।
1: মানে আপনি প্রথমে পোনাটা এনে আপনার ওই ছোটো ফিশারিতে ফেলেন, তো এই যে পোনাগুলো প্যাকেটিং হিসাবে প্যাকেটিং করে আনা হয়, এখানে পোনাগুলো মরে না?
2: না মরে না, এটা তারা মেডিসিন দিয়া দিয়ে দেয়, মেডিসিন অক্সিজেনটা দিয়া দিয়ে দেয়।
1: তো আপনি পোনাটা আনার সঙ্গে সঙ্গে মানে কতটা সময়ের মধ্যে আপনি এটা জলে ফেলতে হয়?
2: এটা তো আনার সঙ্গে সঙ্গে ফেললে কোনো অসুবিধা হয় না, যে সময় মনে করো আইতে টাইম লাগলো গাড়িয়ে লিয়ে এলাম, ওই শত সময় লাগলে কিচ্ছু হয় না, 1 দিন 2 দিন হলে কিচ্ছু হয় না। পোনাটা
1: মানে প্যাকেটটা খোলার সাথে সাথে আপনাকে জলে জলে ফেলতে হবে,
2: জলে ফেলতে হবে, অক্সিজেন গেলে পোনাটা মরি যাবো গিয়া।
1: তো আপনি এভাবে পোনাটা আনলেন, এনে আপনার ছোটো ফিশারিতে ফেললেন, তারপর?
2: তারপরেও তো কয়েকদিন পরে দুটো 20-22 দিন রাখলাম, রাখার পরে তোরা বড়ো একটু বড়ো হয়ে গেলো গিয়ে, ওয়ার সাথে সাথে মনে করে রাখলাম আমি ছোটো ওটা, একটু একটা তোরা বড়ো হইলো, ওয়ার রাখলাম ফিরি বড়ো ফিশারিটা।
1: মানে প্রথমে আপনি আপনার 2 বিঘার ফিশারিতে, তারপর নিলেন 4 বিঘারটাতে, তারপরে আপনি 10 বিঘার জমিতে,
2: এইরকম আর কি করি আমি।
1: তো পোনাটা যে সংগ্রহ করেন, পোনাটা কী কী জাতের?
2: এটা পোনার আইটেম তো ধরলে 8-9টা আইটেম আছে, রৌ আছে, বাউ আছে, মির্গা আছে, খারিস আছে, তেলাভাইয়া আছে, জাপানিও আছে, কাসকাফও আছে, এইরকম।
1: মানে তেলাপিয়াটা তো বড়ো মাছের সাথে ছোটো মাছটাও আসে একসাথে হয়?
2: হয় হয়, কোনো অসুবিধা নাই, হয়
1: একসাথে চাষ করা যায়,
2: চাষ করা যায়। কারণ ওটা জায়গাটা বড়ো আছে, চাষ করা যায়, কিন্তু ছোটো জায়গা হইলে ফলে পারতো না করতে। আইটেম আছে না, আইটেম রাখি দিলে হয়ে যায়, 100টা 150টা 200টা 300টা 400টা, জায়গা বুঝিয়ে আইটেম রাখি দিলে মোটামুটি জায়গাটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না।
1: তো প্রথম যে পোনাটা ফেললেন সেটা কত মানে কতটা, একটা 2 বিঘা জমির মধ্যে কতটা ফেললেন?
2: 300-400 এরকম, 400

0: 500, 1000 পর্যন্ত ফেলা যায়, কোনো অসুবিধা হয় না। 1000 রাখলে কোনো অসুবিধা হয় না, ফেলা যায়। 5000 পর্যন্ত রাখি দিয়ে কোনো অসুবিধা হয় না,
1: কোনো অসুবিধা হয় না। মানে ওদের বাড়তে কোনো অসুবিধা হয় না,
0: বাড়তে কোনো অসুবিধা, বাড়তে সময় বাড়ি গেলে ওই সময় বিভিন্ন ডেলিভারি করে দিলাম, একটা থেকে আরেকটা নিলাম, একটা থেকে আরেকটা আনিয়ে আনি গেলাম।
1: মানে সবসময় আপনার খেয়াল রাখতে হবে কোনটা বড় হলো, একসাথে বড় হয়,
0: একসাথে তো একসাথে বড় হয় না, একটা ছোট একটা বড় এইরকম থাকে, একটা লোকে তো সবসময় বড় হয় না।
1: মানে আপনি যখনই দেখলেন যে এটা বড় হয়ে গেছে সেটা ট্রান্সফার করে দিলেন?
0: হ্যাঁ, যে সময় একটা বড় হয়ে গেল সময় ট্রান্সফার করে দিলাম অন্যটা, আরও বড় হইলো করে দিলাম অন্যটা, এইরকম করলাম।
1: তো এই ছোট ফিশারিতে কী কী মানে পোনা অবস্থায় কী কী যত্ন নিতে হয়?
0: পোনা যত্ন নিতে লাগে, পইলে তার ফিরকা খাওয়াইতে লাগে, ওদের মেডিসিন আছে, মেডিসিন মারতে লাগে, পটাস মারতে লাগে, চুন মারতে লাগে, ফিরকাই খানি তো দিতে লাগে।
1: মানে ফিরকাই ছাড়া আর কি খানি দেন?
0: ফিরকাই ছাড়া তো দানা দিই, দানা আছে, বস্তা আছে, ওটা দিলাম, ছোটো ছোটো 3 mm, 4 mm আছে, এইরকম দানা দিলাম, 2 mm এইরকম খানি দিলাম, যেটা যেটা খাইতে পারে ওই সময় বড়টার বড়টা দিলাম খানি, ছোটোটার ছোটোটা দিলাম, 3 mm, 4 mm আছে, এইরকম দানা এইরকম দিলাম। আর প্রথম কথা বাচ্চাগুলো যেগুলো আছে মাছ, ছোটো মাছ যেগুলো, ওগুলার ফিরকাই মানে ওর বিজাইয়া করে দিন রাখি দিলাম, রাখার পরে ওটারে ছিটা ছিটে দিলাম, ওটা খাইল,
1: তখন আপনাকে ছিটিয়ে দিতে হয়?
0: হ্যাঁ, ছিটিয়ে দিতে হয়, বালটির মধ্যে লইলে লইয়া মানে ছিটাইয়া দিলে তারা খাই দিল, কোনো অসুবিধা হয় না।
1: তো কতদিন পরে এই ছোটো পোনাগুলো আপনার 4 বিঘা জমি যে ফিশারিটা সেখানে নেওয়ার উপযুক্ত হয়?
0: উপযুক্ত তো এটার নিজের মাঝে মনে হয় খেয়েও আছে 1 মাস পরে নিব, খেয়েও আছে 2 মাস পরে নিব, খেয়েও আছে 2-3 মাস পরে নিব, খেয়েও আছে, আমি তো মনে করি 2 মাস পরে নিই, 2 মাস পরে আমি নিই, আমি ওইরকম খানি উনি দিয়ে কিছু বড়ো করে নিলাম, করার পরে নিয়ে আমার আমার ফেলাই দিলাম, যেটা ছোটো রইলো ওটা ওইটা জায়গাতে রইলো, যেটা তোরা বড়ো হইলো ওটা আমি অন্য ফিরে ফেলাই দিলাম আমারটা।
1: তো আপনি ধরুন 1000 পোনা সংগ্রহ করলেন, তো সবাই সবটাই কি বাঁচে?
0: সবটা তো বাঁচা সম্ভব না, মনে করো 1000-এর মাঝে মনে করো 50-60টা আমি তো মরবই, মরবই 40-50-100টা মরবই, মরে যায় এটাই।
1: তারপর যে 4 বিঘার যে ফিশারি সেটাতে এই সব সব ধরনের মাছই এটাতে হয়?
0: হয়, হে এই জায়গাতে সব মাছ ফোনা করলে হয়, কোনো অসুবিধা হয় না, ফোনা করলে হয়, কোনো অসুবিধা হয় না।
1: তারপর আপনার যে 10 বিঘার জমিতে আপনি কতটা মাছ ফেলেন?
0: ওইটা তো 15,000-20,000 এরকম ফেলাই আমি
1: একসাথে। তো মাছ হয়?
0: হয় হয়, বড়ো হয়, বড়ো যে সময় ওইগুলো আমি তো বেশি নিলাম, গাড়ি আছে আরও তো নিয়ে দিয়ে দিলাম, যেটা বড়ো হয়ে গেলো গিয়ে অটোমাস তুলিয়া দিয়ে দিলাম, 2 মাস পরে 3 মাস পরে 4 মাস পরে বড়ো হইলো সাপ্লাই করে দিলাম, বাজারও দিলে এলাম, আরও তো দিলে এলাম, বা কেউ আইলো ফিশারি বারও কিনিয়া নিল ইয়া।
1: মানে এখানে কী কী আপনার বড়ো ফিশারিতে কী কী মাছ আছে?
0: বড়ো ফিশারিতে রৌ, পাউ, মির্গা, জাফানি, খারিস, এইরকম এইগুলি আছে।
1: এগুলো আছে, মানে আপনার ওই তেলাপিয়া?
0: তেলাপিয়াও আছে, কম আছে এটা।
1: তো এখানে আপনার মানে কীভাবে যত্ন নেন এই বড়ো মাছগুলোর? কীভাবে যত্ন নেন
0: বড়ো মাছগুলোরে? তো তো দানা খাওয়াইতে লাগে, দানা 2-3 টাইম আমি খাওয়াই, একটা আমি সকাল, একটা আমি দুপুর, একটা আমি বিকাল, ঠান্ডার দিনে তো দোকানে খায় না, একটা আমি দিলে হয়, কোনো অসুবিধা নাই।
1: কেন কেন খায় না?
0: ঠান্ডার সময় খানিটা কম খায় মাছে, খানি খায় না, টোটালি কম খায়।
1: মানে এতে মাছটা বাড়েও কম?
0: বাড়েও কম, মাছটা বাড়েও কম, গরমের দিনে মাছটা বাড়ে, খানিও খায় বেশি।
1: তো তখন আপনার 3 বার দিতে হয়?
0: 3 বার দিতে হয়, দিনে 3 বার খানি দিতে হয়।
1: আর সবসময় আপনার খেয়াল রাখতে হয়?
0: সবসময় তো খেয়াল রাখতেই লাগবে, এটা না রাখলে তো কোন সময় অসুবিধা অন্য সুবিধা অন্যটা আরও দেখতেই লাগবো, বেমার অন্য মেডিসিন দেবা লাগবো, খানি খানি মাছে এটা দেখতে লাগবো, কোনটায় খান্না কোনটা না, খানি দেওয়ার পরে সব মাছটা আয় না দেখতে লাগবো।
1: মানে কী কী রোগ আপনার ফিশারিতে দেখা দেয়?
0: দেখা দেয় তো মাছের একটা দাগ আছে না, লাল দাগ কয়, লাল একটা দাগ আছে, এটাই সব হয়তো এটা আমরা মনে করো পটাশ আছে, ওটা শুন লোকে লাগাইয়া পটাশ মারি দিলে ওই দাগটা কমে যায়, ডাল দিয়ে দাগটা ধরে মাছের আর কি এইটা কমে যায়, ওই সেটা মারি দিলে।
1: তো এত এতগুলো মাছ এত বড়ো ফিশারিতে আপনি কীভাবে এটার যত্ন নেন?
0: যত্ন নিজে সবসময় খেয়াল রাখতে লাগে, সবসময় খেয়াল রাখলে মনে হয়
1: আপনার অনেকটা জায়গা জুড়ে, তো সব দিকটা আপনি কীভাবে দেখেন?
0: আমরা তো বাই আছি না, তিন ভাই দেখি, খেয়াল করি কোনো অসুবিধা নাই, আমরা মানুষ আর লাগতে লাগে না, আমরা 3 ভাইও দেখি, পরিশ্রম করলাম দেখলাম কোনো অসুবিধা নাই।
1: জাল ফেলে দেখতে হয়?
0: জাল তো এ সময় মারলাম, ওর সময় জাল ফেললাম, আর এ সময়

0: মাছটা কিতাব খানি খান্না কিছু নাই, মনে মনে করে একবার চেক করলাম, করিয়া দেখলাম মাছটা ঠিক আছে নি, অসুবিধা আছে নি, সুবিধা আছে নি, মাছে কিছু হইল নি, বেমার হইল নি, ওটা দেখি সপ্তাহে একবার দেখি, এটা সপ্তাহে একবার দেখতে লাগে, তিন দিন পরে একবার দেখতে লাগে মাছটা, আর এনেখানে খানি খায় না খানে এইরকম আর কি।
1: মানে সব মাছের প্রতি আপনার নজর
0: থাকে? সব মাছের প্রতি নজর রাখতে লাগে আমরা, এই যায় না।
1: তো যখন রোগের আক্রমণ হয় তখন কি করেন? ধরুন দেখলেন একটা মাছে রোগ এসেছে,
0: যেমন তো জাল ফেলাইলাম, দেখলাম মাছের রোগ আসে গেছে, গিয়ে সময় আমরা দুইটা মেডিসিনটা লইয়া আইলাম, আনিয়ে তো দিলাম, দেওয়ার পরে অবশ্য কমে কমে গেল গিয়া।
1: আর যে মাছটাতে রোগ দেখা দিচ্ছে সেটা উঠিয়ে ফেলেন?
0: উঠিয়ে ফেলাইল যায় না, অবশ্য ওষুধ দিলে অবশ্য মাছটা ভালো হয়ে যায়। কোনো তো বড়ো মাছ মনে হয় 2 কেজি 2.5 কেজি একটা মাছ আছে, এটা তো ফেলাইবার দরকার নাই, প্রয়োজনও নাই, তখন আমরা ওষুধটা দিয়ে আনি তাড়াতাড়ি আনিয়া। বা কিছু তাই ফোন করলাম স্যার, হলো রেখে কী দোয়াই লাগে, স্যার হলে কইয়া দিলে এলাম ওটা ওটা দোয়াই দেও, আমরা দিলাইলাম, অবশ্য কমে যায়, 2-3 দিন পরে কমে যায় এটা বেমার।
1: মাছগুলো একসাথে বিক্রি করেন?
0: মাছ একসাথে বিক্রি করি, মানে টেয়া আছে না নি, মনে হয় একটা রাখলাম রোগ, একটা রাখলাম বাউ, একটা মির্গা, তো যাতে যাতে 25-25 কেজি 30 কেজি একটা টেয়া ধরে, এইরকম পরিমাণ 30-40 টে নিলাম গিয়া, আলো তো নিয়ে বিক্রি করে দিলাম। মানে আইটেমটা বদলাই দিল ভাই, তাকে আইটেমটা বদলাই দিল, একটা রোগ, একটা বাঘ, একটা মির্গা, আইটেম আইটেম রইল, আর অত বিক্রি করলাম।
1: মানে কোন সময়টাতে আপনারা বিক্রি করেন, কোন সময়টাতে মাছ বড় হয়?
0: তা তো 7 মাস 8 মাস এইরকম।
1: মানে ঠিক আছে, মানে কোন সময়টাতে আমি বলছি যে মানে গরমের দিনে,
0: গরমের দিনে, গরমের দিনে
1: মানে মাছের বিক্রিটা গরমের দিনে বেশি হয়?
0: বেশি হয় গরমের দিনে, বেশি হয়, আর মারতে একটা সুবিধা হয়, ঠান্ডা দিনে তো মানে মারাতে অসুবিধা হয়, ঠান্ডা দিনে মোটামুটি অসুবিধা হবে, জানো গরমের দিনও মানলে ঠিকই আছে, মারা যায়, মানুষও ভাবা যায়, আজ এরকম লাগলো লাগাল যায়, নিজের মানুষও ভাবা যায়।
1: তো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের কৃষি বিশেষজ্ঞরা যেভাবে বলেন আপনি ঠিক সেইভাবে করেন?
0: সেইভাবে তোরা করি, তারা পদ্ধতিও, তারা পদ্ধতি তোরাও আরও বেশি করি, কারণ তারা পদ্ধতি আর এই পদ্ধতি তোরা মিলে কম আর কি, আমরা আমার জায়গা তো ওইলি তোরা বেশি উঠনি, তারা কয় মাছটা তোরা কম ফেলে সেই করো, তারা আর মোটামুটি পদ্ধতি মানি, তারা পদ্ধতি করলে মাছটা বাড়ে বেশি, আর আমরা পদ্ধতি মাছটা করলে আর কি বাড়ে তোরা কম,
1: মানে বেশি যে জায়গা অনুযায়ী মাছটা চলাফেরার সুযোগ দিতে হবে,
0: চলাফেরার সুযোগ দিলে বাড়ে বেশি, তারা পদ্ধতি ঠিক আছে, তারা পদ্ধতিও বাড়ে বেশি, তারা পদ্ধতি মতো আমরা পদ্ধতি মতো বেশি ফেলাই দিয়ে ফেলার সত্ত্বেও বাড়ে মোটামুটি তোরা কম বাড়ে।
1: সব কিছু সমানে, মানে মাছটা যদি বড় হয় তা আপনি দাম বেশি পেলেন, আর মাছটা ছোট হলে কম পেলেন, তত বেশি আপনি চাইলেন বেশি মাছ একসাথে হোক, আর ওরা চাইলো যে মাছটা কম হোক কিন্তু বড় হোক,
0: বড় হোক, তারা এইটাই চায়, তোরা বড় হোক এইরকম তারা চায়।
1: তো এই ফিশারির উপার্জনে আপনার সংসার চলে?
0: ওই ফিশারির সংসার চলে, ফিশারির সংসার চলে, আমি লাভবান হয়েছি, বহুত কিছু করছি ফিশারি দিয়ে, আর করি আরও বর্তমান হিসাবে।
1: মানে ধরুন বছরে কত লাভ হয়?
0: ধরুন 2.5-3 লাখ টাকা খরচ করে, 2.5-3 লাখ টাকা
1: না, 2.5-3 লাখ টাকার মধ্যে আপনার খরচ হয় যদি ডাবল,
0: ডাবল ডাবল ডাবল হয়ে যায়, দারু ডাবল কি দা 3 ডাবল হয়ে যায়, মানে 2 ডাবল লাভ হয়, 1 ডাবল মোটামুটি খরচ হয়ে লাগিয়া।
1: তার মানে আমরা যদি কেউ ফিশারি দিতে চায় তার নিজস্ব জায়গা থাকে তখন সে লাভবান হবে?
0: হবে, নিশ্চয় লাভবান হবে ম্যাডাম, জান লাভবান হবো।
1: মানে আজকে আমাদের কথাবার্তা শুনে কেউ যদি এগিয়ে আসে, কেউ যদি চায় আমি ফিশারি করব, তাহলে সে তার লাভই হবে, ক্ষতি হবে না?
0: ক্ষতি হবে না, বেজান লাভবান হবে, বেজান লাভবান হবো।
1: মাছ পালনের সাথে সাথে তো অন্য, যেমন ধরুন আপনার 10 বিঘা জমিতে আপনি মাছ পালন করছেন, সেই মাছ পালনের সাথে সাথে আপনি ওই ফিশারির আশেপাশে অনেক অনেক কিছু শাকসবজি করতে পারেন।
0: শাকসবজি কলা আছে, গোয়া আছে, নারকেল আছে, সবজিও আছে, সব কিছু আছে, সব কিছু আছে, লেবুর গাছ আইনও আছে, সব কিছু আছে আমার।
1: মানে আপনি এইভাবে করছেন?
0: করছি, এইভাবে আমি করছি, পাড়ার মধ্যে সব কিছু লাগাইয়া রাখছি।
1: তো অনেকে তো অনেক সময় আমাদের কৃষি বিশেষজ্ঞরা বলেন মাছের সাথে হাঁস পালন করুন, মুরগি পালন করুন, এদিকে গাছপালা লাগান, সবটাই লাভদায়ক?
0: সবটা তো করলে, এটা করলে সব তো লাভবান হয় মানুষ, সবটা করে লাভবান তো হইব, ঠিক আছে, আমি তো করছি নিজে, আরও কেউ দেখে আসো, আমারটা দেখে আসো, সব করে তার বেজান লাভবান হইব, কোনো অসুবিধা নাই, সারাও করতে পারবো, আমিও করছি, তারাও করুক, কোনো অসুবিধা নাই।
1: তো আপনার দশ বিঘা জমির মধ্যে আপনি মাছটা তো জলের ভিতরে থাকলো, বাইরে

0: এর জায়গাটা তো এমনিতেই পড়ে আছে, খালি পড়ে থাকাটা তো ঠিক নয়।
1: তো খালি ফলাটা ঠিক নাই, আমি তো খোলা লাগাইছি, নারকেল লাগাইছি, গুয়াও লাগাইছি, সবজিও লাগাইছি, খালি পড়ছে না, তো আমার জায়গাটা ঠিকই আছে।
0: মানে ওই যে ছায়াটা পড়ছে এতে মাছের কোনো ক্ষতি হচ্ছে না?
1: ছায়া ছায়া পড়লে মাছের ক্ষতিটা হয় না, কারণ ওটা ফিশারি বড় আছে, দক্ষিণ সাইডে আমি লাগাইছি, সূর্য যেদিকে উঠে এইদিকে আমি গাছপালাটা লাগাইছি না।
0: তো আপনি নিজে করেছেন মানে আপনি জানেন এটা লাভ, মানে এটা লাভজনক, মাছের সাথে অন্য যে শাকসবজি লাগানোটাও লাভজনক,
1: লাভজনক, যাতে মাছের কোনো ক্ষতি হয় না এই সুবিধা আমি লাগাইছি।
0: কিছুটা ছায়া হলেও এটা এটাও, আপনি যখন ওই ফিশারিতে গেলেন চারিদিকে যদি রোদ রোদ থাকে তো আপনারও অনেক কষ্ট, অনেক ছায়াটাও আপনাকে অনেকটা সাহায্য করে।
1: এইরকম আমি যখন লাগাইছি আমি আমাদের সাহায্য পাই, এরকম আমি করছি।
0: আপনি ফিশারিতে কাজ করতে করতে একটু পরিশ্রান্ত হয়ে গেলেন তখন ওই ছায়াতে আপনি বসতে পারেন?
1: এইরকম তো আমি বসি, বেদান কাজ করি, খালি হেরান হইলাম, একটা ছায়া আছে, গাছ আছে, এইরকম নিচে বইলাম, বইয়া মাছের খানি উনি খোলা বার্তা হলো, তার সপ্তাহ দিলাম, সব কিছু করলাম।
2: আমাদের চাষাবাদের কথা এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সোনু নিগমের কণ্ঠে লাকি ছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।

আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:34:33। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত জাতীয় সংবাদ, এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ। আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১৮ জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১৮ জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকব, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১২-১৫ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে।

0: ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আর বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
1: I do think as foreign ministers it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country do with each other in their interactions. In coordinating that and in really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু ও মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্বে থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1,094 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে

এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘণ্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলায় ধারাবাহিক বৃষ্টি ও এর ফলে আকস্মিক বন্যার প্রতি লক্ষ্য রেখে আসাম সরকারের হাই অ্যালার্ট জারি। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে আসামের প্রচুর সম্ভাবনীয়তা রয়েছে বলে মন্ত্রী বিমল বরার প্রকাশ। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 10 দিন ব্যাগ ছাড়া দিন হিসেবে পালন করতে সমগ্র শিক্ষা আসামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পত্র প্রেরণ। এবং রাজ্যের আবগারি মন্ত্রী অতুল বরার আজ শিলংয়ে মেঘালয় ও আসাম সরকারের আবগারি বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠক। আসাম সরকার অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলায় ধারাবাহিক বৃষ্টি ও আকস্মিক বন্যার প্রতি লক্ষ্য রেখে হাই অ্যালার্ট জারি করেছে। প্রশাসন রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার প্রভাব পড়ার আশঙ্কা করছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী বিগত 24 ঘণ্টায় অরুণাচল প্রদেশের ইয়াজালি অঞ্চলে 72.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অঞ্চলটিতে বিশেষ করে সকাল 6টা থেকে 9টার মধ্যে হওয়া প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। আকস্মিক বন্যার জন্য রঙানদী জলবিদ্যুৎ প্রকল্পের একটি গেট খুলে দেওয়া হয়েছে। এর প্রভাব আসামের ধেমাজি, লক্ষিমপুর, বিশ্বনাথ ও শোণিতপুর জেলায় পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মুখ্য সচিব ডক্টর রবি কোটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকা জেলাগুলির প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলিকে পরিস্থিতি নিরীক্ষণ করতে এবং সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে বলা হয়েছে। রাজ্য দুর্যোগ বাহিনী, জাতীয় দুর্যোগ বাহিনী ও জরুরীকালীন সহায়তার জন্য সংস্থাগুলোকে প্রয়োজন হলে নিয়োজিত করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে আসামের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী বিমল বরা জানান। আজ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আত্মনির্ভরশীলতা বিষয়ে এক কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে আসাম দেশের প্রতিরক্ষা উৎপাদন মানচিত্রে শক্তিশালী স্থান দখল করার পথে অগ্রসর হচ্ছে। তিনি এই ক্ষেত্রের সঙ্গে জড়িত শিল্প প্রতিষ্ঠানগুলোকে আসামে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন করতে এবং উৎপাদন গোষ্ঠী স্থাপন করার আহ্বান জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব দীনেশ মাহর, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর জেপি একা সহ ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আইআইটি গুয়াহাটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র শিক্ষা আসাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 10 দিন ব্যাগ ছাড়া দিন হিসেবে পালন করতে সব জেলার মিশন সমন্বয়ক, বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে পত্র প্রেরণ করেছে। পত্রে 2026-27 শৈক্ষিক বর্ষে ব্যাগ ছাড়া দিন পালনের সময় কোন ধরনের কার্যকলাপ গ্রহণ করা হবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী ছাত্রছাত্রীদের ব্যাগ ছাড়া বিদ্যালয়ে যাওয়া দিনগুলোতে শ্রেণীকোঠার বাইরে হাতের কাজ শিখতে হবে। ওই দিনগুলোতে ছাত্রছাত্রীরা গাছের সঙ্গে বন্ধুত্ব

করা বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময়, হস্ততাঁত, হস্তশিল্প, চা শিল্প পরিদর্শন, ভাস্কর্য ও কলা সম্পর্কিত কার্যকলাপ, দুগ্ধপান, পুকুর, পশুধন, উদ্যান শস্য ইত্যাদি পরিদর্শনের ব্যবস্থা করার জন্য পত্রে উল্লেখ করা হয়েছে। নতুন দিল্লিতে আগামীকাল কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর 36তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবলের পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ও বিদ্যালয়সমূহকে পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, সংসদীয় পরিক্রমা মন্ত্রণালয় বিগত 38 বছর থেকে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর জন্য যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা প্রকল্পের অধীনে সমগ্র দেশের 25টিরও বেশি অঞ্চলের 200টি বিদ্যালয়ের মধ্যে 2025-26 সালে এই শৃঙ্খলার 36তম প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভারতের বাণিজ্যের হার বিগত অর্থ বছরের শেষের তিনটি মাসে 5.4% বৃদ্ধি পেয়েছে। নীতি আয়োগের উপাধ্যক্ষ ডক্টর অশোক কুমার লাহিড়ি আজ একথা জানান। নতুন দিল্লিতে ট্রেড ওয়ার্ডসের ত্রৈমাসিক প্রতিবেদনের সাম্প্রতিক সংখ্যাটি উন্মোচন করে তিনি বলেন, অর্থ বছরের শেষের তিনটি মাসে ভারতের রপ্তানির পরিমাণ 1.84 ট্রিলিয়ন ডলারে বৃদ্ধি পাওয়ার বিপরীতে আমদানির হার 6.5% বৃদ্ধি পেয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আবগারি বিভাগের মন্ত্রী অতুল বরা আজ শিলংয়ের রাজ্য অতিথিশালায় মেঘালয় এবং আসাম সরকারের আবগারি বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে আসাম এবং মেঘালয়ের আন্তঃরাজ্য আবগারি ব্যবস্থা, সুরার মূল্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বরা বলেন, এই বৈঠকে উত্তর পূর্বের রাজ্যগুলোতে অধিক সুসংহত আবগারি ব্যবস্থা গড়ে তোলার জন্য রাজ্যগুলোর মধ্যে মূল্য সমতা স্থাপনের ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া মূল্য সমতা স্থাপনের লক্ষ্যে রাজ্য সরকারের প্রস্তুত করা উমিদ শীর্ষক পদক্ষেপের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে বলে মন্ত্রী শ্রী বরা জানান। তিনি বলেন, এই ক্ষেত্রে অরুণাচল প্রদেশ সরকারের সমর্থনের বিষয়েও উল্লেখ করেন। বৈঠকে মেঘালয়ের আবগারি মন্ত্রী ব্রেনিং এ সাংমা, আসাম সরকারের আবগারি বিভাগের আয়ুক্ত জিতু দলৈ সহ বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। রাজ্যে চলতি বছরে জাপানিজ এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 42। এই রোগে আক্রান্ত হয়ে কাছাড়, কামরূপ মহানগর এবং জোরহাট জেলার 1 জন করে লোকের মৃত্যু হয়েছে। এছাড়া কামরূপ জেলার 3 জন, বরপেটা এবং লক্ষিমপুরে 2 জন করে রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যে বর্তমানে একিউট এনকেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত রোগীর সংখ্যা 519 জনে বৃদ্ধি পেয়েছে। জাপানিজ এনকেফেলাইটিসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ জেলাগুলোতে প্রতিষেধক প্রদান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যসূচী এবং সচেতনতামূলক কার্যসূচীর মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শিলচর শহরের বেহাল সড়কের দ্রুত সংস্কারের দাবি জানিয়ে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। আজ বিকেল 4টে থেকে শিলচর ভাওয়াল পয়েন্ট থেকে এই গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। দলের আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী অভিযোগ করেন, মাত্র 1.5 বছর আগে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দলের পক্ষ থেকে অবিলম্বে শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে। শ্রীভূমির খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার জুলাই মাসের চাল বরাদ্দ করা হয়েছে। এই যোজনার অধীনে হিতাধিকারীদের রেশন কার্ড পিছু প্রতি মাসে 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কিলোগ্রাম করে বিনামূল্যে চাল বণ্টন করতে রেশন দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে 10 দিনের মাশরুম চাষের প্রশিক্ষণ কর্মশালা আজ শিলচরে শেষ হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার 31 জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করেন।
বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 12:30 অনুষ্ঠেয় একটি খেলায় কানাডা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

0: রাত 12:30টায় সিয়াটলে অপর একটি খেলায় বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। ভোর 3:30 মায়ামিতে স্কটল্যান্ড এবং ব্রাজিলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। একই সময়ে আটলান্টাতে অনুষ্ঠেয় অপর একটি খেলায় মরক্কো হাইতির বিরুদ্ধে অবতীর্ণ হবে। আগামীকাল সকাল 6:30টায় মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম চেক প্রজাতন্ত্র এবং মন্টেরিয়ে দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপের গ্রুপ কের আজ সকালে মেক্সিকোতে অনুষ্ঠিত একটি খেলায় কলম্বিয়া 1-0 গোলে কঙ্গোকে পরাজিত করে নকআউট পর্যায়ে প্রবেশ করেছে। এর আগে গ্রুপ এল এর কানাডার টরেন্টোতে আয়োজিত একটি খেলায় ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। আমেরিকার হিউস্টনে আয়োজিত গ্রুপ কের অন্য একটি খেলায় পর্তুগাল 5-0 গোলে উজবেকিস্তানকে পরাজিত করেছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী 29 জুন বদরপুর ভারত স্কাউট এন্ড গাইড জিআরপি কলোনিতে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10:00 শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলায় ধারাবাহিক বৃষ্টি ও এর ফলে আকস্মিক বন্যার প্রতি লক্ষ্য রেখে আসাম সরকারের হাই অ্যালার্ট জারি। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে আসামের প্রচুর সম্ভাবনীয়তা রয়েছে বলে মন্ত্রী বিমল বরার প্রকাশ। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 10 দিন ব্যাগ ছাড়া দিন হিসেবে পালন করতে সমগ্র শিক্ষা আসামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পত্র প্রেরণ। এবং রাজ্যের আবগারি মন্ত্রী অতুল বরার আজ শিলংয়ে মেঘালয় ও আসাম সরকারের আবগারি বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠক। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এখন শুনবেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, বন্দনা শুনবেন সকাল 6:10, সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল 6:35 মিতাপুর কাস্তির পরিবেশনায়, এছাড়াও দুপুর 1:40 লোকগীতি শুনবেন রসলাল দাসের পরিবেশনায়, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, সকাল 7:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে, সকাল 8:40 নজরুলগীতি শুনবেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে, হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং সন্ধে 6:15, সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, এ নিয়ে কথা বলবেন পরম ভট্টাচার্য। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 সেতারবাদন শুনবেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের, বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00, বেলা 11:00 শুনবেন আধুনিক গান শিল্পী মিতা চট্টোপাধ্যায় ও তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, বেলা 11:30 শুনবেন আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলবেন অজন্তা দে, এর অব্যবহিত পরই লোকগীতি শুনবেন মিতা পুরকায়স্থ ও পল্লীনাথের পরিবেশনায়, বেলা 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান, দুপুর 1:00 শুনবেন অনুষ্ঠান যুববাণী, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঞান দুপুর 12:00 শুনবেন রঞ্জিত কুমার দাসের বাঁশিবাদন, দুপুর 2:30 শুনবেন চাষাবাদের কথা, এতে কেন্দ্রীয় সরকারের ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে কেভিকে অরুণাচল কাছাড়ের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন মিতা শর্মা। বিকেল 5:05 শুনবেন মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। ম্যানচেস্টারে আয়োজিত আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপের ভারত বনাম বাংলাদেশের খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। শুনলেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।

0: বাহ, কি সুন্দর হাতের কাজ!
1: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
0: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন কথিকার অনুষ্ঠান। অনুষ্ঠানে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর নিয়ে কথা বলবেন দুর্বা দেব।
5: দক্ষিণ আসামের সমতল অঞ্চল বরাক উপত্যকা, আয়তন 7,000 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 30 লক্ষের বেশি। বরাক উপত্যকার ভৌগোলিক পরিবেশ এবং অন্যান্য ভাষা গোষ্ঠীর মেলামেশার ফলে এ অঞ্চলের কথ্য ভাষায় একটি নিজস্বতা রয়েছে। বাংলা ভাষাই এ অঞ্চলের প্রধান ভাষা। কাছারি রাজাগণের সভায় এই ভাষার চর্চা ছিল। বাংলাদেশ থেকে পুরুষানুক্রমে এ অঞ্চলে বসবাস করে আসা বাঙালির উচ্চারণ রীতি, কথনভঙ্গি এবং ব্যবহার বিধির মধ্যে আঞ্চলিকতার ছাপ স্পষ্ট। ব্যঙ্গ বিদ্রুপে অভিযোগ অনুযোগে কথা প্রসঙ্গে ব্যবহৃত বাক্যাংশ যা রসগ্রাহী এবং প্রাণপ্রাচুর্যে ভরপুর। বরাক সুরমা উপত্যকায় লোকসংস্কৃতি চর্চার সূচনা হয়েছিল 19 শতকের শেষ দশকে। ব্রিটিশ প্রশাসনিক উইলিয়াম ক্রুক লন্ডন ফোকলোর সোসাইটির সভাপতি হয়েছিলেন। ক্রুকের গবেষণার সূত্রেই এ অঞ্চলে লোকসংস্কৃতি বিষয়ক চিন্তা চর্চা শুরু হয়। নিজস্ব গবেষণার প্রয়োজনে ক্রুক বরাক সুরমা উপত্যকার তথ্য সংগ্রহের জন্য সিলেটের তৎকালীন জেলা শাসক মিস্টার এ পর্টিয়াসের সঙ্গে যোগাযোগ করেন। জেলা শাসক এই কাজের ভার দেন পদ্মনাথ ভট্টাচার্যকে। ক্রুকের গবেষণার প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে গিয়ে লোকসংস্কৃতির প্রতি পদ্মনাথ ভট্টাচার্যের যে অনুরাগ জন্মেছিল, পরবর্তী জীবনে তা সৃষ্টিশীলতায় রূপান্তরিত হয়েছিল। লোকসংস্কৃতি চর্চায় এ অঞ্চলের নারীরা উদ্যোগী হয়েছিলেন 20 শতকের সূচনা পর্বে। 1914 খ্রিস্টাব্দে করিমগঞ্জ থেকে প্রকাশিত হয় প্রেমদাময়ী আদিত্যের মাঘব্রত পুস্তিকা, যেখানে মাঘব্রতের ছড়াগুলি সংকলিত হয়েছে। তবে একটা কথা বলতেই হয় যে মূলত বরাক উপত্যকায় লোকসাহিত্য চর্চার সূত্রপাত হয় প্রবাদ সংগ্রহের মাধ্যমেই। এই চর্চার সূত্রপাত ঘটে মূলত শিক্ষাসেবক নামক শিক্ষা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকায়। এই শিক্ষাসেবক পত্রিকায় তারিণীচরণ দাস শ্রীহট্টের প্রচলিত প্রবচন নামে একটি প্রবন্ধে বেশ কিছু প্রবাদের উল্লেখ করেন। বরাক উপত্যকার প্রথম মহিলা সম্পাদিত পত্রিকায় সুপ্রভা দত্ত কতকগুলি প্রবাদ সংগ্রহ করেন। এছাড়াও মহাবুবুল বাড়ি, আবিদরাজা মজুমদার বরাক উপত্যকার প্রবাদ প্রবচন নিয়ে পৃথক পৃথক গ্রন্থ সংকলন করেন। এছাড়া ব্যক্তিগত সংগ্রহেও প্রচুর প্রবাদ আছে। অনেকেই বলেন প্রবাদের ভাষা নারীর ভাষা। কথাটা হয়তো সত্যি, কিন্তু সেই সঙ্গে এও সত্যি যে সে ভাষায় স্ববিরোধিতা স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট নারী স্বার্থ বিরোধী মতাদর্শ, যা আবার নারীর বয়ানেই কিনা কথিত, অর্থাৎ পিতৃতন্ত্রের মতাদর্শের ধারক সেই সব মেয়েরাই যারা কিনা অনেক প্রবাদেরই স্রষ্টা। এমন কিছু প্রবাদ আছে যেখানে বক্তা নারী আবার লক্ষ্যও নারী। যেমন উন্দামুখা নারী টিফাত বইস মারে, অথবা সুন্নিমাগ্গির বড় গলা। আবার দেখা যায় কোনো কোনো প্রবাদে বক্তাও নারী লক্ষ্যও নারী, যেমন সব দিন হাইয়ে থইয়া মাউগুমারইন বিউ দিন সাইয়া। অন্য আরেকটি একগু এটো একগু ফেটো, একগুয়ে হয় জেটো জেটো। তবে সব প্রবাদের ভাষাই তো আর এক নয়, প্রতিরোধের ভাষাও আছে, আছে প্রতিরোধের কৌশল। তাই 19 শতকের মধ্যভাগে রাজসুন্দরীর মুখে যখন শোনা যায় পিঞ্জরেতে পাখি বন্দি জাল।

লেবন্দি মিন, তখন বরাক উপত্যকায় শুনতে পাই, আক্ষলে সকলবন্দি সালেবন্দি গাছ, স্ত্রী পুরুষবন্দি জালেবন্দি মাস। বিজয়িনী পত্রিকায় সংকলিত প্রবাদে এ অঞ্চলের জনজীবনে বিবাহোত্তর পূর্বে সৃষ্ট জটিলতার ইঙ্গিত আছে। বিয়ের পর বরের আচার আচরণ নিয়ে পরিবারের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, মারফুত না শাশুড়ির জামাই? এবং এ প্রশ্নের উত্তরে সংশয়ের অবসান করে বলা হয়েছে, যতদিন সাটিত মুথ ততদিন মারফুত, বিয়ার ফরে বউয়ের ফুত। বধুর আচরণ অনেক সময় দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়াত, যেমন বউয়ের আন্দে বাজা বড়া, শ্বশুরে দেয় থুরা থুরা, সাইয়ের ফাতে দেয় মাসের মুড়া। পুত্র পুত্রবধূর এহেন আচরণে অতিষ্ঠ হয়ে শাশুড়ি সান্ত্বনা খোঁজেন আক্ষেপের মধ্যে। শুক্রগ ফুতের বউ, ক্ষুদায় তোর দিন দিছে, আমারও আসিল এদিন, ক্ষুদায় কাইরা নিছে। প্রবাদের বেশিরভাগই মেয়েদের দ্বারা মেয়েদের অভিজ্ঞতা থেকে প্রস্তুত এবং এগুলোর প্রচলন সাধারণভাবে মেয়েদেরই মধ্যে। এছাড়া অমলেন্দু ভট্টাচার্য সম্পাদিত বরাক উপত্যকার বারোমাসিক গান একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। শুধু কাছাড়ের লোকসাহিত্য চর্চা নয়, সমগ্র বাংলা লোকসাহিত্য চর্চায় গ্রন্থটির গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই বারোমাসিক গান একান্তভাবেই নারী জীবনাশ্রিত সঙ্গীত। দৈতের আগমন প্রতীক্ষায় বিরহিণী দৈতার আক্ষেপে বেশিরভাগ গানের বিষয়বস্তু। গানগুলি সর্বত্রই দেখা যায়, মেঘ সন্দর্শনে বা বর্ষাধারার আবির্ভাবে নারী চিত্তে জাগে বিরহ বেদনা। আবার যৌনতার ইঙ্গিত রয়েছে এই বারোমাসিক গানগুলোতে। যেমন শান্তির বারোমাসিতে আছে, ওরে চৈত্র মাসেতে শান্তি, ফঙ্কিয়ে কারে রাও, গায়ের বসন খুলো শান্তি, জুরাউক সর্বগাও। অথবা ওরে জ্যৈষ্ঠ মাসেতে শান্তি, গাছে ফাঁক নাম, তোমার অঙ্গে মারমু শান্তি, খামের ফঞ্চবান। মহবুবুল বাড়ি রচিত কাছার অঞ্চলের মুসলিম বিয়ের গানে রয়েছে কাছারের মুসলিম বিয়ের চিত্র। অল্প বয়সী মেয়েদের দ্বারা গীত সঙ্গীত, যেখানে রয়েছে কুমারী জীবনের অন্তিম স্নান থেকে শুরু করে কন্যার শ্বশুরালয়ে যাত্রা। সাজু সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে, নাকে ফিন্দে নুলক বেসর, কানে জুমকা দুল, দামান্দ মিয়া দেখলে তোমায় ওই বেবেকুল, ইত্যাদি। পাশাপাশি বরাক উপত্যকায় বাঙালি হিন্দু সমাজে প্রচলিত বিয়ের গীতে সংকলক অমলেন্দু ভট্টাচার্য মোট 102টি গান সংকলন করেছেন। এছাড়া প্রভাসচন্দ্র নাথ বিবাহ গীতের সংকলিত গানে কন্যা বিদায় থেকে শুরু করে চতুর্থ মঙ্গল কেন্দ্রিক গানের উল্লেখ করেছেন। কন্যাকে সাজানোর সময় কন্যার আসন্ন বিচ্ছেদ বেদনার কারণে ক্রন্দনরতা রূপ চিত্রিত হয়েছে। বস্ত্র ফইরাইতে ময়নার ফরে সক্কুর ফানি, বাফে বলইন ওরে ময়না সার বাফের মায়া, কেমনে সারিমু মায়া বাফের ফুসা ময়না। কন্যা বিদায়ের গানে বিস্ময়করভাবে আবার কন্যার অকৃতজ্ঞতা উল্লেখিত। এতদিন ফালিলাম ময়না দুধখোলা দিয়া, যাইবার বেলায় বেইমান ময়নায় না গেল বলিয়া। এছাড়া ব্রতকথায় রয়েছে মেয়েলি আচার সংস্কারের বিবরণ, যা কিনা একেবারেই মেয়েদের নিজস্ব জীবন কেন্দ্রিক। আর তাদেরই মুখনিসৃত বয়ানে স্পষ্ট নারীর পরিসর তথা অবস্থান। সেখানে রয়েছে পুরুষতন্ত্রের ধারক নারী, যারা ভেবেছেন এতে করেই হবে তাদের কৃষ্টি রক্ষা। অন্যদিকে শৃঙ্খলকে চেনা জানা বোঝার মতো মানসিকতা তৈরি করেছেন অনেকেই। তবে একটা ব্যাপার স্পষ্ট, যে লোকসাহিত্যের পরতে পরতে রয়েছে নারীর একান্তই নিজস্ব জগতের পরিচয়, নিজস্ব পথ চলা। চিন্নায়ক পরিচয়কে অতিক্রম করে নারীর ব্যক্তি হয়ে ওঠার ছবি, যদিও তা উদ্ভাসিত উজ্জ্বল নয়,
অবকুণ্ঠনে।

0: আড়ালেই তাদের অবস্থান। যে আড়াল তাদের পৃথক এক জগৎ, পৃথক এক পরিসরকে চিনিয়ে দেয়, আর এ পরিসরকে চেনা জানার দায় আমাদেরও। আর তা দিয়েই আমরা জানতে পারব আমাদের শিকড় তথা আমাদের হারিয়ে যেতে বসা কোনো এক সময় বা অবস্থানের ইতিহাসকে।
1: এতক্ষণ শুনলেন কথিকার অনুষ্ঠান। অনুষ্ঠানে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর নিয়ে বললেন দুর্বা দেব। আকাশবাণী শিলচর।

এখন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে।

এতক্ষণ লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনলেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন, আকাশবাণী শিলচর। এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত সংবাদ এবং এরপর শুনবেন অনুষ্ঠান স্পটলাইট।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে মেয়েদের বয়সন্ধিকালে ঋতুকালীন সমস্যা নিয়ে বলবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান ডাক্তারের দরবারে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়সন্ধিকালে ঋতুকালীন সমস্যা এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারেন 2627799 এই নম্বরে। ধন্যবাদ দিদি, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আপনি এখানে এসেছেন।
2: সবাইকে আমার নমস্কার। প্রথমেই আমি আকাশবাণী শিলচরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আপনাদের কিছু এই মেনস্ট্রুয়েশন সম্বন্ধে বা অ্যাডোলেসেন্ট সম্বন্ধে কিছু অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
1: আচ্ছা দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করছি, মানে আপনাকে বলতে চাইছি যে আজকে যেহেতু বিশ্ব যোগ দিবস আমরা সবাই জানি, তো আপনার আলোচনা যাবার আগে যদি একটু বলেন যে সেটার মাহাত্মটা কতটুকু, সেই যোগ অভ্যাস করলে কি আমরা এইসব রোগ থেকে মানে কিছুটা হলেও রেহাই পেতে পারি?
2: দেখুন, যোগাটা তো সত্যি সবার জন্যই খুব প্রয়োজন। আমাদের যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেগুলো প্রবলেম হচ্ছে, আমরা প্রথম অ্যাডভাইস ওদেরকে এটাই দেই যে হেলদি ডায়েট আর রেগুলার এক্সারসাইজ। সো যোগাটা শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, সব দিকেই সব কিছুতে সাহায্য করে একটা হেলদি লাইফ লিড করতে।
1: আচ্ছা আচ্ছা, আর আমার যে মানে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে, কিছু জিজ্ঞাসা, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদেরও ঠিক সে ধরনের জিজ্ঞাসাই থাকতে পারে। আচ্ছা, এমনিতে আমরা দেখি যে আজকাল কি হয়েছে, আমরা যেটা আগে জানতাম যে 12-13 বছর বয়সেই মেয়েদের সাধারণত যেটা ঋতুকালীন সমস্যা যেটা শুরু হতো, সমস্যা না ঋতু যেটা শুরু হতো আর কি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 7-8 বছর বাচ্চাদেরও আমরা সেরকম দেখতে পাচ্ছি, তো সেটা কি কারণে?
2: দেখুন, এইজটা তো অনেক এগিয়ে গেছে আজকাল। 9 বছর থেকে 13-14 বছরের মধ্যে পিরিয়ডসটা হয়, নর্মাল 10-12 ইয়ার্স ঠিক আছে, বাট আজকাল একটু তাড়াতাড়ি হচ্ছে। মেবি ডায়েট পলিউটেন্টস যেগুলো আমাদের খাওয়ার মধ্যে, পেস্টিসাইডস বা ইভেন ল্যাক অফ এক্সারসাইজ, আর আজকাল যে বাইরে জাঙ্ক ফুড এ সমস্ত খাওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ডায়েট, সব কিছু মিলিয়ে এইজটা একটু এগিয়ে গেছে এখন। এখন তো এইজ সম্বন্ধে অনেক কিছু, মানুষের লাইফটাও লম্বা হয়েছে, এগুলো এগিয়ে গেছে, তো অনেক কিছুই রেসপন্সিবল সেটার জন্য।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইছি যে মানে যদি অনিয়মিত কারো থাকে, যেটা আমরা অনেক সময় দেখি মাসে 2 বার হচ্ছে, কারো 2-3 মাস বন্ধ থাকছে, তো সেটা কি মানে কোনো সম্ভাব্য কোনো কারণ আছে বা কোনো রোগের লক্ষণ এরকম কিছু?
2: এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি প্রথম যখন মেয়েটার, যেটাকে আমরা মেনার্কি বলি, যেটা প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়, তারপরে অ্যাটলিস্ট 2-3 বছর অবধি এটা ইরেগুলার থাকাটা একদম স্বাভাবিক। কারণ এটার ইম্পালসটা ব্রেইন থেকে আসে, একটা আমরা হাইপোথ্যালামো পিটিউটারি গোনারাল অ্যাক্সিস বলি, সেই সেটা ডেভেলপ হতে সময় লাগে, কয়েক বছর সময় লাগে। তো ইনিশিয়াল প্রথম কয়েক বছর সেটা ইরেগুলার হওয়াটা খুবই স্বাভাবিক।
1: আচ্ছা আচ্ছা,
2: সেটা ভয় পাওয়ার কিছু নেই।
1: আচ্ছা আচ্ছা, তো সেরকম সেক্ষেত্রে কি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
2: প্রথম একটু ইরেগুলার হলে বা মেনার্কি হলে একবার ডাক্তারের পরামর্শটা নিলে ভালো, ডক্টরের কাছে গেলে এই ব্যাপারটা বুঝিয়ে দেবে ভালো করে।
1: আচ্ছা,
2: এই জিনিসটা একটু দরকার আছে, একবার একটা কাউন্সেলিং এর দরকার আছে।
1: আচ্ছা আচ্ছা, আর এমনি খুব বেশি ব্লিডিং যেটা, সেটা কি কোনো মানে খারাপ কোনো রোগের ইঙ্গিত করছে?
2: না, রোগের ইঙ্গিত না করলেও খুব বেশি ব্লিডিং ইনিশিয়াল

0: ইনিশিয়ালি হতে পারে, বাট বেশি ব্লিডিং হলে তো আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে, কারণ বেশি ব্লিডিং, রক্ত বেশি গেলে অ্যানিমিয়া হবে, নানান রকম প্রবলেম হবে সেটার জন্য, আর সঙ্গে অন্য ডিজিজও অ্যাসোসিয়েটেড থাকতে পারে, তো সেটা তো দেখাতেই হবে।
1: তো সেটা কি কোনো বাচ্চার যদি প্রথম অবস্থায় সেরকম হয় তখনই মানে ডাক্তারের পরামর্শ?
0: হ্যাঁ হ্যাঁ, বেশি ব্লিডিং হলে ডাক্তারের কাছে যেতেই হবে, পরামর্শ নিতেই হবে।
1: আচ্ছা আচ্ছা। আর এমনি আমরা অনেক সময় দেখি আজকাল তো বাচ্চারা খুব বেশি মানে চাপে থাকে, যেটা আমরা জানি, পড়াশোনা নিয়েই হোক আর বাকি তাদের জীবনযাত্রা নিয়েই হোক, তো সেটা এই যে মানসিক চাপ বা পরীক্ষার দুশ্চিন্তা, তো এগুলো কি মানে অনিয়মিত পিরিয়ডসটাকে প্রভাবিত করে কিছু?
0: ডেফিনেটলি করে। দেখুন, স্ট্রেসটা আজকাল এত বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, এটা শুধু পিরিয়ডস না, এটা মানুষের ফার্টিলিটি, প্রেগনেন্সি সব কিছুতেই এফেক্ট করে। কারণ আমি যে প্রথমেই বললাম, জিনিসটা শুরু হয় ব্রেন থেকে, শুধু গাইনির প্রবলেমগুলো যে শুধু গাইনোকোলজিক্যাল অর্গানসের মধ্যে লিমিটেড তা না, শুরু হচ্ছে ব্রেন থেকে। সো স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেস সব কিছুকেই এফেক্ট করে।
1: বুঝতে পারছি। আর এখন আমরা একটা জিনিস খুব শুনি, যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সেটা কি?
0: দেখুন, প্রথম তো এইটা একটা জাস্ট একটা ওভারি ডিজিজ না, এটা বুঝতে হবে। এটা একটা মেটাবলিক ডিজিজ, যেখানে শরীরের হরমোনস, মেটাবলিজম সব কিছু, ইনফ্যাক্ট এটার নামটাও এখন চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আগে বলতাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতাম, বাট এখন একটা পলি ওভারিয়ান মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইনাল ডিজিজ হয়ে গেছে। সো এটা শুধু সিস্ট না, সিস্টের প্রেজেন্স না, এটা ডেফিনেটলি অনেক হরমোনস, মেটাবলিজম সবকিছু রিলেটেড এটার সঙ্গে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: তো এটার মেইনলি এটা হলে পরে প্রথম দিকে শুধু সোনোগ্রাফি করে এটা ডায়াগনোস হয় না, সোনোগ্রাফিতে ছোট বাচ্চা, একটা 14 বছরের মেয়ে সোনোগ্রাফি করলাম, সেটার মধ্যে কয়েকটা সিস্ট দেখে নিলাম আর ডক্টর বলে দিল পলিসিস্টিক ওভারি, সেটা কিন্তু তা না।
1: আচ্ছা।
0: তো সেটা হরমোনস আর সবকিছু স্টাডি করে এটা একটা ডায়াগনোসিসে আসতে হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনিতে সেটা তো মানে এরকম কিছু একটা মানে এটার কি মানে ইয়েটা কি হয়, যেটা সিমটমস, যেটা আমরা যদি মানে কিভাবে বুঝবো আর কি?
0: এটা প্রথম যেটা আমি বললাম, ইনিশিয়ালি যেটা মেনার্কি বা মেনস্ট্রুয়েশন, ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে ইরেগুলার হওয়াটা, সেটা ন্যাচারাল। বাট 16-17 বছরের পরে যদি দেখা যায় যে পিরিয়ডস রেগুলার হচ্ছে না, দেরি করে হচ্ছে, কম হচ্ছে, বা সঙ্গে মেয়েটার একটু হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, যেটা ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে বা হেয়ার ফল হচ্ছে, চুল পড়ছে, তো সে সমস্ত সিমটমস দেখলে তখন এই সিনড্রোমটা আমরা সাসপেক্ট করতে পারি। বাট ফাইনাল ডায়াগনোসিস তো সবকিছু ইভ্যালুয়েশন করার পরেই হবে।
1: বুঝতে পারছি বুঝতে পারছি। আর আরেকটা জিনিস যেটা খুব কমন প্রবলেম, যেটা আমরা দেখি আর কি সবার মধ্যেই, অনেক মেয়েরাই বলে থাকে বা আমার নিজের ঘরেও আমি দেখেছি অনেক সময়, মানে প্রচণ্ড রকমের পেটে ব্যথা হয়। তো অনেক সময় আমরা ভাবি, যেটা আমরা আগে মায়েদের মানে মারা আগে ঠাকুমারা বলতেন যে মেডিসিন নেবে না, এটা নেওয়া ঠিক না, বা কিছু নিলে এটা পরে প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেটা কি কি বলবেন আপনি?
0: দেখুন, পেটে ব্যথাটা দুরকম হতে পারে, একটাকে আমরা বলি স্পাজমোডিক, যেটা নাকি নর্মাল, যেটা ইউজুয়ালি জাস্ট মেন্স শুরু হওয়ার আগে আগে বা মেন্সের প্রথম দিন থাকে, তারপরে এটা কমে যায়, সেটা কিন্তু নর্মাল, সেটা জাস্ট একটু মাইল্ড এক্সারসাইজ, যেটা যোগা আমরা আজকে বললাম, যোগা করতে লাগে, একটু গরম শেক, হ্যাঁ, রেগুলার চলাফেরা, এগুলো করলেই ওর সেটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, খুব বেশি পেইন হলে কিছু একটা অ্যান্টিস্পাজমোটিক ওষুধ নেওয়াও যেতে পারে, সেটা এরকম কিছু না, সেটা খেলে পরে ভবিষ্যতে কিছু খারাপ হবে, সেটা ভুল ধারণা। বাট পেইনটা যদি কন্টিনিউয়াস থাকে, 4-5 দিন যার ব্লিডিং হচ্ছে, 4-5 দিন ধরে পেইন, আর পিরিয়ড শুরু হওয়ার অনেকদিন আগের থেকে পেইন, পরে অবধি পেইন চলছে, তাহলে কিন্তু এটা নর্মাল না, তাহলে কিন্তু আপনার ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, তাহলে সেটা অনেক কিছু ডিজিজ থাকতে পারে।
1: বুঝতে পারছি বুঝতে পারছি। তো এই যে পেইন, যেটা অনেকের মানে আমি যেটা শুনেছি আমার এক দুজন আমার রিলেটিভসের মধ্যে ছিল, যেমন প্রথম দিকে ছিল তারপর কমে গেল, তারপর আবার 5th ডেতে আবার পেইন স্টার্ট হলো সাথে ব্লিডিং, তো সেটা
0: নর্মাল না, সেটা নর্মাল না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: সেটা দেখাতে হবে ডক্টরের সঙ্গে, কনসাল্ট করতে হবে।
1: আচ্ছা। তো এমনিতে যাদের অনেক সময় দেখা যায়, আজকাল তো ছোট বাচ্চাদেরও থাইরয়েড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো থাইরয়েডের সাথে কি এর কোনো যোগ আছে? এটার
0: থাইরয়েডের সাথে তো মেনস্ট্রুয়েশনের অনেক লিংক আছে।
1: আচ্ছা।
0: হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড কম হোক বেশি হোক, সেটা অনেক মানে ডিরেক্ট লিংক with menstruation.

0: কম হওয়া, বেশি হওয়া, অনেক সময় পেশেন্টের অনেক ব্লিডিং দেখা যায়, শুধু থাইরয়েডের ট্রিটমেন্টটা করলেই সেটা নরমাল হয়ে যায়। সো থাইরয়েড একটা ইম্পর্টেন্ট হরমোন যেটার উপরে মেনস্ট্রুয়েশনটা ডিপেন্ড করে,
1: ডিপেন্ড করছে। আর এমনিতে কি হয় অনেক সময়, মানে যেটা আমরা দেখি, যেটা খুব বেশি মানে আমাদের যারা হেল্পার, হেল্পিং হ্যান্ড যারা, যে মহিলারা আছেন আর কি, তারা কি করেন, তারা মানে আমাকে বলেন যে আমার বাড়িতেই যারা আছেন, যেমন আমি জিজ্ঞেস করছি আপনাকে, যে বলছে যে আমি পিরিয়ডটা পিছিয়ে দেব, তো আমি মানে কিছু একটা মেডিসিন, তো সেরকম যে মেয়েরা, আমি মানে মেরিড ওমেনদের কথা বলছি না বা যাদের ফ্যামিলি কমপ্লিট তাদের কথা বলছি না, আনমেরিড মেয়েরা যদি এটা নেয়, তো এরকম কি কিছু হতে পারে, কন্ট্রাসেপটিভ পিল যেটা আমরা বলি আর কি?
0: দেখুন, কন্ট্রাসেপটিভ পিল একটা হরমোন, তো এটা যখন তখন যেভাবে সেভাবে নেওয়াটা উচিত না, নেওয়াটা ঠিক না। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট কারণে কোনো সময় পিছাতে হলো, তাহলে আমার মনে হয় একবার ডক্টরের কনসালটেশন নিয়ে সেগুলো ওষুধ ব্যবহার করা দরকার। কারণ যে কোনো হরমোনসেরই প্রবলেম আছে, সাইড এফেক্টস আছে, তো সেটা উইদাউট কনসালটেশন নেওয়াটা ঠিক না।
1: বুঝতে পারছি, বুঝতে পারছি, মানে ডাক্তার দেখিয়ে নেওয়াটা উচিত।
0: হ্যাঁ, ডেফিনেটলি।
1: আচ্ছা আচ্ছা। আর এমনি আমি আগেও বলেছি আপনাকে এই প্রশ্নটা, আপনি বলেছেন সুন্দরভাবেই, মানে আপনি বলছেন যে যে ব্যথাটা সেটা রেগুলার থাকলে নর্মাল না, তো সেক্ষেত্রে মানে একদিনের ব্যথাও যদি থাকে, খুব বেশি যদি থাকে, যেটা সিভিয়ার পেইন যেটাকে বলে, সেটাতে মেডিসিন নিলে কোনো অসুবিধা নেই?
0: না না, মেডিসিন নিতে পারবে, বাট মেডিসিন নেওয়ার আগে একটু এক্সারসাইজ, নর্মাল লাইফ কন্টিনিউ করা এবং একটু গরম শেক টেক দিলে আরাম পাওয়া যাবে। তো চট করে মেডিসিন নেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ, অসহ্য ব্যথা হলে মেডিসিন নিতেই হবে, কারণ আজকাল তো কেউ পিরিয়ডস হলে ঘরে বসে থাকতে পারে না, কাজকর্ম করতে হবে, সেই জন্য দরকার হলে মেডিসিন নেওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি আগেও বলেছেন যে মানে অতিরিক্ত ব্লিডিং যেটা, সেটা মানে অ্যানিমিয়ার কারণ হতে পারে, তো সেটা কি মানে মানে কি অনুযায়ী, একটা আমরা তো অনেক সময় বুঝি না যে এইটা নর্মাল ব্লিডিং বা ওই তার চেয়ে বেশি হলে এটা নর্মাল ব্লিডিং, তো সেটা কি করে বুঝবো?
0: হ্যাঁ, এটা এটা আপনি ভালো কোয়েশ্চেন করেছেন, কারণ ব্লিডিংটা কেউ বলবে আপনাকে এসে আমার খুব বেশি ব্লিডিং হয়, আপনি দেখবেন ওর সব কিছু ঠিক আছে, না কোনো অ্যানিমিয়া, হিমোগ্লোবিন স্ট্যাটাস একেবারে 12-13 আছে। আবার কেউ বলবে যে আমার একদমই ব্লিডিং হয় না, কিন্তু আপনি দেখবেন ও একদম পেইল। তো সেটা একটু হিস্ট্রির থেকে আমাদের নিতে হয়। যেমন দিনে তিন, জেনারেলি সেকেন্ড ডে বা থার্ড ডে দুটো থেকে তিনটা প্যাড যদি দিনে লেগে যায়, ভরে যায়, ইট ইজ ফাইন, এটা ঠিক আছে। এখন কারোর যদি ঘন্টায় ঘন্টায় প্যাড চেঞ্জ করতে হচ্ছে, হ্যাঁ সেটা বেশি, বা ব্লিডিং এর সময় কেউ বলছে যে বেশি ব্লিডিং হয় না, তবে বারে বারে আমার ক্লটস পাস হয়,
1: আচ্ছা আচ্ছা,
0: সেটাও বেশি ব্লিডিং। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, সেগুলো মানে খেয়াল রাখতে হবে যে কতটা প্যাড ইউজ করছে, কতটা ক্লটস পাস হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা। তো ইদানিং আমরা একটা শুনছি যে গভর্নমেন্ট থেকে একটা কোনো একটা মানে ভ্যাকসিনের কিছু শুরু হয়েছে, সেরকম কিছু একটা?
0: হ্যাঁ, একটা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বলে, HPV ভাইরাসের এগেইনস্ট ভ্যাকসিন। দেখা গেছে যে অনেক কেসেস অফ সার্ভাইকাল ক্যান্সার এই ভাইরাসটার সঙ্গে রিলেটেড থাকে। এই ভাইরাস অনেককে ইনফেক্ট করে এবং স্পন্টেনিয়াসলি এটা রিজলভ হয়ে যায়, বাট কিছু ভ্যারাইটিস অফ এই ভাইরাসের, নানান রকম ভ্যারাইটিস আছে, 16-18 স্পেশালি যে দুটো স্ট্র্যান্ড ভাইরাসের, এগুলো দেখা গেছে সার্ভাইকাল ক্যান্সার কজ করে। তো ভ্যাকসিনটা এগুলোর এগেনস্টে, কিছু ভ্যাকসিন আছে যেটা 4টা ভাইরাসের এগেনস্টে, কিছু আছে যেটা 9টা ভাইরাসের এগেনস্টে। ভাইরাসটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এন্ড ভ্যাকসিনটা আজকাল প্রত্যেক মেয়েরই নেওয়া উচিত, 9 বছরের পরের থেকে প্রত্যেক মেয়ের এই ভ্যাকসিনটা নেওয়া উচিত।
1: আচ্ছা,
0: কারণ যেই জিনিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই জিনিসটা আমাদের ডেফিনেটলি নেওয়া উচিত।
1: বুঝতে পারছি। তো আজকে যে
0: আমাদের, এটা জাস্ট একটা কথা আমি বলে দেই যে এই ভ্যাকসিনটা শুধু মেয়েদের না, কিন্তু এটা আমাদের জানতে হবে, এই ভ্যাকসিনটা ছেলেরাও নিতে পারে, বিকজ ছেলেদেরও কয়েক ধরনের ক্যান্সার এটাতে প্রিভেন্ট হয়, পেনাইল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। তো এই ভ্যাকসিনটা আজকাল শুধু মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বলাটা ভুল হবে, এটা HPV ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তো ভাইরাস তো ছেলেকেও অ্যাটাক করে, মেয়েকেও অ্যাটাক করতে পারে, তো সেই জন্য ভ্যাকসিনটা কিন্তু ছেলেরাও নিতে পারে এবং নেওয়া উচিত।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনিতে মানে আজকে যে আমাদের যেটা মানে আলোচ্য বিষয়, সেটা নিয়ে যদি আপনি একটু মানে আমাদেরকে একটু মানে বুঝিয়ে বলেন আর কি, আজকে যেটা আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যেটা মানে প্রথম মেয়েদের যে কী কী সমস্যা আসতে পারে, কী কী সমস্যার সম্মুখীন তারা হয়, বা এর যে মানে একটা অনেক সময় দেখা যায় তাদের মুড সুইং হয়, হ্যাঁ সেটা নিয়ে যদি একটু।
0: দেখুন, অ্যাডোলেসেন্স

যেটা আমরা বলি অ্যাডোলেসেন্স, বেসিক্যালি একটা চাইল্ডের থেকে মেয়েটা অ্যাডাল্ট হচ্ছে, ওই ট্রানজিশন পিরিয়ডটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে। তো সেটা কোনো অ্যাব্রাপ্টলি আজকে কারোর মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো ও অ্যাডোলেসেন্ট হয়ে গেল সেটা না, কিন্তু সেটা 4-5 বছরের একটা লম্বা প্রসেস। এটা স্টেজ বাই স্টেজ হয়। ইনিশিয়ালি মেয়েদের যেমন 8-9 বছরের পরের থেকে দেখা যায় একটু ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়, তারপরে নেক্সট স্টেজে দেখা যায় মোটামুটি 6-1 বছর পরে পিউবিক হেয়ার আসা শুরু করে, তারপরে দেখবেন হঠাৎ করে একটা গ্রোথ স্পার্ট হয়, সাডেনলি হঠাৎ করে একটা হাইটের থেকে হঠাৎ একটা লম্বা হয়ে যায়। আমরা সব বাচ্চাদেরই দেখি, সেটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, একটা স্টেজে এসে সেম ক্লাসে পড়ছে, ক্লাসের মধ্যে লাইনের শুরুতে দাঁড়াচ্ছে, দেখবেন এন্ড অফ দ্য ক্লাসে গিয়েও একদম লাইনের লাস্টে চলে যাচ্ছে, লম্বা হয়ে গেল হঠাৎ করে। তো সেটাকে আমরা গ্রোথ স্পার্ট বলি। তারপরে হয় মেনস্ট্রুয়েশনটা। মেনস্ট্রুয়েশনটা দেখুন 4th stage হচ্ছে। সো এটা মেনস্ট্রুয়েশন হওয়াটা একটা জাস্ট হলেই অ্যাডোলেসেন্স হলো তা না, এটা একটা লম্বা প্রসেস। এবং সেই সময় নানান রকম, যেহেতু এটা ব্রেইনের সঙ্গে রিলেটেড আমি বারবারই বলেছি, ইমোশনাল চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস হয়, তো সেই সময় বাচ্চাদের

0: আছে, লম্বা হয়ে গেল হঠাৎ করে, তো সেটাকে আমরা গ্রোথ স্পার্ট বলি। তারপরে হয় মেনস্ট্রুয়েশনটা, তো মেনস্ট্রুয়েশনটা দেখুন ফোর্থ স্টেজে হচ্ছে। সো এটা মেনস্ট্রুয়েশন হওয়াটা একটা জাস্ট হলেই অ্যাডোলেসেন্স হলো তা না, এটা একটা লম্বা প্রসেস। এবং সেই সময় নানান রকম, যেহেতু এটা ব্রেইনের সঙ্গে রিলেটেড আমি বারবারই বলেছি, ইমোশনাল চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস হয়, তো সেই সময় বাচ্চাদেরকে একটু ভালোভাবে বোঝানো, মায়েদের বাবাদের সবাই এরকম না, এই ব্যাপারটা ডিসকাশনে আমি আরেকটা কথা বলতে চাই, এটা না যে শুধু মারাই কথা বলতে হবে, এটা কোনো লজ্জার কথা না, এটা একটা নর্মাল জিনিস,
1: একদম
0: ফ্যামিলি একসাথে বসে এটা নিয়ে আলোচনা করা, মেয়েটাকে বোঝানো, ওকে ইমোশনাল সাপোর্ট দেওয়া, বিকজ অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, মুড সুইংস হয়, হঠাৎ দেখবেন রেগে যায় হঠাৎ করে, তো সেই সমস্ত জিনিস একটু সুন্দর করে বসে ফ্যামিলি হিসাবে বুঝালে মেয়েটাও একটু অ্যাডাপ্ট হয়, কি কি চেঞ্জেস আমার হবে ও একটু জানলো, তো এটা এটা হেল্প করে, এই কাউন্সেলিংটা হেল্প করে। তারপরেও যদি কিছু অসুবিধা হয় একবার ডক্টরের সঙ্গে, গাইনোকোলজিস্টের সঙ্গেও একবার একটা কাউন্সেলিং করে নেওয়া যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা, তবু আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আপনারা ফোন করুন 2627799 এই নম্বরে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। আসলে আমাদের ফোনটা বারবার কেটে যাচ্ছে, আমার মনে হয় কোনো অসুবিধে, ওরা মানে ওদের কথা শোনা যাচ্ছে না বা কিছু একটা হচ্ছে। আপনারা আবার চেষ্টা করুন, চেষ্টা করলে হয়তো কথা হবে আপনাদের সাথে। যাই হোক, আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আচ্ছা, এই যে একদম অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে যে মেয়েরা আছে, তাদের জন্য কি কোনো খাবারের কোনো, যেমন আয়রন সমৃদ্ধ খাবার, এগুলো কি মানে কিছু আছে নাকি, যেমন খেতে হবে, এটা গুরুত্বটা আর কি যেটা?
0: হ্যাঁ, ওইটা সেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে ডায়েট আর এক্সারসাইজ,
1: আচ্ছা
0: এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আয়রন রিচ খাওয়ার, ক্যালসিয়াম রিচ খাওয়ার, হ্যাঁ এই যে দুধ খাওয়া বা আপনার আয়রন যে সমস্ত খেজুর, ডালিম, শাক, গ্রিন লিফি ভেজিটেবলস, তো সেগুলো তো দরকার আছেই, হেলদি ডায়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি ইনফ্যাক্ট যেটা পিসিওডির কথাও বলেছিলেন সেটাওতেও আমি বলেছিলাম হেলদি ডায়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি হয় জানেন, মানে অনেকটা আমরা দেখি যে আজকালকার বাচ্চারা যে খুব ছোট বয়স থেকে এত বেশি ওরা ফাস্টফুডের দিকে মানে মানে আকৃষ্ট, তাই যে তাদের মানে মানে ফ্যাটি লিভার বা এরকম খুব বেশি তাদের মানে ইয়ে হয়ে গেছে আর কি, তো সেটা কি আমাদের এই পিরিয়ডস এর ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই করবে,
0: ডেফিনেটলি সেই আবার আমরা হেলদি ডায়েটেই আসতে হবে।
1: সেটা কি মানে আগে হয়ে যায় না, মানে যেটা মানে অল্প বয়সে যেটা যেটা আমরা দেখি সেটা?
0: আমি তো বললাম যে আমাদের এই পিরিয়ডস এর এজটা যে এগিয়ে গেছে, ডেফিনেটলি আমাদের ডায়েটের সঙ্গে রিলেশন আছে। ডায়েট, ল্যাক অফ এক্সারসাইজ, আজকাল বাচ্চারা মোবাইল, ভিডিও গেম এগুলো নিয়ে বসে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা ছোটবেলা কি করতাম, মাঠে দৌড়াদৌড়ি করতাম, কিন্তু এখন তো এগুলো কমেই গেছে, শুধু ভিডিও গেম, মোবাইল এগুলো আসাতে এক্সারসাইজ কমে যাচ্ছে, ডায়েট আর ফাস্ট ফুড গুলো তো সেই একই তেলে ভাজছে, খুবই খারাপ এগুলো, এগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত, এগুলোতে অনেক কিছু এফেক্ট হয়। আপনি পিসিওডির কথা যেটা জিজ্ঞেস করেছিলেন সেটাও ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস ইজ ডায়েট।
1: বুঝেছি বুঝেছি, তো এমনিতে আমি একটু মানে আমাদের টপিকের বাইরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছি যে মেনোপজ যখন হয় তো তখনও তো মেয়েদের খুব বেশি মুড সুইং হয়, বা তার কি কোনো মেডিসিন আছে যেটা খেলে মানে সেই রোগ থেকে রেহাই পাওয়া যায়, বা কোনো খুব রাগ হয়, খুব বেশি ঘাম হয়, মানে চট করতে টায়ার্ড হয়ে যায় কাজ করতে গিয়ে?
0: যেরকম আমি আপনাকে বললাম মেনার্কি, যে একটা এটা একটা প্রসেস, চার পাঁচ বছর নেয়, সিমিলারলি মেনোপজ,
1: আচ্ছা
0: সেটা হঠাৎ করে আজকে পিরিয়ডস বন্ধ হয়ে গেল, মেনোপজ হলো না, এটা কয়েক বছর ধরে চালু হয়ে যায় শরীরে,
1: আচ্ছা
0: সব ধরনের হরমোনস আস্তে আস্তে কমতে থাকে, তারপরে সেই মুড সুইংস আরম্ভ হয়, হট ফ্ল্যাশেস হয়, গরম লাগে, ঠান্ডা লাগে, ইরিটেশন হয়, মহিলা ইরিটেটেড হয়ে যায়, মেনস্ট্রুয়েশনটা তো বন্ধ হয় স্লোলি, বাট তার আগের থেকে এবং তারপরে অবধি এই প্রবলেমগুলো চলতে থাকে, মেনোপজাল এই পিরিয়ডে কিন্তু মেডিসিন মানে ডক্টর কনসালটেশন খুব ইম্পর্টেন্ট, বিকজ দেখুন এই আমাদের যে হরমোনসগুলো, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, যেগুলো আমাদের শরীরে নর্মালি থাকে, এগুলো আমাদের হার্টকে প্রোটেক্ট করে, এগুলো আমাদের বোনসকে প্রোটেক্ট করে, দেখবেন আপনি বয়স্ক মহিলারা পড়লেই ফ্র্যাকচার হয়ে যায়,
1: আচ্ছা
0: তো সেটা ওই ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে বোনসগুলোতে অস্টিওপোরোসিস হয়ে যায়, তো সেই জন্য ডক্টর কনসালটেশন করে অনেক কিছু ট্রিটমেন্ট আছে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিজ আছে, তো সেগুলো তো কনসাল্ট করে নিতেই হবে, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সবাই নিতে পারবে না, অনেক কিছু ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু কিছু প্রবলেমে নিতে পারবে কিছু, সেটা ছাড়াও কিছু প্লান্ট সোর্স অফ ইস্ট্রোজেন্স আছে যেগুলো একটু মাইল্ডার ফর্ম, যেগুলোতে এতটা ক্ষতি করবে না, বাট একটা মাইল্ড রিলিফ দেবে, তো অনেক কিছু।

0: কিছু মেডিসিনস আছে, মেনোপজাল লেডিসদের ডক্টর কনসালটেশন দরকার, শুধু নিজের মুড সুইং ঠিক করার জন্য না, কারণ ওর ভেতরে ভেতরে হাড্ডি নষ্ট হয়ে যাচ্ছে, বোনস উইক হয়ে যাচ্ছে।
1: আচ্ছা, তো ওই সময় কি ক্যালসিয়াম টেলসিয়াম নিতে হয়?
0: ক্যালসিয়াম ওগুলো তো নিতে হবে।
1: আচ্ছা,
0: বাট যেই প্রসেসে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হচ্ছে, যেগুলো হেল্প করছে, সেগুলোও তো একটা সাপ্লিমেন্টেশন লাগবে।
1: একদমই তাই,
0: শুধু ক্যালসিয়াম নিলে হবে না।
1: বুঝতে পারছি, বুঝছো। আর এমনিতে যে অনেক সময় দেখা যায় না, কোনো ধরুন টিউমার আছে বা কিছু আছে, অনেক সময় তো ডক্টর বললো আপনার ইউটেরাসটা রিমুভ করতে হবে, যেটা মানে মানে কমন যেটা প্রবলেম আমরা দেখছি, তো সাথে হয়তো ওভারিটা থেকে গেল, শুধু ইউটেরাস, তো সেই ক্ষেত্রে কি মুড সুইংয়ের সম্পর্ক, মানে সাডেন তো এটা হয়ে গেল না, সাডেন যদি মানে একটা হয়তো তার মানে মেনোপজ হয়নি,
0: দেখুন ওইটাকে আমরা সার্জিক্যাল মেনোপজ বলি, সার্জিক্যাল মেনোপজ, সার্জারি করে যার মেনোপজ করা হয়। ওভারিজ যদি থেকে যায় তাহলে হরমোনটা তো সিক্রিট হচ্ছে, কিছুদিন অবধি ওভারিটা ফাংশনাল থাকে, আস্তে ধীরে ওভারিটাও ফাংশন করা বন্ধ করে দেয়। বাট যখন ওভারিজও রিমুভ হয়ে যায় তখন কিন্তু সেটা সার্জিক্যাল, টোটাল সার্জি, অ্যাকচুয়ালি সার্জিক্যাল মেনোপজ, তখন তো হরমোন রিপ্লেস, স্পেশালি যদি একটু কম বয়সে হয়, হরমোন রিপ্লেসমেন্ট খুব দরকার সেই সময়, খুব দরকার।
1: তো এটা কত বছর অবধি থাকে, বা নর্মালি, আমি বললাম আপনাকে নর্মালি যাদের মেনোপজ হয় তো সেটা মানে কতদিন অবধি থাকতে পারে তার মানে শারীরিক একটা যন্ত্রণা, মুড সুইং বা কিছু, এটা কত মানে 3 বছর 4 বছর বাজে, একটা
0: 4-5 বছর অবধি তো থাকেই
1: না,
0: 4-5 বছর অবধি থাকে।
1: আর নরমালি মেনোপজ কত বছর বয়সে হওয়াটা স্বাভাবিক?
0: আজকাল অ্যারাউন্ড 50 ইয়ার্স,
1: 50 ইয়ার্স,
0: অ্যারাউন্ড 50 ইয়ার্স, সেটাও কিন্তু পিছিয়ে গেছে।
1: আচ্ছা,
0: যেরকম মেনার্কির এজটা এগিয়ে গেছে, মেনোপজের এজটাও কিন্তু পিছিয়ে গেছে।
1: আচ্ছা, তো এমনিতে আমরা আমরা যেটা দেখি আর কি, যে আমি আবার বাচ্চাদের কথাই যাচ্ছি, বাচ্চারা মানে অনেক সময় কি হয়, এই সময়টাতে বিশেষ করে আমি দেখি, যারা যেমন বাবা মার সাথে ফ্রি হয় না, কথা বলবে না, তখন একটা ওদের মধ্যে একটা বড় বড় ভাব এসে যায় যে সব কথা বলবে না, লুকিয়ে রাখবে, এই যে টেন্ডেন্সিটা, সেটা কি মানে তাদের এটার কারণে হয় না সেটা বয়সের সঙ্গে?
0: এটাই তো যেটা মেনার্কি, যেটা এটা চেঞ্জ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, সেই পিরিয়ডটা হলো অ্যাডোলেসেন্স।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটার মধ্যে শুধু ফিজিক্যাল চেঞ্জেস না, অনেক মেন্টাল ইমোশনাল চেঞ্জেস হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই সময় বাচ্চাদের হয় প্রবলেমগুলো, সেই সময় বাচ্চা মা বাবাকে বাচ্চার সাথে বন্ধুর মতো ট্রিট করে সুন্দরভাবে একটা আলোচনা করে, যেটা বললাম আমি, পুরো পরিবারের সঙ্গে সুন্দর করে বসে আলোচনা করে, পরিবারকে সময় দিয়ে, বাচ্চাদেরকে সময় দিয়ে বোঝাতে হবে।
1: আচ্ছা, এই যে এন্ডোমেট্রিওসিস একটা কি বলে, এটাকে মানে কি মানে এটা কি জিনিসটা আমি ঠিক বুঝি নাই আর কি।
0: এটা একটা ডিজিজ যেটা আজকাল অনেক পেশেন্টসের যে পেইন হয় পিরিয়ডসের সময়, আপনি যে পেইনের কথা বলেছিলেন, আমি যে বলেছিলাম একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ইজ এন্ডোমেট্রিওসিস।
1: আচ্ছা,
0: এন্ডোমেট্রিওসিস আপনাকে বুঝাতে গেলে ইউটেরাসের ভেতরে একটা লাইনিং থাকে, যেটাকে আমরা ভেতরের লাইনিং, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। সো সেই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা নর্মালি তো ইউটেরাসের ভেতরেই থাকার কথা, মাঝে মধ্যে এটা এক্টোপিক সাইটসে, মানে অন্য সাইট, আদার দেন এন্ডোমেট্রিয়াম, অন্য অন্য জায়গায় পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তখন কি হয়, অন্য জায়গায়, ধরুন ওভারিতে একটা স্পট আছে এন্ডোমেট্রিয়ামের, এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেক সাইকেলে যে এন্ডোমেট্রিয়াম থেকেই ব্লিডিংটা হয় মেনস্ট্রুয়েশনে, তো চেঞ্জেস হয়, এন্ডোমেট্রিয়াম গ্রো করে, ব্লিডিং হয়। তো হরমোনাল চেঞ্জেস যখন বডিতে হচ্ছে, তখন ওই এক্টোপিক সাইটসে যে এন্ডোমেট্রিয়ামটা আছে ওটার মধ্যেও সিমিলার চেঞ্জেস হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই জন্য ওইখানেও আপনার ওটা টিস্যুটা বাড়ছে, ব্লিডিং হচ্ছে, এইভাবে করে প্রচন্ড পেইন হয় অন্য জায়গায় হলে। এন্ডোমেট্রিয়ামটা তো বেরিয়ে যাচ্ছে মেনস্ট্রুয়েশনের সঙ্গে, কিন্তু যখন ওটা ইউটেরাস ছেড়ে বাইরে কোনো জায়গায় হচ্ছে, ওখানে তো আর ব্লাডটা বেরোতে পারছে
1: না,
0: ওখানেও কিন্তু ওরকম মেনস্ট্রুয়েশন হচ্ছে এভরি সাইকেলে।
1: আচ্ছা আচ্ছা,
0: তখন ওটা তো একটা জায়গায় আটকে রয়েছে না ব্লাডটা, ওখানে পেইন হয়, সেটা শরীরের মানে পেটের মধ্যে অনেক জায়গায় হতে পারে। এটা এটা কিভাবে হয় কি না, এগুলো এখনো অ্যাকচুয়ালি স্টাডি চলছে। কোনো সময় বলা হয় কি এন্ডোমেট্রিয়াম থেকে ব্যাকফ্লো হয়ে ওখানে এন্ডোমেট্রিয়াম চলে যায়, কোনো সময় বলে ওইখানে যে নর্মাল সেলসগুলো আছে ওগুলোই চেঞ্জ হয়ে এন্ডোমেট্রিয়াম টিস্যুর মতো হয়ে যায়। সো নানান রকম থিওরি আছে। তো আলটিমেটলি এভাবে যদি ডিফারেন্ট সাইজে এন্ডোমেট্রিয়াম থাকে, পেটের সব অর্গানসগুলোর মধ্যে আঠা লেগে যায়, ব্লিডিং হচ্ছে, প্রত্যেক সাইকেলে প্রবলেম হচ্ছে, সব আঠা লেগে যায় আর খুব পেইন হয়, তো এন্ডোমেট্রিওসিস একটা ইম্পর্টেন্ট কজ অফ পেইন অ্যান্ড ইনফার্টিলিটি, বাচ্চা না হওয়ারও একটা প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম হলো এন্ডোমেট্রিওসিস।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনিতে কখনো যেটা আমরা শুনি যে সিস্ট আছে, ইউটেরাসের সিস্ট আছে, তো সেটা কি মানে অপারেশন করতেই হবে, সেটা যে কোনো সৃষ্টি হোক?
0: না, একদম না।

0: অনেক সময় ইউটেরাসে না, সরি ওভারিজে সিস্ট থাকে, যেগুলোকে আমরা ফাংশনাল সিস্ট বলি, 3-4 সেন্টিমিটারের ফাংশনাল সিস্ট, সেটা ন্যাচারালি কমে যায়। কোনো সময় না কমলে আমরা কিছু ওষুধ দেই, যেটা 2-3 মাস খেলে পরে আবার রিপিট করলে দেখা যায় সিস্ট কমে যাচ্ছে। তো সিস্ট নানান রকম হতে পারে, প্রত্যেক ফাংশনাল, ম্যাক্সিমাম মেয়েদের ফাংশনাল সিস্ট থাকে, সেটা অপারেশনের কোনোই দরকার নেই, কোনোই প্রয়োজন নেই। হ্যাঁ, সিস্টটা যদি কমপ্লেক্স সিস্ট থাকে বা এরকম এন্ডোমেট্রিওসিস হলেও অনেক সময় সিস্ট হয়, এন্ডোমেট্রিওমা, তো সেগুলো ডায়াগনোস করতে হবে, কোনটা অপারেশন লাগবে কোনটা লাগবে না। তো সব সিস্ট অপারেশন লাগে না।
1: তো এমনিতে ইউটেরাস বড় ছোট ওইগুলোর মধ্যে কি কোনো কিছু আছে? কেউ বলে যে হেলদি ইউটেরাস বা হেলদি না, অনেক সময় দেখা যায় বেশি মানে ঠিক মানে পেনের জন্য, আমি যেটা শুনি মানে শুনেছি যেটা আর কি পেন হয় অনেকের, তো বলে কি যে ইউটেরাসের দেওয়ালটা মানে যে ওয়াল যেটা আমরা যেটাকে বলা হয় এটা থিকনেসটা বেশি, সেটা কি
0: বাল্কি ইউটেরাস? বাল্কি ইউটেরাস, হ্যাঁ বাল্কি ইউটেরাস। অনেক সময় আপনি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখবেন বাল্কি ইউটেরাস, তো সব বাল্কি ইউটেরাসও প্রবলেম্যাটিক না। বাচ্চা কাচ্চা যাদের হয়, যে মহিলাদের অনেক সময় ইউটেরাসটা একটু বাল্কি থাকে, সেটা নর্মাল। হ্যাঁ, বাল্কির সঙ্গে যদি সেখানে অন্য কোনো ডিজিজ থাকে, অ্যাডিনোমায়োসিস, হ্যাঁ সেই ডিজিজ থাকলে সেটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। জাস্ট সোনোগ্রাফি রিপোর্টে বাল্কি ইউটেরাস দেখলেই সেটার অপারেশন প্রয়োজন নেই, সেটা থাকতে পারে। বাচ্চা কাচ্চা থাকা মহিলাদের ইউটেরাস একটু বাল্কি, সিজারিয়ান হওয়া মহিলাদের ইউটেরাস একটু বাল্কি থাকতে পারে, সেটা যদি কোনো প্রবলেম দিচ্ছে না, সেটাতে যদি কোনো ডিজিজ নেই, সেটা কোনো অপারেশনের কারণ না।
1: আচ্ছা আচ্ছা, তেমনি সার্ভাইকাল ক্যান্সার যেটাকে বলে সেটা কি?
0: সার্ভাইকাল ক্যান্সার তো যেরকম শরীরে নানান জায়গায় ক্যান্সার হয়, সিমিলারলি সার্ভিক্সেও ক্যান্সার হতে পারে। বাট সার্ভাইকাল ক্যান্সার
1: মেনোপজ হয় নাকি না?
0: কম হয়, কম হয়। এটা জেনারেলি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বেশি হয়। বাট এটার অ্যাডভান্টেজ হলো, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ একটা তো আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন ভ্যাকসিনের কথা, ছোট বয়সে আমরা যদি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি সেটা চান্সেস অনেক কমে যাচ্ছে। সেকেন্ডলি সার্ভাইকাল ক্যান্সারের একটা ভালো জিনিস হলো, এটা অনেক সময় লাগে ক্যান্সারটা পুরোপুরি ক্যান্সারে কনভার্ট হতে, একটা লম্বা ডিউরেশন লাগে। উই হ্যাভ, সো আমাদের অনেক কাছে অনেক স্ক্রিনিং টেস্ট আছে যেটাতে আমরা আগেই ডিটেক্ট করতে পারি। সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট হলো প্যাপসমিয়ার। প্রত্যেক মহিলারই রিপ্রোডাকটিভ এজে যাওয়ার পর বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার পর প্যাপসমিয়ারটা মাঝে মাঝে করানো উচিত। করালে পরে কি হয়, আমরা ওই স্টেজেস গুলো ধরতে পারি। বিকজ ক্যান্সার চট করে একদিনে হয় না, আর স্পেশালি সার্ভাইকাল ক্যান্সারটা, সেটা অনেক সময় লাগে হতে। তো আমরা ওইটাকে যদি প্যাপসমিয়ার করাতে থাকে পেশেন্টটা, ডক্টর যখন যখন বলে যদি প্যাপসমিয়ারটা করায়, সেটা করালে পরে কিন্তু আমরা অনেক অনেক অনেক আগেই আমরা ডিটেক্ট করতে পারি যে ওর কোনো লক্ষণ আছে কি না, অ্যাকর্ডিংলি ছোটোখাটো ট্রিটমেন্টেই সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো সেই জন্য আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার ইজ প্রিভেন্টেবল, প্রিভেন্টেবল। একটা হলো ভ্যাকসিন, একটা হলো স্ক্রিনিং, এই দুটো জিনিস দিলে আমরা অনেক সার্ভাইকাল ক্যান্সার কেস পেশেন্টকে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার থেকে আটকাতে পারি।
1: আচ্ছা, তো আপনারা তো যেহেতু মানে মেডিকেল কলেজে আছেন, আপনারা তো জানবেন গভর্নমেন্ট রোল, তো এখন কি মানে শিলচরেও সেটা শুরু হয়ে গেছে ভ্যাকসিনের ইয়েটা?
0: শিলচরে ভ্যাকসিন গভর্নমেন্ট সাপ্লাই এসেছে।
1: আচ্ছা,
0: মেডিকেল কলেজে ইভেন শিলচর ক্যান্সার হসপিটালে যেটা আছে নতুন তৈরি হয়েছে যেটা, সেখানে কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। তবে সবাইকেই বলবো যে ভ্যাকসিনের সুবিধাটা নিয়ে নিতে,
1: নিয়ে নেওয়ার জন্য না। তো এটা কি কোনো সাইড এফেক্ট আপনার মনে হয়?
0: কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই।
1: আচ্ছা আচ্ছা, তো সেটাই, আমরা তো অনেক সময় অনেকটা বুঝি না, না বুঝে নিজেরাই মানে চিন্তা করি কি করব। তা আমার মনে হয় সেটা সব ক্ষেত্রেই ডক্টরের পরামর্শ নেওয়াটা দরকার, তাই না?
0: হ্যাঁ, একটা ডক্টরের সাজেশন নিয়ে নিলে ভালো হয়।
1: আচ্ছা, এমনিতে ধরুন আমি যেহেতু টপিকটা থেকে সরে যাচ্ছি, কারণ আমাদের ফোনে কিছু একটা সমস্যা হয়েছে, ফোন আসছে না, না হলে এতক্ষণে অনেকটাই ফোন এসে যেত। আচ্ছা যাই হোক, তো আমি যেটা আপনাকে বলতে চাইছি, কখনো কখনো দেখা যায় যে মানে কোনো মহিলা প্রেগনেন্ট, ঠিক আছে, কিন্তু তার সাইড বাই সাইড তার মানে ক্যান্সারের একটা মানে লক্ষণ দেখা গেছে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি বেবিটাকে রাখা যাবে না এটাকে?
0: এটা দেখুন, এটা তো ডিপেন্ড করবে কত উইকস অফ প্রেগনেন্সি।
1: আচ্ছা,
0: একদম আর্লি উইকসে যদি হয় প্রেগনেন্সি আর ক্যান্সার দেখি আমরা, তখন তো আমরা তো টার্মিনেট করে দেব।
1: আচ্ছা,
0: আর যদি লাস্ট স্টেজে গিয়ে দেখি পেশেন্ট অলমোস্ট টার্ম, তখন বেবিটাকে আউট করে সার্ভাইকাল ক্যান্সার ট্রিট করা হবে বা যে কোনো ক্যান্সার ট্রিট করা হবে। তো সেটা ডিপেন্ডস অন মানে কত উইকস অফ প্রেগনেন্সি, বেবিটা কতটা ম্যাচিওর।
1: আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রে মানে আমরা যেটা বলি এখন মানে তখন নাকি কখনো কখনো যে মায়ের মানে আমরা যেটা মানে ঠাকুমা দিদিমারা তো আগের দিনের ওদের একটা চিন্তাধারা ছিল, তারা বলতেন যে মানে

0: সিজারিয়ান করাটা ঠিক নয়। হ্যাঁ, সিজারিয়ান করাটা ঠিক নয়। নর্মাল ডেলিভারির বাচ্চারা খুব বেশি শক্ত থাকে এবং তারা সুস্থ বেশি থাকে, যেটা মানে সিজারিয়ান বেবির থেকে বেশি ভালো থাকে। তো সে ব্যাপারে আপনি কি বলবেন?
1: না, বেবির ডেলিভারি সিজারিয়ান হোক আর নর্মাল হোক, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সিজারিয়ান তখনই করা হয় যার প্রয়োজন আছে,
0: দরকার আছে। হ্যাঁ,
1: যদি
0: ঠিক।
1: প্রয়োজন আছে, নানান রকম ইন্ডিকেশন থাকতে পারে, তখন সিজারিয়ান করা হয়। আর আজকাল অবশ্য অনেক পেশেন্টরাও চায় সেই পেইন ট্রমাটা
0: করতে পারবে না,
1: আজকাল কি অনেকেই নিতে চায় না, সেই জন্য
0: সেই
1: আমাদের একটা টপিক নিয়ে ডিসকাশনও হয়েছে, সিজারিয়ান সেকশন অন ডিমান্ড।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি কয়েকদিন আগে একটা CME করেছি, সেটা নিয়ে আমি টক দিয়েছিলাম, সিজারিয়ান সেকশন অন ডিমান্ড, পেশেন্টের ডিমান্ডে সিজারিয়ান সেকশন। বাট নর্মালি রিজনস থাকলে, কিছু অসুবিধা থাকলে, নানান রকম প্রবলেম থাকতে পারে, তখন করা হয় সিজারিয়ান।
0: আগের দিনে তো আসলে ওই যে আমরা শুনতাম না, অনেক বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মানে মৃত্যু হয়েছে, সেটা আমার মনে হয় এটা একটা কারণ না, নর্মাল
1: এক্স্যাক্টলি
0: ডেলিভারি।
1: এক্স্যাক্টলি আগে তো সেই এত সুবিধা ছিল না, সেই জন্য কত রকম অবস্ট্রাক্টেড হয়ে মারা মরেছে, বাচ্চারা মরছে, সেটা তো এখন আগের থেকে অনেক অনেক কমেছে।
0: হুম হুম
1: আর
0: হুম
1: প্রত্যেকটা ম্যাটারনাল ডেথ এখন ডকুমেন্টেশন হয়,
0: হুম
1: প্রত্যেকটা ম্যাটারনাল ডেথ নিয়ে আমরা রিভিউ করি, সেটা তো অনেক কমেছে আগের থেকে,
0: আচ্ছা
1: অনেক
0: আচ্ছা আচ্ছা,
1: কমেছে, এই সমস্ত সুবিধার জন্যই কমেছে।
0: বুঝতে পারছি।
1: প্রবলেম হলেই সিজারিয়ান করা হচ্ছে।
0: হুম হুম হুম তো এমনিতে যে অনেক সময় দেখা যায় টুইন বেবি বা এটা কি মানে পুরোপুরি মানে এটা কি বলবো, যেটা আপনারা কি মানে প্রথম থেকেই বুঝে ফেলেন, যেটা মানে ফার্স্ট সোনোগ্রাফি যেটা হয় পেশেন্টের, তখনই আপনারা বুঝতে পারেন যেটা
1: সোনোগ্রাফিতে প্রথমেই
0: প্রথমেই
1: বোঝা
0: বোঝা
1: যায়?
0: যায়।
1: হ্যাঁ, টুইন প্রেগনেন্সি।
0: টুইন প্রেগনেন্সি
1: অনেক সময় কি হয়, টুইন প্রেগনেন্সি প্রথম দিকে হয়তো বোঝা গেল টুইন, আবার অনেক সময় একটা স্যাক, দুটো স্যাক হিসেবে পাওয়া যায়, তো
0: আচ্ছা
1: ছোট ছোট স্যাক সিস্টেম মতো দেখা যায়
0: আচ্ছা
1: ইনিশিয়ালি,
0: আচ্ছা,
1: অনেক সময় আবার একটা একটা স্যাক নিজে নিজে অ্যাবজর্ব হয়ে যায়,
0: হুম
1: তো
0: হুম হুম
1: একটাই থেকে যায়।
0: বুঝতে পারছি
1: তো
0: বুঝতে
1: এই জন্য
0: পারছি।
1: প্রথমেই টুইন পেলেই যে ওটা শেষ অব্দি টুইন থাকবে সব সময় তা হয়ও না, তবে
0: আচ্ছা
1: বোঝা যায় প্রথমেই।
0: আচ্ছা আচ্ছা
1: আর
0: আচ্ছা,
1: আজকাল এই IVF খুব বেশি বেড়ে যাওয়াতে, কারণ
0: হ্যাঁ
1: মহিলাদের লেট ম্যারেজ হচ্ছে, সো অনেক
0: হুম হুম হুম হুম
1: ইনফার্টিলিটি
0: হুম
1: কেসেস বেড়েছে, IVF হচ্ছে, তো IVF কেসেসগুলো অনেক সময় টুইন প্রেগনেন্সি হয়।
0: আচ্ছা। আর এমনিতে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা মানে মানে আমি যেটা মানে জিজ্ঞেস করতে চাইছি, যেটা ইরেগুলার যেটা পিরিয়ডস যেটা হচ্ছে খুব বেশি শোনা যায়, প্রায় অনেকে শোনা যায় 3 মাস হচ্ছে না, যে মানে আপনারা তো পেশেন্ট পাচ্ছেন এরকম, তো সেক্ষেত্রে কি ইন ফিউচারে মানে এরকম বাচ্চা কাচ্চা হবার কি চান্সেস কম থাকে যাদের এরকম হয়?
1: যাদের এরকম হয় তার মানে খুব সম্ভবত তাদের ওই পলিসিস্টিক ওভারির প্রবলেমটা আছে,
0: আচ্ছা আচ্ছা,
1: তো সেটা শুরুর থেকে ট্রিটমেন্ট, হেলদি ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড ট্রিটমেন্টে থাকলে পরে
0: হুম হুম
1: রেগুলার
0: হুম
1: হয়ে যায়।
0: হুম হুম
1: হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি প্রেগনেন্সি হওয়াতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু এরকম না, ট্রিটমেন্টে হয়ে যায়,
0: আচ্ছা আচ্ছা,
1: ট্রিটমেন্ট করলে হয়ে যায়।
0: ঠিক হয়ে যায়। তো এমনিতে খুব হাইজিন মেনটেন মেনটেন করে চলতে হয় আমাদের। প্রথম যারা মানে শ্রোতা বন্ধুরা তো নিশ্চয়ই শুনবেন এই আপনার যে আজকের আলোচনাটা, তাদের কাছে পৌঁছবে আগামী বুধবার রাত 9:30 আমরা সেটা সম্প্রচার করব। তো তারা তো নিশ্চয়ই শুনবে যে বাচ্চা, যারা বাচ্চা বলতে আমি যাদেরকে বলছি, যেমন এই 9 বছর 10 বছর যাদের প্রথম মানে এই পিরিয়ডস যাদের হচ্ছে আর কি, তারা কিভাবে চলবে, তাদের চলাটা মানে কিরকম করলে তার হাইজিন মেনটেন করে চলতে পারবে, এবং তাদের কি তখন স্কুল কলেজে যাওয়া উচিত বা কিভাবে কি করবে একটু যদি বলেন আপনি।
1: দেখুন, পিরিয়ডস হওয়ার পরে হাইজিনটা খুব ভালো পয়েন্ট একটা আপনি তুলেছেন, হাইজিনটা ভীষণ বেশি ইম্পর্ট্যান্ট। স্যানিটারি ন্যাপকিনস, স্টেরাইল স্যানিটারি প্যাডস 4 থেকে 6 ঘন্টা পরে পর চেঞ্জ করতেই হবে, এরকম না যে প্যাড সোক হয়নি এই জন্য চেঞ্জ করবো না, সারাদিন রেখে দেব, কারণ ওটাতে ব্যাকটেরিয়া গ্রো করবে, সো অ্যাটলিস্ট 6 ঘন্টা পরে পরে ওটাকে চেঞ্জ করতেই হবে। রেগুলার স্নান করা, ভালো করে স্নান করা, এই যে অনেকে বলে না আমি 3 দিন পরে চুল ধোব, 4 দিন পরে, এই সমস্ত একদম একদম ভুল কথা, একদম ভুল কথা। রোজ স্নান, ভালো করে স্নান, এই সময় তো ইনফেক্টরও বেশি পরিষ্কার থাকতে হবে, সো ফ্রিকুয়েন্ট প্যাড চেঞ্জ করা, অ্যাটলিস্ট 6 আওয়ারলি, রেগুলার স্নান করা, এবং স্কুল কলেজ কিছু বাদ দিতে হবে না, নর্মাল অ্যাক্টিভিটি যখন কন্টিনিউ রাখবে তখন দেখবেন ওই পেইনটাও কম হচ্ছে, যেটা আমি বলেছি, যেটা নর্মাল পেইন, যেটা স্পাজমোটিক ডিসমেনোরিয়া যেটাকে বলি, স্কুল কলেজ এক্সারসাইজ যোগা সব কিছু নর্মালি করতে হবে, তখন সব পেইন কম হবে, প্রবলেম কম হবে।
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা,
1: কিছুতেই কিছু রেস্ট্রিকশন করার দরকার নেই, খেলাধুলা সুইমিং এভরিথিং করতে পারে বাচ্চারা, সবকিছু করতে পারে।
0: তো ওই পার্টিকুলার ওই সময় কি কিছু মানে খাবার দাবারের কিছু থাকবে নাকি ঠিক ওই ওই পিরিয়ডসটা?
1: এরকম স্পেসিফিক কিছু নেই, তবে হ্যাঁ যেহেতু ব্লিডিং হয় তো একটু আয়রন রিচ ফুডটা খেলে

0: হ্যালো,
1: আচ্ছা,
0: সবসময় এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আয়রনের ওদের অনেক দরকার আছে, ওরা সবসময় আয়রন রিচ ফুড খাওয়া দরকার।
1: হুম হুম হুম হুম হুম
0: ওই সময় আয়রন রিচ ফুড আর একটু বেশি করে খাক। খাওয়া দাওয়া চলাফেরা কিছুতেই কোনো রেস্ট্রিকশন নেই, সব কিছু নর্মাল চলবে, সব কিছু নর্মাল চলবে।
1: মোট কথা আমার মনে হয় বাচ্চাদের এই ফাস্ট ফুডটা খুব বেশি করে এড়িয়ে যাওয়া দরকার, যে কোনো রোগের জন্যই, সেটা মানে মেয়েলি রোগ হোক আর এমনিতে শারীরিক অন্য রোগ হলেও, আমার মনে হয় সেই কাজটা ওরা মানে খুব খুব ভালোভাবে, যেটা শুনে আপনার কথাটা, যে ব্যায়াম করতে হবে, যোগাভ্যাস করতে হবে, এবং এই মানে আপনার এই যে খাওয়া খাদ্যের বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। এমনিতে তো বাচ্চাদের এক্সট্রা প্রোটিনের কোনো দরকার নেই, কারণ ওরা তো খাওয়ার মধ্যেই এগুলো পেয়ে যাচ্ছে, তাই না?
0: যদি কেউ হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েট খায়,
1: হুম,
0: তাহলে তো এক্সট্রা করে কিছু নিতে হবে না।
1: আচ্ছা,
0: ডায়েটটা ব্যালেন্সড হতে হবে, প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, যদি নন ভেজ খায় নন ভেজিটেরিয়ান সোর্স, যদি ভেজ খায় ভেজ সোর্সেস অফ প্রোটিন যেগুলো আছে,
1: একদম,
0: রাজমা, ছোলা, পনির, তো সেগুলো প্রোটিনটা এনাফ। প্রোটিনটা কিন্তু এই গ্রোথ পিরিয়ডে খুব বেশি দরকার।
1: আচ্ছা,
0: প্রোটিনটা খুব বেশি দরকার। তো প্রোটিন যে কোনো, আমরা জানি ছোটবেলায় সবাই পড়েছে প্রোটিন হেল্পস ইন বডি বিল্ডিং। এটা আরেকটা জিনিস আমি এই ফাঁকে বলে দেব, অনেকেই অপারেশনের পরে প্রোটিন রেস্ট্রিকশন করে দেয়। সিজারিয়ান করলাম, হিস্টেরেক্টমি করলাম, ওরা বলবে না এক মাস আমি তো নিরামিষ খালি সিদ্ধ ভাত খেয়েছি। তো শুধু আলু সিদ্ধ ভাত খেলে তো কোনো প্রোটিন গেল না, তুমি নিরামিষ খাও, আমিষ খাও, প্রোটিনটা তো খেতে হবে। প্রোটিনটা খুব বেশি প্রয়োজন, কারণ ওই সময় তো বডিটা ড্যামেজ হয়েছে, রিপেয়ার হবে, তাহলে তো আমার আরো বেশি করে প্রোটিন প্রয়োজন। তো এই যে রেস্ট্রিকশন করে অপারেশনের পরে, এটা কিন্তু আমি সবাইকে বলতে চাইবো যে এই রেস্ট্রিকশনটা একদম না করতে। আরেকটা জিনিস হলো টক খেলে পরে ঘা পেকে যাবে, সেটাও কিন্তু আরেকটা ভুল ধারণা। কারণ হিলিং এর জন্য আমরা ভিটামিন সি দেই।
1: আচ্ছা আচ্ছা,
0: ভিটামিন সি খুব হেল্প করে হিলিং এ। সো ভিটামিন সি, এনাফ প্রোটিন, এই সমস্ত সব সময় দরকার, আর স্পেশালি অপারেশন অপারেশন হওয়ার পরে তো আরো বেশি করে দরকার।
1: আসলে আমার মনে হয় যে হিস্টেরেক্টমি হওয়ার মানে হবার পর আর কি, মানে সবাই একটু ভয় পায় যে একটু মুটিয়ে যাবার ভয়, কি জানি মোটা হয়ে যায় কিনা, সেই ক্ষেত্রে হয়তো বা অনেকে খাবার একটু,
0: এটার সঙ্গে তো মোটা হওয়ার কোনো সম্পর্ক
1: নেই,
0: প্রোটিন তো মোটা করে না।
1: আচ্ছা আচ্ছা, না ওই খাবার দাবার যেটা মানে
0: কম করে দেয়া দেখে চলতে পারে না,
1: সেটাই।
0: একটা যে নর্মাল ভাবে খাবে সে দেখবেন একটা হিস্টেরেক্টমি হওয়ার 7 দিন পরে কাজ করছে, আর আরেকজন যে খাওয়া দাওয়া করছে না, দেখবেন 1 মাস পরেও আপনার চেম্বারে একদম মানে অসুস্থ হয়ে আসছে, কারণ সে খাওয়া দাওয়া করেনি।
1: একদমই তাই। তো এরকম ভাবে যে মানে যাদের এই মানে এমনিতে আমরা দেখি যখন কারো কোনো সমস্যা নেই, ধরুন মানে যে একজন মহিলা আছেন যে সে নর্মালি তার পিরিয়ডস হচ্ছে, এবং মানে নর্মাল যেটাকে বলবে, খুব কম যাদের ব্লিডিং হয়, যেমন হয় না, ধরুন একদিন দেখলো পরদিন দেখেনি, সেটাও কি নর্মাল বলবেন আপনি?
0: সেটা নর্মাল না, বাট আপনি যদি অ্যাডোলেসেন্সের কথা বলেন, অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু সেটা নর্মাল। কারণ আমি বারবারই বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটা 3 থেকে 5 বছর অবধি, সেখানে এই ধরনের যে কোনো ধরনের ইরেগুলারিটিস, কম হওয়া, একটু বেশি হওয়া, 3 মাসে 1 বার হওয়া, মাসে 3 বার হওয়া, তো সবকিছুই সেই সময় কিন্তু নর্মাল। যখন এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, এত ব্লিডিং হচ্ছে, তখন ডক্টরের কাছে আসতে হবে। বাট এটা কোনো ডিজিজের জন্য না, এটা হলো বিকজ ওই যে ব্রেইনের থেকে যে আমি অ্যাক্সিসটার কথা বলেছিলাম, হাইপোথ্যালামাস, পিটিউটারি, ওভারিয়ান, ওই অ্যাক্সিসটা পুরোপুরি ফর্ম হয় না ভালো করে, তো সেটার জন্য এই ধরনের ইরেগুলারিটিস প্রথমে হতে পারে। বাট হ্যাঁ, আফটার 18 ইয়ার্স 19 ইয়ার্স যদি, তখন যদি একদম কম হচ্ছে বা খুব বেশি হচ্ছে, কোনোটাই কিন্তু নর্মাল না। কম হলেও প্রবলেম, কম হচ্ছে, একদম কম হচ্ছে যদি তার ওই PCOS এর লক্ষণ থাকতে পারে, সেটাতে কম হয়। বেশি হলে তো কত রকম প্রবলেম থাকতে পারে, বেশি হলে অনেক সময় টিউমার থাকতে পারে, অনেক সময় আপনি যে থাইরয়েডের কথা বলেছেন, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, তারপরে ইনফ্যাক্ট পেশেন্টের কোনো পুরো ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, টোটাল ব্লাড কোয়াগুলেশন হয়তো, ওর ব্লাড কোয়াগুলেশনই কম হয়, ওর কাটলে পরেও দেখবেন ব্লিডিং বেশি হচ্ছে, তার মেনস্ট্রুয়েশনের সময়ও ব্লিডিং বেশি হবে। তো নানান ডিফারেন্ট টাইপস অফ কজেস, বা লোকাল কোনো লেশন থাকতে পারে, মানে সার্ভিক্স এর মধ্যে কিছু একটা পলিপের মতন আছে, সেখান থেকেও বেশি ব্লিডিং হতে পারে। তো নানান রকম কজেস আছে, ওগুলো সব রুল আউট করতে হবে। তো বেশি হোক কম হোক, যদি আফটার 18-20 ইয়ার্স অফ এজ সেটা কিন্তু কনসালটেশন দরকার। বাট সেই অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটু কম হওয়া, একটু বেশি হওয়া, কোনো মাসে না হওয়া, কোনো মাসে দুবার হওয়া,
1: সেটা কোনো,
0: সেটা এত টেনশনের কিছু না।
1: সেটা মানে আফটার 18-20 ইয়ার্স বা আফটার ম্যারেজ, মানে যেটা আফটার মানে বাচ্চা টাচ্চা হবার

0: না,
1: বাচ্চা হওয়ার পর কথা আমি বলছি না, মানে ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পার হওয়ার পর, আচ্ছা আচ্ছা, আফটার 18 ইয়ার্স।
0: তো এমনিতে যাদের দেখা যায় 30-32 ইয়ার্স, অনেক সময় বলে যে না আমার মানে একদমই ব্লিডিং হচ্ছে না বা একদিন যাচ্ছে, তো সেটা কোনো ব্যাপার না।
1: না, 30-32 ইয়ার্সে যদি একদম ব্লিডিং হচ্ছে না তো
0: কম হচ্ছে,
1: সেটা প্রবলেম দেখতে হবে। তো কত কিছু প্রবলেম হতে পারে,
0: আচ্ছা,
1: নতুন করে PCOS হতে পারে, তার হরমোনাল প্রবলেম হতে পারে, তার ইউটেরাসের ভিতরে তার যদি বাচ্চা কাচ্চা অলরেডি হয়েছে, বা অনেক সময় অনেকে অনেক অ্যাবর্শনস করায়, সেগুলোতেও এন্ডোমেট্রিয়ামে কোনো ক্ষতি হতে পারে, এন্ডোমেট্রিয়ামে আঠা লেগে যেতে পারে। DNC করানোর পরে অ্যাশারম্যান সিন্ড্রোম বলি আমরা, যেটাতে এন্ডোমেট্রিয়ামের ভেতরে আঠার মতো লেগে যায়, তো ব্লিডিং হয়ই না।
0: আচ্ছা আচ্ছা,
1: তো নানান রকম প্রবলেম হতে পারে, সেটা সেটা কনসার্নের ব্যাপার, সেটা দেখাতে হবে।
0: আচ্ছা, একটা শব্দ আমি শুনেছিলাম, টর্শন, টর্শনটা কি, এটা আমি মানে
1: টর্শন হলো, টর্শন হয় জেনারেলি ওভারিয়ান সিস্ট যদি একটু বড় থাকে, একদম বেশি বড় না, মিডিয়াম সাইজের ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্টটা যদি পেঁচিয়ে, টর্শন মানে পেঁচানো,
0: আচ্ছা,
1: টর্শন মানে হলো পেঁচিয়ে যাওয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: তো সেটা পেঁচিয়ে গিয়ে কি হয়, যখন একটা জিনিসে প্যাচ লেগে যায়, আপনি একটা রশি চিন্তা করেন, যদি রশিটা প্যাচ লেগে যাচ্ছে, তাহলে আমাদের তো ওই সব গুলোতে তো ভেসেলস আছে না, ব্লাড ভেসেল, আর্টারি, ভেইন, যেটা ব্লাড সাপ্লাই দিচ্ছে, তো প্যাচ লাগলে কি হয়, টাইট হয়ে যায় জায়গাটা, ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে প্রচন্ড পেইন হবে, আস্তে আস্তে ওই টর্শন হওয়া ওভারিয়ান সিস্টটা নেক্রোসিস মানে ডেড হয়ে যাবে, গ্যাংগ্রিন হয়ে যাবে। সো প্রচন্ড পেইন, ইনিশিয়ালি স্টার্টস উইথ পেইন, তারপরে ওটা নেক্রোসিস, তারপরে গ্যাংগ্রিন অবধি হয়ে যায়। সো ওইটা ওইটা ইমিডিয়েট অপারেশন, ইমিডিয়েট অপারেশন, না না না, টর্শন হয়ে গেলে ইমিডিয়েট অপারেশন করতে হবে।
0: তো সেটা তো মানে ডক্টরই বুঝতে পারবেন, কারণ আমরা তো বুঝতে পারবো না,
1: যা কমন পিপল পেইন হলে দেখালে ডক্টরের কাছে, এত পেইন হবে আপনার যেতেই হবে, আপনাকে সাজেশন না দিলেও আপনি যাবেন।
0: বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আমরা তো আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আর একটু সময় আছে আমাদের হাতে, ফোনটা আজকে একটু অসুবিধে দিচ্ছে, জানি না, যাই হোক, আমরা মানে আপনার আলোচনাটা কন্টিনিউ করছি, কারণ ওনারা তো শুনবেন, শ্রোতা বন্ধুরা, তাদের যদি কিছুটা হেল্প হয় এই ব্যাপারে, যারা মানে, তো আপনি যদি একটু সাজেস্ট করেন আমাদের শ্রোতাদের, যেমন কত বছর মানে কত বয়সের পর যে একটু ডাক্তারের মানে কনসাল্টে থাকতে হয়, গাইনোকোলজিস্টকে মানে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হয়, যেটা আপনি একটু আগে বলেছিলেন, যেটা পেপসমিয়ার টেস্টটা, পেপসমিয়ার, পেপসমিয়ার আপনি বললেন যেটা মানে এটা মানে অনেক আগে থেকেই করাতে হয়, কিন্তু আমরা এই দেখুন আমরা জানি যেমন আফটার 40 ইয়ার্স,
1: না না না, পেপসমিয়ার আফটার 40 না, দেখুন গাইনোকোলজিস্টের কনসালটেশন আমি তো বলবো যখন অ্যাডোলেসেন্স, যখন ওই পেশেন্টটা মেনার্কি অ্যাটেন্ড করছে, তখন তার নানান রকম সিমটমস হয়, নানান রকম প্রবলেম হয়, তো একটা গাইনোকোলজিক্যাল কনসালটেশন ভালো, এটা বেসিক্যালি কাউন্সেলিংই করা হয়, সেখানে খুব একটা ট্রিটমেন্টের কিছু দরকার নেই কাউন্সেলিংয়ের জন্য। বাট ওয়ান্স দ্য পেশেন্ট বিকামস রিপ্রোডাক্টিভলি মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ,
0: আচ্ছা,
1: বিয়ে হোক, তারপরে কিন্তু প্যাপসমিয়ারটা স্টার্ট করে দিতে হবে, অ্যাটলিস্ট 25 ইয়ার্স এই যে প্রথম প্যাপসমিয়ারটা করে নেওয়া দরকার, ইফ শি ইজ সেক্সুয়ালি অ্যাক্টিভ।
0: আচ্ছা, তারপর,
1: তারপর ডিপেন্ড করবে অন দ্য রিপোর্ট,
0: যদি ভালো থাকে,
1: যদি সবকিছু নর্মাল থাকে তাহলে 4-5 বছর পরে করলেও হবে, যদি প্রবলেম, বেশি প্রবলেম থাকে, আমরা অনেক সময় 6 মান্থস পরেও অ্যাডভাইস করি। সো এটা ডিপেন্ড করবে কি প্রবলেম আছে কি না, কিন্তু একটা প্যাপসমিয়ার শুরুর দিকে করা তো দরকারই, প্যাপসমিয়াটা খুব দরকার, এটা 40 বছরের পরে না, এটা আপনি 30 অ্যাটলিস্ট 30-এর মধ্যে তো একটা করিয়ে নিতে হয়।
0: আচ্ছা, কারো কারো দেখা যায় খুব বেশি
1: নরমাল থাকলে আপনি 5 বছর পরে আবার করালেন,
0: আচ্ছা,
1: 5 বছর পরে পরে পড়তে থাকলেন,
0: বাট
1: শুরুটা কিন্তু তাড়াতাড়ি করা দরকার।
0: বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এমনিতে মানে দেখা যায় যে খুব বেশি আজকাল মহিলাদের যেটা মানে ইউরিন ইনফেকশন, ইউটেরাস ইনফেকশন, তো ইনফেকশনটা কেন হয় সেটা তো, বা অনেক সময় মেনোপজের পরেও দেখা যায়,
1: মেনোপজের পরে ইনফেকশনটা আমি পরে বলছি, নর্মালি ইনফেকশন তো হয়, একটা হলো মেইন ইম্পর্টেন্ট কথা হলো হাইজিন, হাইজিন যদি ঠিক না থাকে নানান রকম ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অনেক মেয়েদের দেখবেন আপনি সাদা স্রাবের প্রবলেম বলে, খুব সাদা স্রাব যাচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ইচিং হচ্ছে, চুলকানো হচ্ছে, তো সেগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। সো এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট আমি বলবো, হাইজিন, হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্পেশালি পিরিয়ডসের সময় যেটা আমি বললাম, রেগুলার প্যাড চেঞ্জ করা, রেগুলার এরিয়াটাকে ড্রাই রাখা, কারণ ফাঙ্গাল ইনফেকশন ভেজা জায়গায় বেশি হয়,
0: বেশি হয়,
1: সো এরিয়াটাকে, ভেজানাল এরিয়াটাকে ড্রাই রাখা, এইগুলো

0: খুব ইম্পর্টেন্ট হাইজিন মেনটেন করা, তারপরে প্রচুর পরিমাণে জল খাওয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আপনি বললেন সেটা কিন্তু জল খাওয়া, হাইজিন ফার্স্ট, তারপরে এনাফ ওয়াটার, ওয়াটার ইনটেক, অ্যাটলিস্ট 3 লিটার্স অফ ওয়াটার ডেইলি মানে সেটা ইনটেক করা দরকার। তো এগুলো মেনটেন করলে ইনফেকশনটা কম হয়। আর সেকেন্ডলি মেনোপোজাল পেশেন্টসের যেটা হয় সেটা কিছুটা হলো আপনি, আমি যে বললাম যে হরমোনস কমে যায়, ইস্ট্রোজেন কমে যায়, এরিয়াগুলো ড্রাই হয়ে যায়। নর্মালি আমাদের ভেজাইনাল পিএইচটা, পিএইচ যেটা আমরা বলি, অ্যাসিডিক থাকে, মেনোপোজালে ওইটাও কমে যায়, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে ইস্ট্রোজেন কমাতে অ্যাসিডিক পিএইচটাও কমে যায়। অ্যাসিডিক পিএইচ একটা প্রোটেকটিভ ফ্যাক্টর,
1: আচ্ছা আচ্ছা,
0: যেটা নাকি ইনফেকশন হতে দেয় না চট করে। সো মেনোপোজাল এরিয়া, মেনোপোজাল পেশেন্টসদের মধ্যে ইনফেকশনের চান্সটা আরও বেশি থাকে, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, পিএইচটা, অ্যাসিডিটিটা ওটা কমে যাচ্ছে, অ্যালকালাইন হয়ে যাচ্ছে, জল টল কম খাচ্ছে, সব কিছু, ভেজাইনাল মিউকোসাটা একটু অ্যাট্রফিক হয়ে যাচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো ড্রাই, তারপরে ড্রাই হলে কি হয়, জল চট করে ওই জায়গাগুলো ফেটে যায়,
1: ফেটে যায়। আচ্ছা,
0: তো যখনই আপনার এরকম ফাটা ছেঁড়া বেশি হবে তখনই ইনফেকশনের চান্সেসটা তো বেশি হয়।
1: বুঝতে পারছি।
0: হরমোন, হরমোন রিপ্লেসমেন্ট কিন্তু আপনাকে ইভেন লোকাল হরমোন অ্যাপ্লিকেশনও এগুলোতে প্রিভেন্ট করবে, এই রেকারেন্ট ইনফেকশন ইন পোস্ট মেনোপোজাল লেডিজ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: সো হরমোন, আইদার ওরাল হরমোন বা লোকাল হরমোন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করবে।
1: ওগুলো কি মানে এমনি ডক্টর
0: ক্রিম পাওয়া যায়, বাট এমনি না, আপনি ডক্টরের কনসালটেশন
1: নিয়ে
0: ইউজ ব্যবহার করতে হবে।
1: সুগার থাকলেও তো অনেক সময় দেখা যায় না, যে
0: অনেক বেশি ডায়াবেটিক পেশেন্টের তো ইনফেকশন সব সময় বেশি
1: সময় থাকে।
0: সো সেটা তো একটা ইম্পর্টেন্ট, সেটা তো আপনার মেনোপজ হোক বা রিপ্রোডাক্টিভ আগেই হোক, কম বয়স্ক হোক, সুগার থাকলে তো ইনফেকশনটা কমতেও চায় না।
1: আর অনেকে সোপ ব্যবহার করে, এটা আমার মনে হয় ঠিক না। না,
0: সোপটা যেটা আমি আপনাকে ওই অ্যাসিডিক পিএইচটার কথা বললাম, সোপটা হলো অ্যালকালাইন।
1: আচ্ছা,
0: তো আপনি অ্যালকালাইন পিএইচ দিলে তো আপনার ওটা প্রোটেকটিভ লেয়ারটা, ন্যাচারাল প্রোটেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: তো নর্মাল বডি সোপটা ভেজাইনাল এরিয়াতে ইউজ করাটা ঠিক না, সেটার জন্য ওই অ্যাসিডিক পিএইচ থাকা ওয়াশ আছে, ওটা ইউজ করা যাবে। আপনি রেগুলার ওয়াশ ইউজ নাই করলেন, রোজ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে আপনি ড্রাই রাখলেন জায়গাটা, তাহলেও আপনাকে অনেকটা ওটা যে কোনো ধরনের ইনফেকশন থেকে হেল্প করবে।
1: সেটাই, আমরা তো অনেক সময় বুঝি না, বা আমাদের কিছুটা পুরনো চিন্তাধারার খেয়ালে, আমাদের যারা আছেন, যারা একটু বয়স্ক দিদিমারা ঠাকুমারা, তাদের ক্ষেত্রেও দেখা যায়, দেখবেন মানে একটু বয়স হলেও, মানে আমি দেখেছি একটু বয়স্ক মহিলাদেরও ইউটেরাস অনেক প্রবলেম হয়, ইউটেরাস রিমুভ করতে হচ্ছে, মানে বয়স্ক বলতে মানে ধরুন 55-60 এই এজেও আর কি।
0: হ্যাঁ, এই এজেও ইউটেরাসে প্রবলেম হয়। এই এজের প্রবলেমগুলো আমি বলি, একটা তো প্রবলেম হলো ইউটেরাসটা নেমে আসে নিচে, যেটাকে আমরা প্রোল্যাপস বলি, সেটা একটা প্রবলেম হতে পারে। সেকেন্ডলি পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়, দেখবেন মাসিক বন্ধ হয়ে গেছে, 10 বছর হয়ে গেল, তারপরে আবার দেখলেন ব্লিডিং স্টার্ট হয়েছে, এগুলো কিন্তু খুব মানে দরকার আপনি ইমিডিয়েট মানে ডক্টরের কনসালটেশন। কারণ পোস্ট মেনোপজাল ব্লিডিংটা স্পেশালি আমি বলবো, প্রোল্যাপস হলে তো এমনি অসুবিধা যাবেই, ওটা ইউটেরাসটা নেমে কিছু ঝুলে আছে নিচে, সেটা তো ডক্টরের কাছে যেতে হবে, দরকার হলে অপারেশন যেটাই লাগে করতে হবে। পোস্ট মেনোপজাল ব্লিডিংটা কিন্তু বয়স্ক মহিলাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে।
1: আচ্ছা আচ্ছা।
0: তো পোস্ট মেনোপজাল ব্লিডিংটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশন করা উচিত, কারণ হলো ওটা ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো রিজনও হতে পারে, যেটা আমি বললাম জায়গাগুলো ড্রাই হয়ে যায়, অ্যাট্রফি হয়ে যায়, ওটা সেটা জাস্ট একটু ছোঁয়া লাগলে ব্লিডিং হয়ে গেল, সেটাও হতে পারে, বাট ক্যান্সারও আমাদের রুল আউট করতে হবে কিন্তু।
1: আচ্ছা আচ্ছা।
0: তো সেই জন্য পোস্ট মেনোপজাল পেশেন্টের যদি ব্লিডিং হয়, মাসিক বন্ধ হওয়ার 5 বছর 10 বছর পরে হঠাৎ করে ব্লিডিং হলো, তখন কিন্তু ইমিডিয়েট ডক্টর কনসালটেশন দরকার আছে।
1: আর এমনিতে কি যে সিজারিয়ান ইয়ের পর আর কি, ডেলিভারির পর, এটা কি এরকম সাইটিকা কোনো পেইনের সাথে কি কোনো রিলেশন আছে নাকি, যেটা হতে পারে সাইটিকা পেইন, যেটা নার্ভের যেটা পেইন, এটার সঙ্গে?
0: না না না, এটার সাথে কোনো
1: কোনো বলা যায় যেটা ব্যাককে, যেটা আমরা মানে অ্যানেস্থেশিয়া যেটা পুশ করা হয়,
0: সেটা ভুল, সেই অ্যানেস্থেশিয়ার সঙ্গে এই পেইনের কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই। পেশেন্টের ওই রেগুলার, সেখানে ওই আমি যোগার কথাই বলবো,
1: আচ্ছা,
0: একটু এক্সারসাইজ, মুভমেন্ট, ভালো করে চলাফেরা করা, একটু ইয়োগা টিয়োগা করা, এক্সারসাইজ করা, সেটা কিন্তু এই ধরনের পেইন টেইন থেকে রিলিফ দেবে।
1: আর প্রেগন্যান্সি পিরিয়ডে কি পুরো মানে একদম শুয়ে বসেই কাটাতে হয়?
0: একদম না,
1: একদমই না,
0: একদমই না, সব কাজ করে যাবেন যেরকম আপনার নর্মাল রুটিন লাইফ। হ্যাঁ, আপনার যদি কিছু প্রবলেম আছে আপনার ডক্টরই আপনাকে বলে দেবে, আপনি কিন্তু কয়েকদিন রেস্টে থাকতে হবে।
1: আচ্ছা,
0: শুধু আমি প্রেগনেন্ট হয়েছি বলে বেড রেস্টে থাকবো সেটা একদমই দরকার নেই।
1: ভারী কিছু আমার মনে হয় ওঠানোটা ঠিক না।

0: খুব ভারী জিনিস তো টানাটানি করা কারোরই বেশি উচিত
1: উচিত নয়। হ্যাঁ,
0: সেটা যদি করতে হয় আপনি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করবেন, সেটা আলাদা। তো নর্মাল চলাফেরা, নর্মাল লাইফ সবকিছুই কন্টিনিউ করা যায়, আনলেস এন্ড আনটিল ডক্টর আপনাকে কোনো কারণে বলছে যে আপনি রেস্ট নিতে হবে। যেমন প্লেসেন্টা প্রিভিয়া একটা কন্ডিশন আছে, ফুলটা একদম নিচে থাকে, একটু ব্লিডিং হতে পারে, স্পটিং হতে পারে, তো কিছু কেসেস আপনাকে ডক্টরই সাজেস্ট করবে যে আপনি রেস্টে থাকেন। কিন্তু নর্মালি প্রেগনেন্সিতে পুরো রেস্টের, বেড রেস্টের কোনো দরকার নেই। হ্যাঁ, দিনে 8 ঘন্টা, রাত্রে 7-8 ঘন্টা, দুপুরে 1-2 ঘন্টা একটু রেস্ট নিতে হবে, সেটা দরকার আছে।
1: আচ্ছা, একদম যে বাচ্চা মেয়েদের যখন পিরিয়ডস হয়, যেটা 7-8 বছর, যেটা আমি আগে প্রথমেই বলেছি, 8 বছরেও আমি দেখেছি, শুনেছি আর কিরকম, তো তার কি মানে তার আগে কি কিছু বোঝা যায় যেটা হতে পারে, বা তার কোনো চেঞ্জেস, তার সে ফিল করবে কিছু, এরকম কিছু হয় নাকি?
0: জি, আমি আপনাকে বললাম পিরিয়ডসটা হওয়ার আগে যেগুলো স্টেজেস হয়, ব্রেস্ট ডেভেলপমেন্ট,
1: সেটা তো ধরুন আপনি বলেছিলেন যেটা আফটার, মানে টাইমে যেটা হয়, যেটা
0: না টাইমে না, যে কোনো মেনার্কি যার হবে তার আগে ওই স্টেজ দিয়ে শুরু হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: ওই স্টেজটা হওয়ার পরে লাস্ট স্টেজ হলো আপনার ব্লিডিং যা।
1: বুঝেছি বুঝেছি,
0: তো চেঞ্জেস গুলো সবই হবে, একটার পর একটা চেঞ্জেস হয়ে হয়ে গিয়ে ফাইনালি ব্লিডিংটা হয়।
1: তো এটা আপনি বললেন যে সেটার সাথে কোনো সম্পর্ক নেই ইন ফিউচারে কোনো প্রবলেম নেই, যেটা মানে আর্লি যেটা হয় আর কি।
0: না, আর্লিতে অন্য কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর্লি মেনার্কিতে অনেক সময় কি হয়, একটু গ্রোথটা একটু কম হয়।
1: কম হয়, আচ্ছা।
0: আর্লি মেন গ্রোথ স্পার্টটা একটু কম হলো, বা আগে গ্রোথ স্পার্ট নরমালি কি হয় বলেছিলাম আপনাকে, গ্রোথ স্পার্টটা হবে তারপরে মেনার্কিটা হয়, খুব তাড়াতাড়ি হয়ে গেলে মানে গ্রোথ স্পার্টটা হওয়ার সময় পায় না, তো সেই সমস্ত একটু প্রবলেম হয়। এটাকে আমরা প্রিকশাস পিউবার্টি বলি, সময়ের আগে পিউবার্টি হয়ে যাওয়া, 8 বছরের আগে যদি হয়ে গেছে এটা প্রিকশাস পিউবার্টি।
1: তো আর্লি মেনার্কি আর এটার সাথে, যেটা মানে আর্লি মেনোপজ, এটার সাথে কি কোনো রিলেশন আছে, যাদের আর্লি মেনার্কি হচ্ছে তাদের আর্লি মেনোপজ হয়ে যাবে?
0: না, এরকম না, এরকম নেই। আর্লি মেনার্কি মানে আর্লি মেনোপজ না।
1: আচ্ছা, মানে নরমালি যেটা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: দেরিতে হতে পারে বা আগে হতে পারে।
0: ইনফ্যাক্ট দেখা গেছে আর্লি মেনার্কিতে লেট মেনোপজ হয়।
1: আচ্ছা,
0: দেখা গেছে, এগুলোর কোনো ডেফিনিট স্টাডিজ নেই, তবে ওটাই দেখা গেছে আর্লি মেনার্কি লেট মেনোপজ।
1: আচ্ছা, তো লেট মেনোপজে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় নাকি? না, হতে পারে
0: না, সমস্যা কিছু না, আপনার 55-60 ইয়ার্স অবধি পিরিয়ডস হতে থাকলে ওইটাই যেটা সমস্যা,
1: এমনি আর অন্য কোনো,
0: অন্য কোনো সেরকম কিছু না। তবে কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে রিপ্রোডাকটিভ এই কনস্ট্যান্ট ওভুলেশন ইয়ে যদি হয়, মানে মেনোপজ আর মেনার্কিটা কি প্রত্যেক মাসে ওভুলেশন হয় আমরা জানি, এভরি মান্থ, সো রিপিটেড ট্রমা টু দ্য ওভারি হচ্ছে।
1: আচ্ছা,
0: ওভারি ট্রমা হচ্ছে না, প্রত্যেক মাসে ওভুলেশন হচ্ছে, মানে ট্রমা হচ্ছে,
1: ট্রমা হচ্ছে একদম,
0: তো এগুলো পেশেন্টস এর কিন্তু একটু ওভারিয়ান ডিজিজ বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্সেস একটু বেশি থাকে।
1: আচ্ছা,
0: আর্লি মেনার্কি লেট মেনোপজ,
1: আচ্ছা,
0: মানে ওভারিতে ওই ইনসাল্টস গুলো রিপিটেড হচ্ছে, তো সেগুলো কেসেস এ একটু ওভারিয়ান ক্যান্সারের চান্সেস কিন্তু একটু বেশি থাকে।
1: আচ্ছা, তো কি ওনার উচিত রেগুলার মানে কনসালটেশনে যাওয়া?
0: হ্যাঁ, যদি যেমন বয়স 50-55 হয়ে গেল, পিরিয়ডস বন্ধ হচ্ছে না, তো একবার তো কনসাল্ট করতে হবে, দেখানো উচিত আমার এত ইতিহাস বয়স হয়ে গেল, এখন তো বন্ধ হওয়ার কথা হচ্ছে না, হয়ে যাচ্ছে, তো তখন ডক্টর একটু থরো চেকআপ করবে, কোনো অন্য কোনো প্রবলেম আছে কিনা দেখবে।
1: আচ্ছা, আর এমনিতে যারা একদম পুরো একদম ধরুন তার ওয়েট ঠিক আছে, তার মানে লাইফস্টাইলও ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি নর্মালি তো হবে, তাদের তো নর্মাল যেটা এই যে সেটাতেই মানে দেখা যায়, ছোট থেকে আছে না, কারো কেউ কেউ কোনো কোনো বাচ্চা যেটা দেখি আমরা খুব বাল্কি বাচ্চা, ছোট থেকেই সে বাল্কি, ছোট থেকেই সে কাজ করতে চায় না, একটু আলস্য, তাদের ক্ষেত্রে আমি একটু মানে দু একটা কেস মানে আমার সামনে এসেছে বলে আমি দেখেছি যে তাদের মানে আর্লি যেটা ম্যানার্কি যেটা আপনি বললেন সেটা মানে দেখা গেছে আর কি। তো নর্মালি যেটা আমরা যদি দেখি একদম সুস্বাস্থ্য, একদম খেলাধুলা করছে, সব ঠিক আছে, তাহলে কি সেটা নর্মালি হবে?
0: হেলথটা ভালো থাকলে তো সবকিছুই নর্মাল হওয়ার কথা, সেই জন্যই আমরা ডায়েট আর এক্সারসাইজের উপর, হেলথে যদি প্রবলেম থাকে তখন সবকিছুতেই প্রবলেম, সবকিছুতেই প্রবলেম, একটু যদি বেশি বাল্কি থাকে ওর PCOS হওয়ার প্রবলেম বেশি, ডায়াবেটিস হওয়ার, ইভেন যাদের PCOS হয় তাদের পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ারও চান্সেস বেশি থাকে। তো এই আলটিমেটলি ডায়েট বা ওই যে বাল্কি শরীর বা ওইগুলোর সঙ্গে তো রিলেশন আছেই।
1: আর কারো যদি বাচ্চা বয়সে থাইরয়েড হয়ে যায়, তার কি মানে যেটা মানে আর্লি পিরিয়ডস এর হওয়ার চান্সেস বেশি থাকে না নরমাল এটা হতে পারে?
0: না, থাইরয়েড যদি হয়ে যায় বা কন্ট্রোলে থাকে তাহলে তো নরমালই থাকবে,
1: থাইরয়েড তো একটা হরমোন। হ্যাঁ,
0: আমি তো মেডিসিন দিয়ে ওটাকে লেভেলে রাখবো না, লেভেলে যদি রাখি সেটা নরমালই থাকবে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর যদি মানে ট্রিটমেন্ট না হয় তখন তো থাইরয়েডের সঙ্গে তো মেনস্ট্রুয়েশনের ডাইরেক্ট লিংক আছেই আমি বললাম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সেটার সঙ্গে তো মানে ফ্লো, ব্লাড

0: ডিউরেশন, হেভি ব্লিডিং সবকিছুরই রিলেশন আছে থাইরয়েডের সঙ্গে। বাট যদি কন্ট্রোলে থাকে থাইরয়েড কোনো প্রবলেম নেই, থাইরয়েডের মেডিসিনটা খেতে থাকতে হবে। অনেকেই বলে যে থাইরয়েড ঠিক হয়ে গেছে আমার মেডিসিন বন্ধ করে দিয়েছি, সেটা একটা বিরাট বড় প্রবলেম, তখন আবার ইয়ে হয়ে যাবে, আবার থাইরয়েডটা তো আবার আগের লেভেলে চলে আসবে, প্রবলেম আরম্ভ হবে।
1: তো আমরা আসলে দিদির কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম। আপনি যেটা বললেন বাচ্চাদের নিয়মিত তাদের যোগাভ্যাস, যেটা ব্যায়াম এক্সারসাইজ, এগুলো তো করতেই হবে, এবং বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মানে খাবারের উপর, খাবার দাবারের মানে যথেষ্ট যত্নবান মানে যত্নশীল হতে হবে যে আমি প্রোটিনযুক্ত খাবার খাবো। বা মানে প্রোটিন বলতে কি, বাচ্চারা তো আর বুঝবে না, যারা মানে গার্জিয়ানরাই তো সেটা দেবেন, তো মাদের কাছেই বিশেষভাবে যেটা অনুরোধ রইল যে আপনারা খেয়াল রাখবেন বাচ্চাদের কি দরকার, এবং তাদের সাথে খোলামেলা আলোচনা করা দরকার, আর যাতে তারা ভয় পায় না। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা কিছু বলতে পারছে না কিন্তু ভয় পেয়ে গেছে যে আমার কি হলো। আজকাল যদিও বাচ্চারা সব কিছুই বোঝে কিন্তু তবু অনেক সময় ভাবে যে কি হলো। বা আরেকটা জিনিস আমি দেখেছি, যদিও আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি, কখনো কখনো দেখা যায় কোনো কোনো বাচ্চা মেয়েরা মানে আমি একটা সিনেমা দেখেছিলাম সেই ক্ষেত্রে আমার মনে পড়ছে আর কি, যে ওর সব বন্ধুদের মানে পিরিয়ডস হয়ে গেছে, ওর কেন হচ্ছে না, সেটা একটা মানে বিশাল বড় চিন্তার বিষয়, সেটা নিয়ে একটা মানে মোটামুটি মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে আর কি। তো সেটাও আমার মনে হয় মায়েদের একটু লক্ষ্য রাখা উচিত,
0: ঘরে একটু আলোচনা করা দরকার, এগুলো একটু ডিসকাস করা দরকার
1: সময় মতো,
0: ফ্রেন্ডলি, হ্যাঁ ফ্রেন্ডলি বিহেভিয়ারটা বাচ্চা অ্যাডোলেসেন্ট, স্পেশালি অ্যাডোলেসেন্ট বাচ্চাদের সঙ্গে মা বাবা একটু ফ্রেন্ড হয়ে থাকা দরকার, সবকিছু যাতে ওরা ফ্রিলি আলোচনা করতে পারে,
1: সেটাই
0: সেটা খুব দরকার। আর ওই ডায়েট, এক্সারসাইজ, হাইজিন, এগুলো জিনিস মেনটেন করাটা খুব প্রয়োজন প্রত্যেকেরই,
1: ওইটাই। আর মানে ওই যে নিয়মিত স্নান করবে, নিয়মিত
0: পরিষ্কার পরিচ্ছন্ন,
1: আর এখন যে একটা মানে যেটা মেয়েরা ইউজ করে টম্পু না কি, এটাকে বলে
0: ট্যাম্পুন,
1: সেটা কি ভালো না
0: না খারাপ? তো না, এরকম কিছু না, ট্যাম্পুন আছে, মেনস্ট্রুয়াল কাপস আছে, ইউজ করতে পারে, ইউজ করতে পারে।
1: সেটার মধ্যে
0: ইনফ্যাক্ট মেয়েরা সুইমিং টুইমিং করতে হলে তো সেই ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপ না হলে প্যাড লাগিয়ে তো সুইমিং করতে পারবে না,
1: করতে পারবে না।
0: তো মেয়েরা তো সুইমিংও করছে পিরিয়ডস এর সময়, তো ট্যাম্পুন লাগিয়ে করতে পারবে মেনস্ট্রুয়াল কাপ। হ্যাঁ, ট্যাম্পুনটা তো ডিসপোজেবল, ফেলে দিতে হবে, সিমিলারলি 6-8 ঘন্টার পরে ওটা ফেলতে হবে, সারা দিন ট্যাম্পুন লাগিয়ে রেখে দিলে কিন্তু ইনফেকশন
1: ইনফেকশন হয়ে যাবে, হ্যাঁ
0: সেটা ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল কাপটাও তারপরে যে ভালো করে ক্লিন করা, সেই পার্টটা দেখতে হবে। তো সেই সেই জিনিসগুলো ঠিক রাখলে কোনো অসুবিধাই নেই,
1: ধন্যবাদ দিদি, আপনি আমাদের এখানে আজকে এসেছেন, খুব ভালো লাগলো, আমরা অনেক কিছু জানলাম, আশা করি শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন আপনার আলোচনায়। আর যেটা দিদি বললেন আমি আবারও বলছি, নিয়মিত যোগাভ্যাস যেটা খুব দরকারি আমাদের একটা আমাদের প্রতিনিয়ত জীবনযাপনে খুব দরকার। আজকে 21শে জুন, আমরা আজকে একটা ভালো দিনেই দিদিকে স্টুডিওতে এনেছি, আপনারা শুনলেন দিদির কথা। তো এই যে আমাদের যোগাভ্যাস এবং ব্যায়াম চর্চা, নিয়মিত ব্যায়াম করা, আমাদের খাদ্যটা মানে নির্ভর করছে অনেক কিছু, আমাদের মানে আমাদের শরীরটা কীরকম থাকবে যেটার উপর নির্ভর করছে আমাদের খাদ্য। তো খাওয়াটা আমরা খুব খেয়াল করে খেতে হবে, আজকাল ফাস্টফুডটা খুব এড়িয়ে চলা দরকার বাচ্চাদের, যেহেতু আমাদের আজকের বিষয়টাই হচ্ছে বয়ঃসন্ধিকালের বাচ্চাদের নিয়ে। তো সুতরাং সবাইকে এটাই বলবো যে খুব চিন্তা করে খাবার খেতে, কারণ ফাস্টফুড যেটা আমাদের শরীরের ভালো তো নয়ই, খারাপ ছাড়া সেটা ভালো কখনোই করবে না। আর আজকে যেটা মানে আমরা, আমার মনে হয় সবারই এটা একান্ত প্রতিজ্ঞা হওয়া উচিত যে আজকে থেকে আমরা নিয়মিত ব্যায়াম করব, যোগাভ্যাস করব, যার যেটা করার, সুইমিং করব, ক্রিকেট খেলো, খেলাধুলা করা তো আজকাল সবাই ভুলেই গেছে, খেলাধুলাটা খুব দরকার, মোবাইল থেকে একটু দূরে থাকাটা ভীষণ জরুরি। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আগামী 5ই জুলাই রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট ডাক্তার

0: কৃপাময়নাথ, আপনাদের নাক কান গলা সমস্যার যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তার কাছ থেকে। ফোন করবেন 2627799 এই নম্বরে 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা নিয়ে বললেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5টা বেজে 55 মিনিটে।